0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ২০শে রবিউল আউয়াল, ৩রা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। জার্মানিতে নতুন উত্তেজনার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকার ইইউ ও ন্যাটোর। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজ।

0: এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। ইরাকি স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল।
2: দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। মানে স্পিকার, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে 150টি কূপ খনন বা ওয়াকওভার কর্মসূচির আওতায় 30টি কূপ খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
1: প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরো 85 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4,500 কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও 2টি নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে জ্বালানির সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত 2% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
2: আগামী 6 মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন তাদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট 10.50 পয়সা টাকা দরে ক্রয় করবে। এই সুবিধাটি আগামী 3 বছরের জন্য প্রযোজ্য হবে।
1: আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এখাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বাংলাদেশে জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। তিনি আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক চুক্তি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ সুরক্ষার মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। গতকাল তার সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA এর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তার সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর গতকাল নিজ নির্বাচনী এলাকা ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের 17 বছরের শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিব রহমান। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তার 6 মাসের কার্যকালে তিনি কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করেননি এবং ভবিষ্যতেও একই অবস্থান বজায় রাখবেন। পরে তিনি উকিলপাড়ায় তাঁর বাসভবনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

0: মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে যান। গত 11 মার্চ হঠাৎ অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 15 মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরলেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধুর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 3.7 কিলোমিটারের পৃথক দুটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল ফিতা কেটে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। 2 লেন বিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক ও সার্ভিস লেনের এক অংশ। ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
2: সহজভাবে যদি বলি, এই প্রকল্পটি খুবই দরকারি একটা প্রকল্প। ঢাকার সাথে উত্তর পশ্চিম অঞ্চলের দেশের যোগাযোগটা একেবারে যানজটহীনভাবে নিশ্চিত করবে এই প্রকল্প।
1: ঢাকার উত্তরা আবদুল্লাপুর বিমানবন্দর বাইপাল ও আশুলিয়া এলাকার যানজট নিরসনে এটি এক ঐতিহাসিক মাইলফলক। এ নিয়ে সাভার নবীনগর ও আরিচাঘাট দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
3: আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে, আমরা এই লাগো এই যানজট থেকে আজকে থেকে আমরা লাগো পাইলাম। আমরা দীর্ঘদিনের যানজটের মধ্যেই ছিলাম,
4: খুশি এবং আশুলিয়া বাসী দীর্ঘদিনে এটি স্বপ্নে প্রজেক্ট স্বপ্নে ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে।
1: প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, মূল সড়ক ও সার্ভিস লাইনের কিছু অংশে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো এবং পরবর্তীতে কাজ পুরোপুরি শেষ হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। 44 কিলোমিটারের সিগন্যালমুক্ত ম্যাজিক এই এক্সপ্রেসওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে পুরোপুরি যুক্ত হবে, তখন সাভারের ঢাকা ইপিজেড থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার রাস্তা পাড়ে দেওয়া যাবে সম্পূর্ণ সিগন্যাল ছাড়াই। এর ফলে ঢাকার সড়কে যেমন ট্রাফিক চাপ কমবে, তেমনি উত্তর ও পশ্চিমাঞ্চলের 30টিরও বেশি জেলার বাস ট্রাক ঢাকার ভেতরের রাস্তা এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবে। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা প্রজ্ঞা দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনমন্ত্রী আরও বলেন, সরকার কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চায় না। বিভিন্ন বিষয়ে মতামত ও বিতর্কের মধ্য দিয়ে যে সিদ্ধান্তকে অধিকতর যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে হবে, সরকার সেই পথেই এগিয়ে যেতে চায়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতা দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারে কাজ করছে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন ও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুমোদনের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গতকাল রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গত রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মত বিনিময় করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদি গতকাল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলে, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে ধোলাইখালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকালে দলের জ্যেষ্ঠ নেতারা দলের দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ষড়যন্ত্র মোকাবেলা এবং গ্যাস সংকটের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার সকালে ধোলাইখালে এই আয়োজনে বক্তব্য রাখেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে।
7: আমাদের দলের ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য আমাদের যারা বিরোধী দলের এখন বর্তমানে আসন গ্রহণ করেছে, যারা বাংলাদেশকেই অস্বীকার করেছিল, বাংলাদেশকে চায় নাই, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কিন্তু নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছে।
1: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করে ডিসেম্বরে যারা ফিরতে চায় তাদের পথ সুগম করে দেবেন না।
8: বিরোধী দলে যারা রয়েছেন, আবারও বলছি, আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা সবাই একটা স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করেছিলাম। এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপর অনেক বর্তায়। এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য এদেশের জনগণকে আবার সাফার করতে হয়।
1: ধোলাইখালে বৃক্ষরোপণ শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এক বা দুই সপ্তাহের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে।
9: মহেশখালীতে আমাদের যে টার্মিনাল, যে গ্যাসের টার্মিনাল, সেটা গাড়িগুড়ি ত্রুটি হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ সংকট নিরসন হবে।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোন ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 1-11 সেরা সমর্থিত সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। জার্মানিতে নতুন করে উত্তেজনা বাড়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকারও করেছেন তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন লিপজিগ বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে রুশ সম্পৃক্ততায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেন। গত মাসে এই হামলার ঘটনায় মস্কো জড়িত বলে জার্মানি অভিযোগ করার একদিন পর তিনি এ মন্তব্য করেন। জার্মানির করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে বেইজিং এর প্রভাব বাড়াতে কায়রোতে তার প্রথম আনুষ্ঠানিক সফরে শি জিনপিং গতকাল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তাদের নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 124 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 18 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 49 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:15। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 2টি সেতু যান চলাচলের জন্য মুক্ত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে শ্রীলঙ্কা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
13: সবার সাথে 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আরো একটা নতুন সকাল, নতুন একটি দিনের শুরু, তবে সপ্তাহের শেষ, মানে আজকে বৃহস্পতিবার। আচ্ছা, আজকে বৃহস্পতিবার নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব, কারণ এই বৃহস্পতিবার নামের অনেক ধরনের নাম আছে। এই যেমন ধরেন বিশুধবার, বৃহস্পতিবার, বেহস্পতিবার, তারপরে বিশুধবার, মানে এরকম ধরনের অনেক ধরনের নাম আছে। তো আপনার এলাকায় এবং আপনার যেই যেখান থেকে শুনছেন, তারা মানে আপনারা কিভাবে এই বৃহস্পতিবারকে উচ্চারণ করেন, বা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কিভাবে বলা হয়, সেটা আপনারা আমাকে জানিয়ে দেন কমেন্ট করে, মেসেজ করে। তার আগে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আর আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। মর্নিং মেকের পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, আপনি জাস্ট যে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজের সকল ভিডিও, সকল পোস্টও বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ওকে, তো চলুন মর্নিং মেক শুরু করি একটা সুন্দর গান দিয়ে। আজকে একদম সব সুন্দর সুন্দর গান প্লে করবো, তো গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা
4: তো দেন তো, মগর কি গুনতাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাইক,
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলরিটি পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আরও মজার মজার অনেক গল্প গসিপ আড্ডা শেয়ার করব। তবে আপনাদের সাথে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর আমার পছন্দের এবং আপনাদের রিকোয়েস্টের গানগুলো প্লে করছি, এবং আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার তো অসাধারণ লাগছে। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে কমেন্ট করেছেন আমার মর্নিং মাইকের পোস্টে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। সো আমার ফুল পাগলিনী কমেন্ট করেছেন, গুড মর্নিং আপু, আমি মোশফিকুল জান্নাত মিম রংপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ মিম, আপনার আইডির নামটা খুব মানে অন্যরকম একটা নাম, মানে ফুল পাগলিনী, পাগলিনী না পাগলি, পাগলি কোনটা হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। শাকিল রহমান, হাই আপু কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আয়েশা আক্তার শেখ কমেন্ট করেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন এবং যারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আরও গান প্লে করে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টের এবং পছন্দের, গান শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, সাথেই থাকুন।

0: গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: my mic.
1: অসাধারণ সব সুন্দর সুন্দর গান কিন্তু আমি আপনাদের জন্য প্লে করছি। আপনাদের কেমন লাগছে এই গানগুলো শুনতে? আমার তো ভালোই লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে শুধু যে আমার পছন্দের গান প্লে করছে তা কিন্তু না, আপনাদের রিকোয়েস্টের গানও প্লে করছি। অনেকে আমাকে মেসেজ করছেন, গানের নাম পাঠিয়েছেন, তো আমি ভাবলাম যে গানগুলো প্লে করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মেসেজ আমি যে মানে লাইভে না পড়ে শোনালেও বা মানে ব্যক্তিগতভাবে যে পড়ি সেটা যেন বুঝতে পারেন আপনারা। সো গানগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে মেসেজ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আমার মর্নিং মাইকের পোস্টে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার আমার মর্নিং মাইকে। আর আড্ডা দিব, গল্প করব। আমরা এখন একটু গসিপে চলে যাই। অনেকদিন সিনেমা নিয়ে কথা বলি না, মানে সিনেমা রিলেটেড বা সিনেমার গল্প নিয়ে কথা বলি না। আপনারা যদি জেনে থাকেন ইতিমধ্যে যে আওয়ারাপান 2 রিলিজ হয়েছে কিছুদিন আগেই এবং সেটা কিন্তু ব্যাপক ব্যাপক ব্যাপক হিট হয়েছে, মানে এখনো পর্যন্ত কিন্তু সিনেমা হল থেকে নামিনি আওয়ারাপান 2। যদিও আমি এখনো দেখিনি, কারণ এখনো আমি HD প্রিন্ট পাইনি, মানে হল প্রিন্ট পাচ্ছি সব জায়গায়, সো আমি হল প্রিন্ট দেখবো না, মানে ক্যামেরা যেটা আর কি ফোনের ক্যামেরায়, সো আমি সেটা দেখবো না। আমি একদম HD দেখতে যাচ্ছিলাম, সো আমি এখনো দেখিনি, দেখি আগামীকাল দেখা যায় কিনা। কিন্তু ফেসবুকে আরও একটি ঘটনা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে হয়তো সবার নিউজ ফিডেই সেই ভিডিওটি চলে গেছে। মাফিয়া ডনের স্ত্রী, আপনার নাম শুনে কি কিছু বুঝতে পারছেন? একটা AI ক্যারেক্টার দিয়ে, কিছু AI ক্যারেক্টার দিয়ে একটি নাটক বানিয়েছেন ফেসবুকে, সেটা মানে AI দিয়ে বানানো পুরো জিনিসটা, বাট সেটাতে মানে কাহিনীটা একদম সমসাময়িক ঘটনার মতো আর কি। আমরা সবসময় দেখি যে সুপারস্টার, হিরো, নায়ক, নায়কদের চয়েস থাকে অলওয়েজ একটু কি বলে নায়িকা ক্যাটাগরির মেয়েদের উপর, তাই না? মানে লাইক একটু স্লিম ফিট, একদম মানে লাইক দীপিকা পাড়ুকন, ক্যাটরিনা কাইফ, এদের বডি স্ট্রাকচার এবং ফেস এরকম সুন্দর ক্যাটাগরির উপরে। কিন্তু এই মাফিয়া ডন যে মেয়ের প্রতি দুর্বল হয়েছে তাকে মানে এই সো কল্ড সৌন্দর্যের জায়গায় তাকে নাম দেওয়া যায় না, সে একটু চাবি, মানে একটু একটু হেলদি, একটু মোটা, এবং তার ওয়াইফ মেবি মারা গিয়েছে এবং সে তার বাচ্চার জন্য একজন স্টেপ মাদার খুঁজছিল। সো সে চুজ করেছে এই মেয়েটাকে এবং সেই মেয়েটা অনেক বেশি ভালো ছিল এবং আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। এই ঘটনা নিয়েই কিন্তু এই AI দিয়ে বানানো এই নাটকের ভাইরাল সিরিজ হয়ে গেছে, মানে এখন এটা নেট দুনিয়ার লিটারেলি ভাইরাল AI সিরিজ, সব থেকে বেশি ভাইরাল। এবং এই নাটকের নাম দেওয়া হয়েছে মাফিয়া ডনের স্ত্রী। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে জানান যে কেমন লেগেছে এই নাটকটি। আমি দেখেছি একটু একটু ক্লিপ দেখেছি, কিছু কিছু দেখেছি, তো আমার কিন্তু ভালোই লেগেছে। কিন্তু লাস্টের এন্ডিংটা তেমন ভালো লাগেনি, কারণ মেয়েটা ওই সো কল্ড স্লিম ফিট হয়ে ছেলেটার কাছে আসে, সো এটা না হয়ে যদি সে চাবি ওয়েতেই আসতো এবং ছেলেটা সেভাবেই তাকে ভালোবাসতো সারা জীবন, সেটাই মেবি বেটার হতো, তাই না? তো যাই হোক, আপনারা জানান যে এন্ডিংটা আর কেমন কেমন হলে ভালো হতো। আর আমি এখন আরও একটা ব্রেক নিচ্ছি, আরও সুন্দর সুন্দর গান প্লে করে দিচ্ছি, গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, স্টে টিউনড।

0: Destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4। আজকেও আছি এবং চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন আমার পোস্টে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমরা আবার গল্পে ফিরে যাই। আমি গল্প করছিলাম কিছুক্ষণ আগেই সিনেমা নিয়ে এবং সিরিজ নিয়ে গল্প করছিলাম। তো এবার একটু মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে গল্প করা উচিত, তাই না? অভিনেত্রী সুনেরা বিনতে কামাল প্রথম সিনেমা ন ডরাই দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বাজিমাত করেছিলেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দ্রুতই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী। তবে এবার আর কেবল দেশের গণ্ডি নয়, তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড। সো এই ব্যাপারে এই গুড নিউজটা শোনার পর আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো ভালোই লাগছে বাংলাদেশের সিনেমা বা বাংলাদেশের যে কোনো কি বলে গুড নিউজ বা যে কোনো একটা অ্যাচিভমেন্ট দেখলে আমার তো মনে হয় যেমন আমি আকাশে উড়ি, কিন্তু আমার তো আর পাখা নেই তাই আর কি উঠতে পারি না। তো যাই হোক, যেহেতু পাখার এবং ডানার কথা মানে বললাম, তাই ভাবলাম যে এই গানটা আপনাদেরকে শোনাই। গানটি শুনুন এবং দেখুন রিলেট করতে পারেন কিনা। ওকে, সো একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এখন বাজছে 10:07 এবং আমরা একদম লাস্ট আওয়ারে চলে এসেছি গল্প করতে করতে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো সপ্তাহের একদম শেষ দিন এবং মাসের একদম শুরুর দিক, এবং আগামীকাল শুক্রবার। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন আপনাদেরকে কিছু সিনেমা সাজেস্ট করি যে এই সিনেমাগুলো আপনারা দেখে ফেলতে পারেন উইকেন্ডে। সো আমার কাছে এখন এই মুহূর্তে তেমন কোনো ভালো সিনেমা না থাকলেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ফেসবুকের যেই AI সিরিজ চলছে নতুন, মাফিয়া ডনের স্ত্রী এবং তার চাবি ওয়াইফ, যেই একটা খুবই জনপ্রিয় সিরিজ চলছে, সেটা চাইলে আপনারা উইকেন্ডে দেখে ফেলতে পারেন পুরো সিজন, ফেসবুকেই পেয়ে যাবেন আপনারা। এছাড়াও নেটফ্লিক্সে কিন্তু নতুন নতুন অনেক সিরিজ এসেছে, অনেক সিনেমা এসেছে। গত বৃহস্পতিবার একটা সিনেমার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা দেখেছেন কি না আমি জানি না, পেয়ার প্রেম প্রেমা এবং কাল্লিয়া নাম একটা সিনেমা, তামিল একটা সিনেমা, এবং যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, দেন মিউচুয়ালিটি, এগুলো কিন্তু দেখানো হয়েছিল। সো আমার কাছে সেই সিনেমাটা অনেক বেশি ভালো লেগেছিল। এখন আপনাদেরকে আমি একটা হরর সিনেমা দেখতে বলবো, হরর না যদিও এটা সায়েন্স ফিকশন টাইপের সিনেমা অ্যান্ড কোরিয়ান সিনেমা।

আমাদের বর্তমানে বাংলাদেশে কিন্তু কোরিয়ানদের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে, তাই না? কোরিয়ান কোরিয়ান মেকআপ, কোরিয়ান ফুড অ্যান্ড কোরিয়ান আর্টিস্টদের অনেক বেশি ফ্যান ফলোয়িং আমরা দেখতে পারি বাংলাদেশে। তো আপনারা চাইলে কোরিয়ান সিনেমাটা দেখে ফেলতে পারেন। সিনেমার নাম হচ্ছে কলোনি। এই সিনেমাটার কাহিনীটা হচ্ছে একটা ব্যাংকে বা একটা অফিসের মধ্যে হঠাৎ করে একজন অফিস না, সেটা আসলে একটা কি বলে ল্যাব বলা যায়। সো সেই ল্যাবে একজন মানে এক্স এমপ্লয়ি, সে একটা ভাইরাস বা একটা ইনভেনশন করেছে, সেটা তার বস রিজেক্ট করে দেয় এবং সেই জিত করে সেই ভাইরাসটা সে তার বসের মধ্যেই অ্যাপ্লাই করে দেয় এবং তারপর জম্বি ভাইরাস আকারে সেটা ছড়িয়ে যায় এবং সেইখানে আটকা পড়ে যায় একটি মেয়ে, যে কিনা নিজের ইনভেনশন নিয়ে সেই ল্যাবে এসেছিল এক্সাম দিতে, টেস্ট করাতে। বাট আনফর্চুনেটলি সে সেখানে ফেসে যায় এবং তার এক্স হাজবেন্ড সেখানে মারা যায় এবং তার বাচ্চারা ভিডিও কলে তাকে জিজ্ঞেস করে এবং তারা খুবই কষ্ট পায়। এই নিয়ে আর কি ঘটনাটা এগোতে থাকে, কিন্তু ফাইনালি তারা বুঝতে পারে যে এটা আসলে সেই এক্স এমপ্লয়ির কাজ এবং তাকে তারা ধরে এবং কিভাবে তারা সেটাকে এন্ড করে, মানে ক্লাইম্যাক্স কিভাবে হয়, সেটা দেখতে হলে অবশ্যই পুরো সিনেমাটা দেখতে হবে। আপনারা চাইলে দেখে ফেলতে পারেন এই উইকেন্ডে। সিনেমাটি আমার লিস্টে আছে, সো আমি দেখে ফেলবো আশা করি। অ্যান্ড চলুন এখন কমেন্টে চলে যাই। আমি কিছু কমেন্ট একটু আগে পড়েছিলাম, এখন আবার কমেন্ট এসেছে। জুবের আহমেদ, কবে তার সঙ্গে দেখা হবে? কার সঙ্গে দেখা হবে আপনার, মানে কার কথা বলছেন? যাই হোক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর কমেন্ট করেছেন শাকিল রহমান, আজকে সেপ্টেম্বর 3, 2026, এক বছর পর রেডিও টিউন করলাম। বাবা রে বাবা, এক বছর কেন, কি হচ্ছে, কোথায় ছিলেন আপনি এক বছর, আমাকে জানান কমেন্ট করে। আর মোহাম্মদ নওশাদ, ছবিটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন সর্দার, শুভ সকাল, শুভ সকাল। জামাল মিয়া, শুভ সকাল, শুভ সকাল। সবাইকে আরও একবার শুভ সকাল জানাচ্ছি এবং সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। এই মুহূর্তে আবারও ব্রেক নিচ্ছি, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক।
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর এখন বাজছে 10:30, কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না, তাই না? আমি আজকে অনেক গল্প করেছি কিন্তু আপনাদের সাথে, মানে অনেক কিছু শেয়ার করেছি। আর সব থেকে বড় কথা, আজকের প্লে লিস্টটা একদম অন্যরকম একটা প্লে লিস্ট ছিল, মানে বলা যায় যে আমার পছন্দের গানই বেশি ছিল। তো কেমন লেগেছে আপনাদের আজকের গানের প্লে লিস্ট সেটা একটু কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমাকে একজন একটা সুন্দর মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, আমি জুয়েল আহমেদ, সিলেট সদর খালিঘাট কামালগড় থেকে। আপু কেমন আছেন? আমি নতুন জয়েন্ট নিয়েছি এফএম এ। ওকে, আপনার মতো করে একটি গান প্লে করে দিন, আমি ড্রাইভ করছি প্লিজ। আচ্ছা, আমি আমার মতো করে অনেক গান প্লে করে দিয়েছি, তার মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে বা বেস্ট লেগেছে সেটা কিন্তু চাইলে আমাকে আরেকবার মেসেজ করে জানাতে পারেন। ওকে, তো চলুন আরও একটা ছোট ব্রেক নেই এবং গান এনজয় করতে থাকি, গান শুনতে থাকি, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: You're listening to Taka FM 90.4.
3: Make some noise for the Dicey Boys!

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কথা বলতে বলতে আজকের মর্নিং মাইক শেষ হয়ে গেল। এখন বিদায় নিব আমি, আবার ঠিক রবিবার সকাল 8 বাজে চলে আসব গল্প করতে, আড্ডা দিতে মর্নিং মাইক নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাকে মনে রাখবেন, আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসবেন, দোয়া করবেন আমার জন্য। আর ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজটাকে ফলো রাখবেন, ওকে? কারণ ফেসবুক পেজে কিন্তু আপনারা আমাদের সমস্ত আপডেট, শো আপডেট, বিভিন্ন ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট এবং আমাদের আগের ভিডিও, যে যারা যারা যেই শোগুলো মিস করেছেন সেগুলোর পুনঃপ্রচার ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো সেগুলো পেতে হলে অবশ্যই ঢাকা FM এর ফেসবুক পেজটাকে স্টার মার্ক দিয়ে রাখতে হবে, ওকে? আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমি তানহা আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর গান শুনবেন, আমি প্লে করে দিয়ে যাচ্ছি, গান শুনতে থাকুন, আর আমি যাই আজকে, আর ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: 93.4
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে
5: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আমার আইডি।

0: 92.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর জি রিদম, ব্যাক এগেইন উইথ উইকেন্ড বাজ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, আজ পবিত্র বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের উইকেন্ডের ছুটির এই আমেজ শুরু হয়ে যায়। সো আমাদের আগামীকাল এই ছুটির দিনটাকে এক্সাইটেড করে তোলার জন্য আজকে থেকেই কিন্তু আমাদের এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। অ্যান্ড উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেছি সুন্দর এই বিকেলবেলায়। আশা করছি সবার সাথে জমিয়ে আড্ডা দিব, গল্প করব, তাছাড়া প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান তো থাকছেই। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। লিসেনার্স, খুব সুন্দর একটা ওয়েদার বিকালবেলার এই মুহূর্তটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। বাহিরে কিন্তু একবারই মানে একটা মেঘলা একটা ওয়েদার, আর হচ্ছে হালকা শীতল বাতাসও আছে বলা চলে। অ্যান্ড এই তো এই অবস্থাতেই কিন্তু হাজির হয়ে গেছি। আশা করছি অবশ্যই এই যে এনভায়রনমেন্ট আছে, এই পরিবেশটা আছে, পরিবেশটা আমরা এনজয় করব। সো লিসেনার্স, আমি রিদম কিন্তু আছি একদম আটটা পর্যন্ত। আটটা পর্যন্ত আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, বিশেষ কিছু মজা নিয়ে আমরা গল্প করব। টক্সিক নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, টক্সিক হোয়াট? টক্সিক হচ্ছে ইয়াশের করার নতুন একটা মুভি। হ্যাঁ, যে মুভিটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে এখন একটা ভালো আলোড়ন কিন্তু তুলে ফেলছে দেখা যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাছাড়া অন্যান্য আরও বিষয় থাকছে। রিদম কেন গতকালকে আসেনি সেই বিষয়টা নিয়েও শেয়ার করব। গতকাল একটু ব্যস্ত ছিলাম। গতকালকে যারা আমাকে মেসেজ করেছেন, টেক্সট করেছেন, আই এম সো সরি, গতকালকে থাকতে পারিনি আমি। গতকালকে আমি যে আসলে মিড ডে ফেজে ছিলাম না তা কিন্তু না, গতকালকে আমি একবারই ছিলাম না, আমি একটু ব্যস্ততাতে আটকে পড়েছিলাম আর কি। তো যাই হোক, আজকে কিন্তু আছি। আশা করছি সবার সাথে অনেক অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। গতকালকে যাদের সাথে ওভাবে গল্প হয়নি, আড্ডা হয়নি, আজকে আশা করছি অবশ্যই যুক্ত হবেন, সবার সাথে কিন্তু জমি আড্ডা দিব। আর এই আড্ডায় কিন্তু আপনি খুব ইজিলি যুক্ত হতে পারবেন। শুরুতেই বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সেখানে পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হচ্ছে। তাছাড়া আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপও কিন্তু লিখতে পারবেন। সো আশা করছি অবশ্যই সবাই ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে জানিয়ে দিবেন কোত্থেকে যুক্ত আছেন। আমি রিদম, আছি আপনার মেসেজের অপেক্ষায়। আর এই মুহূর্তে আমাদের এই সুন্দর বিকেলটাকে, আমাদের এই উইকেন্ড বাজের ভাইবটাকে আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করব। আমরা এখন অ্যাপেরিয়াস ফিটজেরিং ঋতুরাজের একটা গান শুনবো, আবার দেখা হবে। খুব সুন্দর একটা গান। এই গানটা দিয়ে যদি আজকে আমাদের উইকেন্ড বাসা শুরু হয়, আমার মনে হয় বাসটা একবারে টোটালি জমে উঠবে। সো লিসেনার্স, কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, আবার দেখা হবে। আশা করছি গানটা এনজয় করবেন। অ্যান্ড শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4 Nation, X Station.

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম আছি উইথ উইকেন্ড বাজ। হ্যাঁ লিসেনার্স, উইকেন্ড বাজ নিয়ে কিন্তু হাজির আছি। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ করছেন, লিখছেন, সবার একটাই কমন কোয়েশ্চেন, সবাই জিজ্ঞেস করছে গতকালকে কেন আসেননি। আচ্ছা, আমি সবার সাথে কথা বলবো, আমি অবশ্যই অ্যান্সার দিচ্ছি, আমাকে একটু সময় দেন। বাই দ্য ওয়ে, আমি শুরুতে জানতে চাচ্ছি কি অবস্থা আপনাদের, কে কেমন আছেন, কোথেকে যুক্ত আছেন অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড আপনার লাইফের যদি কোনো মজার ঘটনা থেকে থাকে, কোনো গুড মোমেন্ট থেকে থাকে, কোনো ব্যাড মোমেন্ট থেকে থাকে, খুব ইজিলি কিন্তু জানাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপও আপনি লিখতে পারবেন। আমি সরাসরি এখন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাবো, কজ আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে আছেন, কমেন্ট করেছেন আসিফ ভুইয়া, সাথে আছি পুরোটা সময় জুড়ে, থ্যাংক ইউ সো মাচ। উমের রায়হান আছেন, কমেন্ট করেছেন, রিদম ভাই উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেলাম, কেমন আছেন? ওরে বাবা, আচ্ছা এখন দেখি উমের রায়হান উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা রাবিয়া ইসলাম আছে, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদুল ইসলাম আছেন, ও চঙ্গা চাঙ্গা বস, হোয়াট ইট মিন্স চঙ্গা চাঙ্গা। বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ বস, বেশ ভালো আছি, ভালোবাসা জানিয়েছে তৌহিদুল ভাই, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে আছে? আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে তুবা কিন্তু যুক্ত হয়ে গেছে। লাভবার্ড, শুক্রবার তোমার দাওয়াত, আমার ছোট ভাইয়ের আকিকা, আজ মনে হয় তোমাকে শুনতে পারবো না। ওকেই ওকেই, আচ্ছা শুক্রবার মানে তো আগামীকালকেই বোধ হয় নাকি? হ্যাঁ, ও হ্যাঁ, কি বাবা বুঝলাম না, উইকেন্ড বাস করছি, আজকে বৃহস্পতিবার, সেরে ভুলে যাচ্ছি বারবার। ও যাই হোক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আমার বিআইএন আছেন নিশি, ওকেই, আসসালামু আলাইকুম বি বি বি বি বি বি বি বি বি বি বি বি বিআই সাহেব। বিবি বিবি কেন করলাম? কজ নিশি লিখেছে এভাবে বি বি বি বি বি বি বি বিআই সাহেব, কি খবর? এখন মনে পড়ো কি মনে পড়বো? কালকে কি বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলে? তাহলে আসলে না কেন? কি বিআই সত্যি? ও আচ্ছা, এটাই মনে মনে পড়তে বললেন, ও মাই গুডনেস। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে নমির আম্মু আছে, রিদম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জয়েন হলাম, ঠিক মতো SMS করতে পারি না, নৌমি দাদি বেশ অসুস্থ, দোয়া করবেন। ও অনেক অনেক দোয়া রইল নৌমি দাদির জন্য, আশা করছি সুস্থ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি এদিকে কে আছে আমার সাথে, মুতারিন ইসলাম সুমন আছে। আচ্ছা আর এম, কোথায় গিয়েছিলে কাল? আমি গতকাল একটু ব্যস্ত ছিলাম, সামান্য একটু ব্যস্ততা ছিল আমার, যার কারণে আসতে পারিনি। বলবো এটা বিস্তারিত, এটা নিয়ে আলোচনা করবো অবশ্যই। আচ্ছা জানাতুর হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে তুমি যখন ঢাকা FM ফ্যামিলিতে এসেছো তখন তোমার কথাগুলো শুনতাম কিন্তু মেসেজ করতাম না, মনে মনে ভাবতাম মেসেজ করব কি করব না, এই 7-5 ভাবতে ভাবতে ফাইনালি একদিন মেসেজ করেই ফেলি। প্রথম দিন পরিচিত হলাম এবং ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে রেগুলার মেসেজ করা। জান্নাতুল হীরা, এই যে আমাদের একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠেছে অ্যান্ড এই রেগুলার আমার সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত থাকছেন, এর থেকে সুন্দর মোমেন্টাম আই গেছে আমার জন্য আর কিছু হতে পারে না। ইট মিন্স আ লট। রংপুর থেকে সামিয়া আছে আমার সাথে, দেখা যাচ্ছে ওই রিদিম কেমন আছো? কালকে তোমাকে শুনতে পারিনি কারণ কালকে নানু বাসায় যাচ্ছিলাম, আজকেও নানু বাসা থেকে FM রেডিও শুনছি, আমাকে ভুলে গেছো নাকি? সামিয়া ভুলিনি, আর এর আগে রিপ্লাইটা যদি দেই, আনফর্চুনেটলি মানে আপনি যেটা বলছেন যে আপনি গতকাল আমাকে শুনতে পারেননি, আনফর্চুনেটলি গতকালকে আমি নিজেই ছিলাম না। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আচ্ছা কে আছে, ঈশান যুক্ত আছে রংপুর থেকে, ওকেই, কালকে আসনি কেন? গতকালকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আসা হয়নি। তারপর দেখতে পাচ্ছি লুবাইনা আছে চট্টগ্রাম থেকে, লুবাইনা মাশাল আপনার নামটা বেশ সুন্দর, লুবাইনা। আচ্ছা লুবাইনা লিখেছে গুড আফটারনুন রিদম, এতদিন তোমাকে চুপচাপ শুধুই শুনতাম, আজ মেসেজটা করেই ফেললাম, তোমার ভয়েসটা সত্যি দারুণ, মন কারা। আচ্ছা তোমার নাম কি শুধুই রিদম নাকি আরও কোনো নাম আছে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, আমার নাম হচ্ছে
রাইসুল আলম রিদম, মানে এটা হচ্ছে আমার একদম ফুল নেম আর কি, আর এই নামটা আমার বাবার রাখা। আমার বাবার নাম হচ্ছে আলম, আর উই পারপাস দিয়ে আমার নামটা হচ্ছে রাইসুল আলম রিদম। সো আমাকে সবাই রিদম খন্দকার নামেই চিনে, কজ খন্দকারটা হচ্ছে আমাদের ফ্যামিলি টাইটেল আর কি, খন্দকার, আমরা খন্দকার বংশ। সো আমার ফেসবুকে যেহেতু রিদম খন্দকার ইউজ করি, বেশিরভাগ পাবলিকই হচ্ছে মানে রিদম খন্দকার বলেই চিনে, বাট বেসিক্যালি আমার নাম হচ্ছে রাইসুল আলম রিদম আর কি। যাই হোক, এই তো রিদম, রিদম, রাইসুল, যেটাই রাখেন রিদমই বেস্ট আই গেস। আচ্ছা মিষ্টি ভাইয়া, বৃষ্টি নিয়ে ছন্দ লিখেছি তাই নাকি? বৃষ্টি এলো, বৃষ্টি এলো, কাপলো বাতাস বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো তাই দেখে নাচছে মন। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। দিনাজপুর থেকে আনিকা আছে আমার সাথে, দেখা যাচ্ছে কোথায় এইখানে তো দেখি আমি একাই দিনাজপুরের, দিনাজপুরের আরও কয়েকজন ফ্রেন্ড ছিল বাট আনফর্চুনেটলি হয়তো বা তাদেরকে এখন একটা পাই না তেমন একটা। যাই হোক, হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে আমেনা যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, আচ্ছা নামটা লিখে নিই, নামটা লিখে দিলে খুশি হব। তারপর দেখতে পাচ্ছি মাম্পি যুক্ত হয়ে গেছে। আজ আবার কী হলো তোমার লোকেশনে, এত গান বাজাও কেন? গতকালও আসুনি, তোমার ভয়েসটা শুনতে পারিনি। ওরে বাবা রে, আচ্ছা আজকে আছি, আজকে পুরো সময় জুড়ে আছি, আশা করছি অবশ্যই সবার সাথে আজকে ঝমঝমিয়ে একটা আড্ডা হবে, আমরা বিন্দাস একটা আড্ডা দিব, গল্প করব। সো আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের গল্প করতে হবে, গল্প করবো আমরা, ওয়েট করছে খুব মজার মজার বিষয়। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি আমরা, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে পৃথিবীরাজ আর রেহানের করা একটা গান, বাজে স্বভাব। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। এই গানটা আমি আসলে, এই গানটার কোনো মিনিং খুঁজে পাই না, বাট গানটা খুব এনজয় করি, আশা করছি আপনারাও এনজয় করবেন। সো কথা না বাড়িয়ে আমি সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি উইথ উইকেন্ড পাস, সন্ধ্যা জমাতে হবে 100-100।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে, বরাবর বিকেল পাঁচটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি। দেখতে দেখতে আমরা প্রথম ঘন্টা শেষ পর্যায়ে আছি, খুব জলদি সময় চলে যাচ্ছে, বাট আমি কিন্তু পুরো সময় জুড়ে আছি। আশা করছি অবশ্যই আরও যে দুই ঘন্টা বাকি আছে, পরবর্তী দুই ঘন্টা বাকি আছে, সেই সময় জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, অনেকেই মেসেজ করছেন, লিখছেন, আর সবার একটাই কমপ্লেইন, গতকালকে কেন আসিনি, গতকালকে কেন আমি শো করিনি, গতকালকে সবাই এসেছে আমি কেন আসলাম না, এগুলো নিয়ে কোয়েশ্চেন। যাই হোক, আমি সবার সাথে কথা বলবো, আড্ডা দিব। আশা করছি আমাদের প্লেলিস্টগুলো, আমাদের প্লেলিস্টের গানগুলো আপনাদের ভালো লাগছে, আপনারা এনজয় করছেন। অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানিয়ে দিবেন গানগুলো কেমন লাগছে। আচ্ছা, আমি সরাসরি এখন চলে যাচ্ছি একটু আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে শাহিনা আক্তার যুক্ত আছেন, কমেন্ট করেছেন, ভালোবাসা জানিয়েছে, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সো মাচ, এটা কি হয়? ধন্যবাদ সো মাচ না, আমরা বলি না যে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সো মাচ হয় না? ও হয় না, ধন্যবাদ দ্য লট। আচ্ছা, যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে অনেকেই যুক্ত আছে, অনেকেই মেসেজ করছে। আজকে বিশেষ করে দেখতে পাচ্ছি সবাই খুব রাগারাগি করছে, আমি গতকালকে আসিনি তাই। রিদম ভাই কেমন আছো? রংপুর থেকে ইফাত, সবসময় শুনি বাট লেখা হয় না। ইফাত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে নূর নাহার, বাসা সিলেট। ওকেই, আচ্ছা, হাই রিদম ভাই, কালকে আমি জীবন গল্প শুনেছি, আপনি কি শুনেছেন? আমার বাসায় যখন ইন্টারনেট থাকে না তখন আপনাদের শুনি, আমি আর আমার ছোট ভাই, নাম নূর নাহার, বাসা সিলেট। ও ওকেই, নাইস নাইস, ও সুইট অফ ইউ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে নিশি আছে। ওকেই, তোমার স্মৃতি যে কি, তোমার স্মৃতি নাকি স্মৃতি, ওকে, তোমার স্মৃতি যে আমার মনে থাকবে আজীবন, গাথা গাথা, কোনোদিন ভুলো না এই বিআইএর কথা। ওরে বাবা রে, এই বিআইএনের কথা, ওকে ওকে ওকে, ও বিআইএন সাপ, বিআইএন সাপ, মন কেড়ে নিচ্ছে আমার বিআইএন সাপ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এদিক থেকে সিলেট থেকে নাজমুল যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে হাবিবা, মেঘলা, মেধা একসাথে। ভাই আপনি সবার মেসেজ পড়েন, কিন্তু আপনাদের মেসেজ কেন পড়েন না? আচ্ছা, আপনাদের মেসেজ আবার পড়লাম না কবে? আমার তো এখনো মনে আছে লাস্ট লাস্টারটাতে আপনি ছিলেন সেম একইভাবে, হাবিবা, মেঘলার, মেধা তিনজন একসাথে ছিলেন, আমার তো মনে আছে, আমি পড়েছি। আই ডোন্ট নো, আসলে আপনারা মাঝে মধ্যে মানে কি না শুনেই আমার উপর রাগ দেখায় বসেন নাকি, আমি বুঝতে পারি না, আই ডোন্ট নো। ওকেই, সুলতানা আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে যুক্ত আছে, কোথায় সুমাইয়া সুইটি যুক্ত আছে। হ্যালো কিউট রিদম ভাইয়া, কেমন আছো তুমি? অনেকদিন পর ঢাকা FM এ ঢুকলাম, প্রায় ঈদের পর থেকেই ঢোকা হয়নি আমি সুমাইয়া সুইটি, এতদিন পর নক করলাম, রাগ করবে না আবার। না, নক করলে রাগ করবো কেন, আমি তো খুশি হলাম। আর তোমার FB আইডি নামটা একটু বলবা ভাইয়া প্লিজ। আচ্ছা, আমার ফেসবুক আইডি হচ্ছে রিদম খন্দকার, বাট আপনি যেভাবে রিদম লিখেছেন আমার বানান কিন্তু ভুলেও এভাবে না, আমার নামের বানানটা নিয়ে আর কত কনফিউশন, আর কত। আচ্ছা, আমার নামের বানানটা হচ্ছে RYTHOM, আমরা যে চা খাই সেই টি, RYTHOM, রিদম, রিদম দিয়ে সার্চ করলেই হচ্ছে। রিদম খন্দকার হচ্ছে আমার মেইন প্রোফাইল, আর যে রিদম হচ্ছে আমার ফেসবুক পেজ আর কি, আর হচ্ছে আমার ইনস্টাতেও আপনি ফলো করতে পারেন, Rhythm01। জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে। ভাইয়া জানো, আমি যখন তোমাকে মেসেজ করি তখন মনে হয় তুমি আমার টিচার, আর আমি তোমাকে আমার পরীক্ষার খাতা জমা দিচ্ছি, আর যখন তুমি মেসেজে রিপ্লাই করো তখন মনে হয় তুমি আমার পরীক্ষার ফলাফল ঘোষণা করছো, তাই নাকি? ও মাই গুডনেস, আসলে এই যে আপনাদের এই মজার মজার ব্যাপারগুলো আমাকে এতটা মানে কি বলবো, যে আমাকে এক্সাইটেড করে তোলে বা এতটা ভালো মানে গুড ভাইব দেয়, সেটা মানে ভাষায় বলার মতো না। এই যে আমি প্রতিদিন আড্ডা দিতে আসছি, আর যখন আপনারা যুক্ত হচ্ছেন, আপনারা আমার সাথে যুক্ত হয়ে যখন শুনছেন, মেসেজ করছেন, এই মজার মজার কথাগুলো লিখছেন, তখন আসলে পুরোটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। এখন মনে হচ্ছে যে আমাদের বৃহস্পতিবার উইকেন্ড পাস চলছে, রাইট?
লিজনার্স, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে একদম 8টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা আরো একটা গানে যাব। আমরা এখন আনিন্দিয়া চট্টোপাধ্যায়ের একটা গান শুনবো, যেটা হচ্ছে অন্তহীন মুভির একটা গান। মুভিটা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আর গানটা হচ্ছে ভিনদেশি তারা। আমার ভিনদেশি তারা, তুমি রাতের আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। যাই হোক, গানটা আমার গলায় ভালো লাগছে না, বাট এমনিতে আশা করছি ভালো লাগবে, সেজন্য আমি এখন সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমরা দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি আজকের উইকেন্ড বাজার এই আড্ডায়। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে, অ্যান্ড সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমাদের আড্ডা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আর আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি সরাসরি এখন মেসেজ সেকশনে চলে যাব, তারপর আমরা কথা বলবো ভ্যানিস চলচ্চিত্র উৎসব নিয়ে। সো আশা করছি অবশ্যই সবাই তো যুক্ত আছেনই, আর আমাদের গানগুলো অবশ্যই সবার ভালো লাগছে। আচ্ছা, আমি এখন সরাসরি ফার্স্টেই চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে, দেখি হোয়াটসঅ্যাপে কে আছে। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে কিন্তু মাম্পি। ও লক্ষ্মী সোনা, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? গতকালকে শোতে আসলে না কেন? একসাথে কত কোয়েশ্চেন। ওকে, আলহামদুলিল্লাহ বাসার সবাই বেশ ভালো আছে, আর আমি রিদমও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আর গতকালকে কেন আসিনি, গতকালকে হচ্ছে আমি একটু নিজের পার্সোনাল কাজে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, যার কারণে গতকালকে শোটা মিস হয়েছে। সো আশা করছি সবাই উত্তরটা পেয়ে গেছেন, অ্যান্ড আজকে কিন্তু আছে, আজকে আড্ডাটা জমাবো। গতকালকে যে আড্ডাটা হয়নি সেই আড্ডাটা আজকে হবে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে সাউদা ফ্রম সিলেট। ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ সাউদা বেশ ভালো আছি, দিনকালও আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। মঞ্জু বিশ্বাস আছে দোহার থেকে আমার সাথে, হ্যালো ভাইয়া। ও হ্যালো হ্যালো মঞ্জু বিশ্বাস ভাইয়া, আশা করি ভালো আছেন। জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আর রিদম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি জুয়েল ভাই কিন্তু মালয়েশিয়া থেকে যুক্ত আছে আমার সাথে। ফেসবুকে লাইভ দেখবো কিভাবে? ও মিশকাত, আচ্ছা ফেসবুকে আপাতত লাইভ দেখতে পারছেন না, আপাতত আমাকে এখন রেডিওতে শুনতে পারবেন। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ILoveDhakaFM। আচ্ছা, আমি ফেসবুক থেকে মনে পড়লো ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আছেন। প্রথমে দেখতে পাচ্ছি জাকারিয়া ভাই আছে, আসসালামু আলাইকুম। রিদম ভাই কী অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুভজিৎ রয় আছে, ভাইয়া কী অবস্থা? এই তো গুড আলহামদুলিল্লাহ। লামিয়া জান্নাত যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। উমের রেহান আছে, উমের রেহান একটা গানের রিকোয়েস্ট করেছে, যেই ছিল দৃষ্টির সীমানায়, শিল্পী হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ। আচ্ছা, আমি যদি এটা আমাদের প্লেলিস্টে থাকে আমি অবশ্যই চেষ্টা করব উমের রেহান আপনার এই পছন্দের গানটি আপনাকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি শান্তি ইসলাম আছে নরসিংদী থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, শারমিনা আক্তার মুবারিকা আছে, হ্যাপি বার্থডে জানিয়েছে। আচ্ছা, বার্থডে চলে গেছে আজকে, অনেকদিন হয়ে গেল। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রুমি খাতুন যুক্ত আছে গঙ্গাচড়া রংপুর থেকে। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে যুক্ত আছে মনিফা চট্টগ্রাম থেকে। রিদম বন্ধু, আমার জ্বর সর্দি কাশি কি যে এক অবস্থা, কিছুই ভালো লাগছে না। আমার জন্য দোয়া করো যাতে তোমার এই বান্ধবী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ও অনেক অনেক দোয়া রইল মনিফা, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। যেহেতু ওয়েদারটা আসলে একটু মানে সুইং খাচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি, মানে এই দেখা যায় গরম, আবার এই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মেঘলা আকাশ হচ্ছে, আবার রোদ উঠছে, মানে এই ওয়েদারটার জন্যই হয়তো বা একটু মানে সিজন না সরি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যার কারণে হয়তো বা একটু অসুস্থতা হতে পারে। ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। আফরিন আছে আমার সাথে দেখা যাচ্ছে। ভূত দাদা, মেসেজ পড়তে হবে না জানি, তাও লিখলাম। সেটা হলো গান শুনতে শুনতে গানের ভিতর ঢুকে যাওয়া আমার একটা বদভ্যাস। এখনো গান শুনছি তবে মন চলে গেছে আরেকজনের চোখে। ছেলেটার চোখ দুটো এত সুন্দর, আমার হিংসা লাগে ছেলে মানুষের চোখ এত সুন্দর কেন। তাই নাকি আফরিন, কোন ছেলের চোখ দেখে এতটা গলে যাচ্ছেন আপনি? হ্যাঁ আফরিনের এটাতে একটা গান মনে পড়ছে, তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম। আচ্ছা মাম্পি আছে, ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে, তোমার কাঁধে মাথা রেখে,
সমুদ্রের পারে বসে একসাথে গল্প করতে, যেখানে তুমি আমি আর প্রকৃতি ব্যতীত অন্য কেউ থাকবে না। আর যদি মনে করো কাবাব মে হাড্ডি জরুর থা, তাহলে সমস্যা নেই, অন্য কাউকে সাথে নিতে পারো। দরকার হলে রোমান্টিক মুডের সময় ওকে আমরা সমুদ্রের পানিতে ছুড়ে দিব, ভালো হবে না মম্পি? ও জয় রবিও। রংপুর থেকে আলিফ।

90.4 বাদে নাকি কেউ পাশে থাকে না, এজন্যই ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত হতে হবে। আর যদি ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকেন তাহলে তো আমরা আছি, আমরা আছি আপনার বন্ধু, গল্প হবে, আড্ডা হবে, গান হবে। নিশি আছে আমার সাথে, বলো বলো আজই সত্য করে, সত্য কি সত্যি করিয়া দিও না, কোথায় বলো বলো, আজই সত্যি করিয়া দিও না কো মোরে ফাঁকি, অনেক কষ্ট পাবো যেদিন তুমি বলবা নম্বরের SMS পড়বো না যে আমি। নিশি, ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমি এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা দ্বিতীয় ঘন্টার এই শুরুর মুহূর্তেটা গান দিয়ে শুরু করছি, আমি আরও 2 ঘন্টা জুড়ে কিন্তু আছি। আমরা এখন লালন ব্যান্ডের খ্যাপা অ্যালবামের খ্যাপা গানটা শুনবো, খুব সুন্দর একটা গান। সো আশা করছি গানটি এনজয় করবেন। আমি রিদম এখন গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন।

ব্যয়বহুল। আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন। লিজনার্স, আর যে রিদম কিন্তু আবার হাজির হয়ে গেল আপনাদের মাঝে। আশা করছি সবাই যুক্ত আছেন। আমি বসে বসে আমি একজনের মেসেজ পড়ছিলাম, মানে সে আমাকে লিটারেলি যা তা অভিশাপ দিচ্ছে। লিজনার্স, আমার সাথে যুক্ত আছে ওয়ারিসা ফ্রম চট্টগ্রাম। আচ্ছা ওয়ারিসা কি লিখছে আমি একটু পড়ে শোনাই। ওয়ে ঘোড়ার ডিমের রিদম, আমার মেসেজ পড়ো না কেন, শুকনা ঠাডা পড়বে কিন্তু। যে আমার মেসেজ পড়লো না তার কপালে যেন কোনো মেয়ে না জুটে, আজীবন দেবদাস হয়ে থেকে যাবে ঘোড়ার ডিমের আর যে রিদু। ও ওয়ারিসা, আপনারা রাগ করলে, আগে যখন রাগ করতেন আমার সাথে তখন আমি খুব টেনশনে পড়ে যেতাম যে কি হলো, আরে আমার বন্ধুবান্ধব রাগ করছে, কিভাবে রাগ ভাঙাই। আর এখন আপনাদের রাগ দেখলে আমার এত কিউট লাগে, এত হাসি পায়, মানে বলার মতো না। ওয়ারিসা লিটারেলি আমাকে রাগ করে যাতা অভিশাপ দিয়ে দিচ্ছে। আমি যদি দেবদাস হয়ে থাকি বা হচ্ছে আমার যদি বিয়ে শাদী না হয়, পুরাটার ড্রাইভার কিন্তু একমাত্র ওয়ারিসা, ওয়ারিসা ফ্রম চিটাগাং। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত আছে অনন্যা ঐশী আছে। আপনি যখন হা হা করে হাসেন তখন মনে হয় কোনো বুড়ো লোক হা করে কাশছে, তাই নাকি? সরি। আচ্ছা দেখেন, আমি আসলে বেসিক্যালি মানে আপনারা যখন আমাকে টেক্সট করেন, আমি মানে নিজের হাসিটা কোনোভাবে আটকে রাখতে পারি না। আপনাদের কথাবার্তাগুলো এত কিউট থাকে আমার, বা হচ্ছে মানে এত এত ভালো লাগে, অটোমেটিক্যালি একটা হাসি চলে আসে আমার মুখে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে সে আমার সাথে যুক্ত আছে সঞ্জিদা উলিপুর থেকে। ওকে, সো সুইট অফ ইউ সঞ্জিদা। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে যুক্ত আছে, সুমায় সুইটি যুক্ত আছে। রিদম ভাই, তুমি কিন্তু খুব ভালো গানও করতে পারো, নাইস। তোমার কণ্ঠ, আমি সত্যি তোমার কণ্ঠের উপরে ক্রাশ। আর এবার দেখো তোমার নামের বানানটা ঠিক আছে কিনা, রিদম। হ্যাঁ, ও পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ সুমায় সুইটি। ও সো নাইস অফ ইউ বলার সাথে সাথে নামের বানানটা ঠিক করে ফেলেছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছেন সামিয়া ইসলাম। ওকে ভাইয়া, আপনার ইনস্টা আইডি না, আচ্ছা ইনস্টা আইডি হচ্ছে আমার Rhythm01, তখনও বলেছি। ফেসবুক আইডি হচ্ছে রিদম খন্দকার, পেজ হচ্ছে আর জি রিদম, আর ইনস্টা Rhythm01 দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। মানে বেসিক্যালি রিদম দিয়ে সার্চ করলেই পাবেন। সো নামের বানানটা একটু, যেহেতু কনফিউজড সবাই, নামের বানানটা একটু ঠিক করে নেন, RYTHOM রিদম দিয়ে সার্চ করলে আশা করছি সবখানেই পেয়ে যাবেন আমাকে। আচ্ছা, জান্নাতুল হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, একটা জোকস বলি, যদি কেউ সুন্দর হতে চাও তবে ওয়াশিং মেশিনে ঢুকো। নো চার্জ, নো পার্লার, ফেস ওয়াশ। সিরিয়াসলি, বেসিক্যালি যদি আমি এই এই এই মানে টুটকা যদি ফলো করি, এটা সর্বপ্রথম আমার ফলো করা উচিত। কজ মানে আমার আমি যদি সাদা হতে চাই আমার ওয়াশিং মেশিনে ঢুকতে হবে। আর আমি আই গেস আমার একটু হুইল পাউডারও লাগবে, তাছাড়া হয়তো বা ফর্সা হব না ওভাবে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি নমির আম্মু আছে, অনেক দোয়া রইল নমির দাদুর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি রুমি খাতুন আছে আমার সাথে গঙ্গাছড়া রংপুর থেকে। আচ্ছা, নিশি আছে, বিআইন সাহেব কি লিখেছেন, বিআইন সাহেবের মেসেজগুলো খুব ভালো লাগে। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? ওরে বাবারে, পহেলা বৈশাখের কথা কিভাবে মনে পড়লো আপনার হঠাৎ করে, নিশি? আচ্ছা, পহেলা বৈশাখের সকালে আসলে কি খাওয়া হয়? ইউজুয়ালি দেখা যায় বিভিন্ন ফাংশন অ্যাটেন্ড করা হয়, বা বেসিক্যালি আমি যেহেতু আসলে একটা কালচারাল পিপল, বা মানে আমি আসলে কালচার খুব মেনটেন করি, সো দেখা যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, বা হচ্ছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। সো আমার খাবার দাবারগুলো ওইরকমই থাকে আর কি, মানে লাইক ওই যে ট্রেডিশনাল খাবার যেটা হয় পহেলা বৈশাখে, অ্যাজ ইউজুয়াল পান্তা ভাত, সাথে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এই তো এই সব মিলিয়ে ঝিলিয়ে আর কি পহেলা বৈশাখে সকালটা যায়। বাট আমি আসলে এটা বললাম না নিশি, আপনার এই সিজনে হঠাৎ করে পহেলা বৈশাখের কথা কীভাবে মনে এলো? আচ্ছা, উর্মি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ভাইয়া, তোমাকে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, ওরে বাবা, তাই নাকি? আচ্ছা যাক, উঠে পড়েন, রিদম হাজির হয়ে গেছে। রিদম ভাইয়া, আপনার নামের গানটা কিন্তু আপনার কণ্ঠে ভালোই লাগে। আমার নামের গান বলতে, আমার নামের গান কোনটা আবার? ও আচ্ছা আচ্ছা, আপনার সেই আমার সাথে কে যুক্ত আছে লিসেনার্স? ও টানটা দিব নাকি

0: চেথা এক পড়শি বসত করে এখান পড়শি বসত করে আমি।
1: হ্যাঁ, আমার সাথে আরশি যুক্ত আছে। আরশির মেসেজ আমি একদম রেগুলার সময় আরশির মেসেজটা যখনই দেখি আমার মাথায় এই গানটাই ঘুরে আর কি। আরশি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি এদিক দিয়ে তো আমাকে বেশ করে বদুয়া দিয়ে গেল হচ্ছে কে জানি অনন্যা ঐশী। তারপর এদিকে আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, সরি অনন্যা ঐশী না, সরি সরি সরি সরি, মাই মিস্টেক, ওয়ারিসের কথা বলছিলাম। আচ্ছা, রংপুর থেকে যুক্ত আছে আমার সাথে মোরশেকুল ইসলাম। মোরশেকুল ইসলাম, তোমার লালন ব্যান্ডের কোন গানটা বেশি ভালো লাগে? আমার লালন ব্যান্ডের একটা গান আছে অমন পোলারে, ওই গানটা বেশি ভালো লাগে। তারপর চাঁদের দেশে তাহার বাড়ি গানটা খুব সুন্দর। চাঁদের দেশে তাহার বাড়ি মেঘ বলেছে আরি আরি, এই গানটা খুব সুন্দর লাগে আমার কাছে। আর লালন ব্যান্ডের প্রতিটা গানই কিন্তু খুব ইনসেন্ট লেভেলের। আর আমার মনে হয় যে লালন ব্যান্ডের গানগুলো আসলে মানে ছবি মাথা নষ্ট গান। বাট ওই যে অমন পোহলারে ওরে দংশন, এই গানটা বেশি ভালো লাগে আর কি আমার কাছে লালন ব্যান্ডে। সুমি করেছিল, এটা হচ্ছে মার্জুক রাসেল ভাইয়ের করা একটা গান আর কি। যাই হোক, গান নিয়ে যখন কথা হচ্ছে আরেকটা গানে ঢুকে যাই আমরা। আমরা এখন একটা গান শুনবো ফুয়াদ আর তাসফির করা একটা গান, কেমনে ভুলি বই আমি। কেমনে ভুলি বই আমি বাঁচি না তারে ছাড়া। গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দ্বিতীয় ঘন্টারও প্রায় শেষ পর্যায়ে আছি, 6:46। খুব জলদি সময়টা যাচ্ছে। আশা করছি আজকে আমাদের এই উইকেন্ড বাজার আড্ডাটা কিন্তু বেশ করে জমে উঠেছে। আচ্ছা, আমি তখন আপনাদের বলছিলাম যে আমরা ভেনিস যেই চলচ্চিত্র উৎসব আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমি এখন সরাসরি যদি সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, তো এর আগে আমি একটু বলতে চাই যে আসলে সিনেমা নিয়ে আমরা যারা মানে একটা আমাদের ফ্যাসিনেশন আছে বা সিনেমার প্রতি আমাদের যে একটা ঝোঁক আছে, আসলে সিনেমা নিয়ে মানে সিনেমা যখন একটা একটা ডাইরেক্টর যখন একটা সিনেমা তৈরি করে তখন কিন্তু সে সবসময় চেষ্টা করে যে অভিনয় শিল্পী বা কলাকুশলী যারা আছে তাদেরকে দিয়ে যাতে মানে সিকোয়েন্সগুলো ফুটিয়ে তোলা যায়। হ্যাঁ, আর এই যে বিভিন্ন ধরনের যখন কালচারাল ইভেন্টগুলো করা হচ্ছে বা এরকম চলচ্চিত্র উৎসব করা হচ্ছে, সেখানে আসলে মূলত কোনটা ট্রাই করা হয়, যেখানে মানে দেখানো হয় যে বিভিন্ন ডাইরেক্টর যারা আছে, নির্মাতা যারা আছে, পরিচালক যারা আছে, তারা যে ডাইরেকশন দিচ্ছে বা তাদের ডিরেকশনে যেই কাজগুলো হচ্ছে, যেই প্রজেক্টগুলো হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু মূলত একটা হচ্ছে এরকম চলচ্চিত্র উৎসব হয় বা একটা কালচারাল একটা ফাংশন হয় বা একটা ইভেন্ট হয়, যেখানে হয়তো বা বিভিন্ন ধরনের সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আর আমি যদি এই ভেনিস চলচ্চিত্র উৎসবের কথা বলি, হ্যাঁ, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, এই ক্ষেত্রে আমি যদি বলি মানে বাংলাদেশে কে ছিল, বাংলাদেশ থেকে কেউ আদৌ এই ভেনিস চলচ্চিত্র উৎসবে ছিল কিনা। আচ্ছা, একদম শুরু থেকে আসি। অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল, হ্যাঁ, বাংলাদেশের এই সুনেহরাকে চিনে না এমন খুব মানে মানুষ কিন্তু খুব কমই আছে। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বাজিমাত করেছিলেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দ্রুতই কিন্তু ঢালি উড়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেয় এই অ্যাক্ট্রেস। বাট এবার কিন্তু আর দেশে এসে আটকে নাই, সে কিন্তু তার ক্যারিয়ার নিয়ে গেছে একদম ইন্টারন্যাশনাল মাইলফলকে বা একটা ইন্টারন্যাশনাল পজিশনে নিয়ে গেছে। আচ্ছা, আমি যদি এবার একটু ডিপে যাই, রুবায়েত হোসেন পরিচালিত একটা চলচ্চিত্র যেটার মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা। জাস্ট ইউ ক্যান ইমাজিন, বাংলাদেশের কোনো সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো একটা ফাংশনে কিন্তু অ্যাটেন্ড করছে। আচ্ছা, আর এই ফাংশনে কিন্তু শুধু যে বাংলাদেশ থেকে যাচ্ছে তা কিন্তু না, ওয়ার্ল্ড ওয়াইড যত সিনেমার অভিনয়শিল্পী আছে, কলাকুশলী আছে, সবাই কিন্তু ভেনিসের এই শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে, অর্থাৎ এই প্রোগ্রামে কিন্তু তারা অ্যাটেন্ড করছে। আর ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের সুনেরাও আছে সেই উৎসবে। তো ব্যাপারটা বুঝতেই পারছেন, আমি যদি মানে পার্সোনালি বলি, এইটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ বাঙালি এটা আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আর সিনেমা লাভার যারা আছে বা সিনেমা বা এই যে হচ্ছে কি বলবো এটাকে, মুভি মেকিং, ফিল্ম মেকিং, এই যে আমরা যারা আছি মুভি মেক করি, ফিল্ম মেক করি বা এগুলোর প্রতি ফ্যাসিনেশন আছে, এই চান্সগুলো কিন্তু আমাদের কাছে একদম মানে অকল্পনীয়। আর সুনেহরা যেটা করতে যাচ্ছে, আম ফিলিং সো মাচ প্রাউড। যাই হোক লিজনার্স, আমরা শেষ মুহূর্তে আছি এই ঘন্টার, পরবর্তী ঘন্টায় আবারও আসবো। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আমি সবার মেসেজ করবো। আশা করছি সবাই যদি উত্তর পেতে চান আমার সাথে যুক্ত থাকতে হবে। পরবর্তী ঘন্টার শুরুতে আবারও আসছি। এই মুহূর্তে একটা গানে চলে যাব আমরা, মুজার হাবিব ওয়াহিদের করা একটা গান শুনবো, বেনি খুলে। খুব সুন্দর একটা গান, মুডটাকে পুরো চেঞ্জ করে দিবে। যাই হোক, আমি এত কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে এখন সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি গানটা সব এনজয় করবেন। আর আমি রিদম কিন্তু পরবর্তী ঘন্টায় খুব জলদি ফিরে আসছি, তাই কোথাও যাওয়া যাবে না, সাথেই থাকুন আমার।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো জনগণ, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে আমরা কিন্তু একদম শেষ ঘন্টায় চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। আমি আর জি রিদম কিন্তু বিকাল 5টা থেকে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের এই আড্ডাটা কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছে এবং দেখতে দেখতে, মানে আসলে যদিও আড্ডাটা শেষ করতে চাই না, তবে শেষ ঘন্টায় চলে এসেছি। আছে আরও কিছু মুহূর্ত আছে আপনাদের সাথে, আর আমি যদি এই মুহূর্তে বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা আমার সাথে যুক্ত ছিলেন। আমি এখন সরাসরি আমাদের মেসেজ সেকশনে চলে যাব, আর তখন আমি কী নিয়ে কথা বলছিলাম এটা যদি কেউ মিস করে থাকেন, তখন আমি কথা বলছিলাম সে ভেনিস চলচ্চিত্র উৎসব নিয়ে, যেখানে বাংলাদেশের হচ্ছে সুনেরা কিন্তু সেখানে অ্যাটেন্ড করছেন, যেটা আমাদের বাঙালিদের জন্য কিন্তু একটা প্রাউড মোমেন্ট। যাই হোক লিসেনার্স, আমি এখন সরাসরি আমাদের মেসেজ সেকশনে চলে যাচ্ছি, আমার সাথে অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার কাছে একজন একটা হেল্প চেয়েছে। কেমন হেল্প চেয়েছে আমি একটু বলি। রিদম ভাই, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে কিভাবে প্রপোজ করবো কিছু টিপস দাও। আমি সিলেট আম্বরখানা থেকে মতিবুর রহমান, অনেকদিন পর। আচ্ছা মতিবুর, নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। আমি যদি বলি, দেখেন ভালোবাসা ব্যাপারটা কি, ভালোবাসা এটা কিন্তু টোটালি একটা ছেলে খেলা না, বা এটা আসলে কোনো বাচ্চাদের খেলা না। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, এটা কিন্তু নেচারাল একটা জিনিস, এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ফিলিংস বা একটা অনুভূতি, যেই অনুভূতিটা আপনার আরেকজনের জন্য আসে। সেই ভালোবাসাটা যখন আপনি বহিঃপ্রকাশ করবেন বা তাকে আপন করে নেবেন, তার সাথে হয়তো আপনার ফিউচার হবে বা তার সাথে আপনার পথ চলা হবে। সো ভালোবাসার যে ব্যাপারটা বা প্রপোজ করার যে ব্যাপারটা, আপনি তাকে যদি আদৌ ভালোবেসে থাকেন, আগে নিজেকে কনফার্ম করেন যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, আপনি কি আদৌ তাকে ভালোবাসেন কিনা, ভালোবাসেন কিনা। ভালোবাসা কিন্তু কখনোই মুখের কথা না। এবার প্রপোজ করার ব্যাপারে আসি। আপনার অপোজিট পার্সনটা আপনাকে কিভাবে চায়, আপনাকে কতটুকু পছন্দ করছে, সে কেমন, সে কি পছন্দ করছে, সেগুলো জানার চেষ্টা করেন। তারপর আপনার সেই পছন্দের মানুষটা কিভাবে চলতে পছন্দ করে, তার ফিউচার প্ল্যানিং কি, তার চলাফেরা কেমন, সেগুলো আস্তে আস্তে আপনি বোঝার চেষ্টা করেন। আস্তে আস্তে যখন তাকে বুঝে ফেলবেন, তখন দেখবেন যে প্রপোজ করার ইজি ওয়ে কিন্তু আপনি পেয়ে গেছেন। এখন অনেক সময় এরকম হয়, দেখেন ধরেন আমি ফর্স এক্সাম্পল দিচ্ছি, লাইক রিদম চা পছন্দ করে, হ্যাঁ মানে রিদম চা খুব পছন্দ করে। এখন রিদমকে আপনি প্রপোজ করতে চাচ্ছেন, এখন কিভাবে প্রপোজ করা যায়। আপনি রিদমের সামনে এক কাপ চা নিয়ে আসেন, আপনি যখন এক কাপ চা নিয়ে রিদমকে প্রপোজ করবেন, রিদমের কিন্তু ফুলের প্রয়োজন নেই, রিদম কিন্তু তখনই অবাক হয়ে যাবে যে কিরে এই পার্সনটা এটা কিভাবে জানলো যে রিদম এত চা পছন্দ করে। আর এই ব্যাপারটা কিন্তু মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি করে দেয়। সো আপনি আপনার অপোজিট পার্সনকে একটু বোঝার চেষ্টা করেন। যে কোনো মেয়েকে ধরে প্রপোজ করে ফেলবো তা কিন্তু না, যে যাকে ভালোবাসবেন, যার প্রতি আপনার অনুভূতিটা আসলে একটু শার্প হয়, যার প্রতি অনুভূতিটা শাইন করে, সেই মানুষটাকে আপনি প্রপোজ করবেন এবং তাকে বোঝার চেষ্টা করেন, তাকে ভালো মতো বুঝে তারপর আপনি তার পছন্দ দিয়ে আপনি তার আপনার এই ভালোবাসাটা তার কাছে প্রকাশ করেন। আই হোপ সো মতিবুর রহমান সে আপনাকে কখনো রিজেক্ট করবে না। আচ্ছা তারপরে আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে যুক্ত আছে, রাইসা আছে চিটাগাং থেকে। ওকে, আপনি সায়েন্স নিয়ে পড়েছেন কি না জানি না, তাও বলি আমাদের বায়োলজি স্যার আমাদেরকে আস করেছিল, জায়গাটে মিওসিস হয় নাকি মিটোসিস হয়। আচ্ছা, তো আমরা যা ঠিক তাই বলেছি, মানে মিটোসিস, স্যার বলে যে হয় নাই, মিওসিস হবে। আমরা অনেক কিছুই বলি নাই, নিজেরা কথা বলে ওনার নাম রেখেছি চেঞ্জ। সিরিয়াসলি, ও নাইস ওয়ান, নাইস ওয়ান। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়েছে। আপুর পরীক্ষা ছিল তো যুক্ত হতে দেরি হলো, গতকাল ছিলে না, মিস করেছি। হ্যাঁ গতকাল আমি ছিলাম না, বাট আজকে কিন্তু আছি, অ্যান্ড এই তো আমাদের আড্ডাও জমে উঠেছে। আচ্ছা মাম্পি আছে, মাম্পি লিখেছে, ধরো তুমি রাতের ঘুমের মধ্যে স্বপ্নে দেখছো আমি

মারামারি পর্যায়ে চলে যাবে, তখন তুমি আমাদের মাঝে এসে ঝগড়াটা কি ভাঙানোর চেষ্টা করতে করতে নিজেই ঝগড়ার মধ্যে ফেসে গেছো। এখন তোমার মতে আমাদের এই তিনজনের মধ্যে কে জিতবে বলে মনে করো? মাম্পি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, আল্লাহ মাফ করুক, আমি আমি সিরিয়াসলি আমি যদি বলি আমি ওই প্লেস ছেড়ে সেখান থেকে ভেগে যাব, বাবারে আমি এসব মেয়ের ঝামেলায় নেই। ওরে বাবা, মাম্পি আপনারা যে কি কি চিন্তা ভাবনা করেন। রংপুর থেকে হাবিবা আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে এদিকে যুক্ত আছে আফরিন, যুক্ত আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে পারমিতা, আমার সাথে সিলেট থেকে আমেনা যুক্ত আছে, তারপর আমার সাথে যুক্ত আছে লালমনিরহাট থেকে সীমা সরকার। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি জিনিয়া আছে, নিশি আছে আমার সাথে, জন্মদিনে কি কি গিফট পেয়েছো বলো নাই কিন্তু। আচ্ছা, আমার জন্মদিনে আমি অনেক গিফট পেয়েছি, সানগ্লাস পেয়েছি, ওয়াচ পেয়েছি, ঘড়ি পেয়েছি, শার্ট পেয়েছি, দেন হচ্ছে আমার একটা পছন্দের জিনিস আছে, আমি সেটা এখন না বলি, বাট সেটা পেয়েছি অনেকগুলো, তারপর হচ্ছে এই আপনাদের ভালোবাসা পেয়েছি, দ্য মেইন থিং ইজ ভালোবাসা, আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সবাই আমাকে মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তারপর হচ্ছে অনেকেই ফুল টুল দিয়েছে আমাকে, বেশ কিছু ফুল পেয়েছি, আর হচ্ছে পারফিউম পেয়েছি, মানে অনেক কিছু পেয়েছি, আমার আসলে ওভাবে এখনো এত কিছু এক্সপ্লেন করাও পসিবল না। যাই হোক লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে একটা গানে চলে যাব, আমরা খুব সুন্দর একটা গান শুনবো, শানের করা, যেটা হচ্ছে দিল উইল পিয়ারভার, এটা এই অ্যালবামের একটা গান। মেরে সামনে ওয়ালি খিড়কি মে, এই গানটা যখনই শুনি আমার ওই অপোজিট বিল্ডিং এর সেই মেয়েটার কথা মনে পড়ে যায়। যাই হোক, আমি গানটাতে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে হৃদম হাজির হয়ে গেছে। লিসেনার্স, আর যে হৃদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি আমার সাথে সবাই যুক্ত আছেন। আজকে খুব ভালো লাগছে, কারণ দেখা যাচ্ছে মানে শেষ ঘন্টায় এসে মোটামুটি সবাই একদম হুড়মুড়িয়ে পড়ছে। আজকে আমার কথা হচ্ছে, আপনারা যারা এই মুহূর্তে এখন যুক্ত হচ্ছেন, মেসেজ করছেন, শুনছেন, আপনারা আগে কেন আসলেন না, এটা এটা এটা কিন্তু আমি টোটালি মানতে পারলাম না। যাই হোক, লিসেনার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। আচ্ছা, আমি তখন কথা বলছিলাম যে ভ্যানিস চলচ্চিত্র উৎসব নিয়ে। আমি যদি এখন আমাদের বাংলাদেশ মিডিয়া নিয়ে একটু কথা বলি, দেখেন বর্তমানে বাংলাদেশ মিডিয়াতে যেসব অভিনয়শিল্পী যারা আছেন, বা বর্তমানে আসলে আমাদের ডাইরেক্টর বলেন, প্রোডিউসার বলেন, আসলে যেসব কাজগুলো হচ্ছে বর্তমানে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজগুলো আগাচ্ছে প্রতিটা কাজই কিন্তু অসাধারণ। যেমন আমি যদি সেটা ডাইরেকশন লেভেলে বলি, দেন প্রোডাকশনের কথা বলি, বা হচ্ছে আউটপুটের কথা বলি, প্রতিটা কাজই কিন্তু মাস্টারপিস হচ্ছে। কিছুদিন আগে এই যে চলচ্চিত্র উৎসব গেল একটা বাংলাদেশের, যেটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে করা হয়েছিল, যেটার নাম ছিল হচ্ছে চলচ্চিত্র উৎসব, আমার নামটা ঠিক খেয়াল নেই, কোনো একটা চলচ্চিত্র উৎসব ছিল। তো ওইখানে আমি যদি বলি বিশেষ কিছু মুভি, লাইক ইউনিভার্সিটি অফ চাংখারপুল, তারপর হচ্ছে আর কি কি আছে, আরও বেশ কিছু মুভি আছে, এই যে কাজগুলো নতুন নতুন ইউথ যারা আছে, তারা যে কাজগুলো করছে, প্রতিটা কাজই কিন্তু খুবই পলিশড হচ্ছে। আমার মনে হয় কি যে বাংলাদেশের এই ফিল্ম মেকিংয়ের এই যে ব্যাপারটা আছে, এটাকে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু এই যে বড় বড় যে চলচ্চিত্র উৎসবগুলো আছে, এগুলো কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। অ্যান্ড এই যে ভ্যানিস চলচ্চিত্র উৎসবে যেমন যাচ্ছে সোনেরা, এটা যেমন একটা অ্যাচিভমেন্ট, এটা কিন্তু মানে আমি যদি বলি, এটা এক কথায় কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। মানে বাঙালির হাতে তৈরি যে কাজগুলো আছে, সেই কাজগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে। সো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আসলে একটু ফোকাস করা উচিত। অ্যান্ড যারা ইউথ যারা আছেন, মানে মুভি মেকিংয়ের প্রতি যাদের একটা লোভ আছে, বা আসলে কাজ করতে ভালোবাসেন, আমার মনে হয় আপনারা কিন্তু একটা সুযোগ নিতে পারেন, কাজ করেন, কাজ বানান, এই সেই কাজগুলোকে আসলে পরবর্তীতে ধাপে ধাপে এগুলোকে সামনের দিকে নিয়ে যান। আমি শিওর, ড্যাম শিওর, যে আমরাও কিন্তু বাংলাদেশের ফিল্ম মেকিং দিয়ে একদিন ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারবো। অ্যান্ড আমরা আসলেই কিন্তু বিট করতে পারবো, এটা আমার একটা কনফিডেন্স। সো যারা আছেন মুভি মেকিং নিয়ে, যারা কাজ করেন, অবশ্যই আরেকটু ভালো কাজ করার চেষ্টা করেন, কাহিনী গল্পগুলোকে আরেকটু ভালো করার চেষ্টা করেন। আমি যদি বলি টক্সিক যে কাজটা চলছে, যেই সিনেমাটা চলছে, এটা হচ্ছে এই যে ইয়াসের করা একটা রিসেন্ট মুভি, গতকাল কি আই গেস এটা রিলিজ হয়েছে। সো এই যে টক্সিক নিয়ে যে ধরেন একটা হাইপ, হ্যাঁ, যে একটা মুভির পিছনে 600 কোটি টাকা বাজেট, হ্যাঁ, মুভিটা আমরা দেখবো, মুভিটা আমরা এনজয় করবো, দেন এই মুভিটা কত কামাচ্ছে, কত রেটিং আসছে, ভাই 600 কোটি টাকার তো কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় 6 কোটি টাকা দিয়েও কিন্তু মুভি মেকিং হয়। সো অল ইউ নিড ইজ ইউর ব্রেইন অ্যান্ড ইউর পলিশনেস অ্যাবাউট ইউর ওয়ার্ক, এটা হচ্ছে মেইন থিং আর কি। সো যারা আছেন, ইউথ যারা আছেন, সবাইকে বেস্ট অফ লাক, আশা করছি অবশ্যই বাংলাদেশ ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে আছে, ওয়ারিস আছে, কে বললো যে হৃদমের হাসি বুড়ো মানুষের মতো, আমার তো ভালোই লাগে, তবে যে মেসেজ দিল তার মেসেজটা পড়ে যে হাসিটা দিল ওইটা একটু বেশি কিউট ছিল। আচ্ছা ওয়ারিসা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সাথে দেখা যাচ্ছে এদিকে যুক্ত আছে কুমিল্লা থেকে, তিতাস থানার বন্দরামপুর গ্রাম থেকে, আফিফা মুবাশিরা সামিহা। ওরে বাবার, এটা কি একটাই নাম নাকি তিনজন শুনছেন আমাকে? বাই দ্য ওয়ে, নামটা খুব সুন্দর। কুমিল্লা থেকে আমাকে খুব কম মানুষই শুনে, খুব ভালো লাগলো মুবাশিরা আপনাকে পেয়ে। ও আচ্ছা, মুবাশিরা বোধহয় এর আগেও একবার আমি পেয়েছিলাম কুমিল্লা থেকে, এটা বলেছিলাম আই গেস। অনন্যা ঐশী আছে, লিখেছে, আরে ভাই আপনি তো দেখছি সত্যি বুড়ো লোকের মতো সব কিছু ভুলে যাচ্ছেন, 52 ইয়ার থেকে 62 ইয়ারে পড়েছেন তো। আসলেও তাই, দিন দিন ব্রেন একদম স্লো হয়ে যাচ্ছে, তাই এরকম হচ্ছে। আর আমার তো পুরোই 71, তবুও সব কিছু মনে থাকে না, আপনার ব্রেন মাশাল্লাহ। ভাইয়া তুমি সত্যি সত্যি ওয়াশিং মেশিনে ঢুকবে না, আমি জাস্ট তোমাকে হাসানোর জন্য বলেছি, সুন্দর হওয়ার বদলে বাদর হয়ে যাবে। জান্নাতুল, আমি তো ডিসিশন নিয়েছিলাম বাসায় গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকবো। রিদম দিয়ে সার্চ দিলে তো আরও অনেক আসে, আপনি কোনটা শিওর হতে পারি না। শান্তি, আপনি যেভাবে লিখেছেন পারফেক্ট লিখেছেন, রিদমের পরে খন্দকার আছে, মানে ফেসবুকে রিদম খন্দকার, আর হচ্ছে রিদম খন্দকার হচ্ছে আমার মেইন প্রোফাইল আর কি, আর হচ্ছে রিদম আর যে রিদম, এটা আমার পেজ। সো রিদম লিখলে রিদম 01 এতটুকু মেক শিওর করবেন, রিদম খন্দকার মেক শিওর করবেন, আশা করছি পেয়ে যাবেন। আচ্ছা, রংপুর থেকে যুক্ত আছে আমার সাথে মুশফিক আহমেদ। আচ্ছা, তারপর আমার সাথে এদিকে যুক্ত আছে রাইসা চট্টগ্রাম থেকে, লুবাইনা যুক্ত আছে,
লুবাইনা সুন্দর একটা কবিতা দিয়ে কিন্তু বিদায় নিয়েছে। আচ্ছা কবিতাটা আমি পড়ছি যেভাবে লিখেছে। সকল চাওয়া পাওয়া হোক, সকল আশা পূরণ হোক, সকল স্বপ্ন সত্যি হোক, হর হামেশা খুশি থেকো, দিবানিশি ভালো থেকো, আর আমাদের মনে রেখো। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল রিদম ব্রো। কবিতাটা দিয়ে মনটা জয় করে নিলেন লুবাইনা। ও বেস্ট বেস্ট, আপনার নামের মতোই সুন্দর হয়েছে। শারমিন আক্তার মুবারিকা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ভাইয়া তোমার ভয়েস অনেক সুন্দর, তোমার মনটা ফুলের মতো সুন্দর, তাই নাকি? নাগেশ্বরী থেকে পল্লবী আছে, লাভ ইউ ভাইয়া, কেমন আছো? আজকে তুমি FM কোন সময় থাকো? আজকে হচ্ছে 5টা থেকে থাকি সন্ধ্যা 8টা পর্যন্ত, সো মানে প্রতি বৃহস্পতিবারই আমাকে এই টাইমে পেয়ে যাবেন। জিনিয়া লিখেছে, তোমায় শুনবো বলে আপু থাকতে বললো, না থেকে চলে এলাম। ও হো, মিন্স আ লট, মিন্স আ লট জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রংপুর থেকে পরি যুক্ত হয়েছে শেষ পর্যায়ে, দেখা যাচ্ছে। পরি এত লেট করার কারণ কি? যদিও পরি আমাকে সরি বলেছে অলরেডি, ইটস ওকে, বাট এই যতক্ষণ আছে আশা করছি থাকবেন শেষ পর্যন্ত। যাই হোক, এই মুহূর্তে আরেকটা গানে যাবো আমরা, মাহাতিম সাকিবের করা একটা গান। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, খুব সুন্দর একটা গান, দেখেছি রূপসাগরে। আমি গানটাতে চলে যাচ্ছি, আশা করছি গানটি এনজয় করবেন, অ্যান্ড খুব জলদি এবার ফিরে আসবো, এবং শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। সো লিজনার্স, সোজা গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. দেখতে দেখতে কিন্তু আমরা শেষ পর্যায়ে আছি। কি বিদায় নিব নাকি? না, বিদায় নিচ্ছি না, আছি আপনাদের সাথে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, লিসেনার্স। অ্যান্ড আমি কিন্তু একদম 8টা পর্যন্ত আছি। খুব সুন্দর সুন্দর গান শুনছি আমরা। আসলে আজকের প্লেলিস্টটা কিন্তু একদম বিন্দাস। এটা আপনারা মানেন আর না মানেন, এটা এটা এটা আসলে মানে অস্বীকার করা কিন্তু কিছু নেই। যাই হোক লিসেনার্স, আমি এই মুহূর্তে আপনাদের সাথে আজকে একজনের জন্মদিন নিয়ে কথা বলবো। আজ 3 তারিখ 3ই সেপ্টেম্বর। আজকে হচ্ছে একজন মহানায়ক। কে? উত্তর কুমার। মহানায়ক উত্তর কুমারের কিন্তু আজ জন্মদিন। অভিনেতা উত্তর কুমার, বাংলা চলচ্চিত্রে তাকে বলা হয় মহানায়ক। সেলুলয়ের পর্দায় তার এক চিলতে হাসি, সংলাপ উচ্চারণের স্বতন্ত্র ভঙ্গি কিংবা ব্যক্তিত্বের নিজস্বতা, 4 দশক পার হয়েও এতটুকু ফিকে হয়নি। আজ 3ই সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্মশতবর্ষ। 1926 সালের এই দিনে জন্ম নেওয়া এই কালজয়ী তারকা শতবর্ষে পা রাখলেন। উত্তর কুমারকে নিয়ে যদি আমি কথা বলতে যাই, শুরুতেই বলতে হবে, বা শুরুতেই যদি মনে পড়ে, মানে শুরুতেই যদি বলি তাকে নিয়ে কি বলবো, তার হাসি, সুচিত্রা সেনের সাথে তার জুটি, কিংবা বাংলা সিনেমার রোমান্টিক নায়ক হিসেবে তার জনপ্রিয়তা। কিন্তু শুধু রোমান্টিক নায়ক হিসেবে তাকে দেখলে তার অভিনয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আড়ালেই থেকে যাবে। কারণ উত্তম কুমারের প্রকৃত কৃতিত্ব ছিল, তিনি নিজের তৈরি তারকা ইমেজের ভেতরে বন্দী থাকেননি, বরং সময়ের সাথে সেই ইমেজকে ভেঙে বারবার নতুন করে কিন্তু নিজেকে আবিষ্কার করেছে। আর সেই উত্তর কুমারেরই কিন্তু আজ জন্মদিন। এই শিল্পীর চলচ্চিত্রে অভিষেক হয় 1948-এ, অর্থাৎ 1948 সালে দৃষ্টিদান যেই সিরিজটা ছিল সেখানে। শুরুর কয়েক বছর ছিল খুবই সংগ্রামের, একের পর এক ছবিতে প্রত্যাশিত সাফল্য না আসায় তার নামের সাথে ব্যর্থতার তকমাও কিন্তু অ্যাটাস্ট হয়ে গেছিল। কিন্তু 1952-তে, অর্থাৎ 1952 সালে বসু পরিবার যেই মুভিটা ছিল, এবং 1953 সালের 75 তার ক্যারিয়ার বদলে দেয়। 75-এ সুচিত্রা সেনের সাথে যে জুটিটা ছিল, সেটা ছিল বাংলা চলচ্চিত্রে এক নতুন জনপ্রিয়তার সূচনা। অ্যান্ড সেই উত্তর কুমারেরই কিন্তু এই 3রা সেপ্টেম্বর জন্মদিন। অ্যান্ড দেখতে দেখতে এই যে 1926 থেকে 2026 শতবর্ষে কিন্তু তার জন্মবার্ষিকী পা রেখেছে। সো এই ছিল আর কি আপনাদের সাথে শেয়ার করার মতো। অ্যান্ড আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি এখন মেসেজ সেকশনে চলে যাব, যদিও আমরা একদম শেষ পর্যায়ে আছি। আচ্ছা, অনেক মেসেজ বাকি, আসলে মেসেজ ওভাবে পড়া হয়নি। প্রথমে দেখতে পাচ্ছি সুথি সুন্না হৃদ আছেন নাটোর থেকে আমার সাথে, আমার সাথে এদিকে যুক্ত আছে সুন্দরবন থেকে যুক্ত আছেন কেউ একজন, নামটা লিখেনি। আচ্ছা, মুন আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে নেহা যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে আছে নিশি, অর্থাৎ আমার বিআইন সাহেব। তারপর আফরিন কিন্তু বিদায় নিয়েছে, রিদম বুদ্ধ দাদা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে রংপুর থেকে যুক্ত আছেন, কে যুক্ত আছেন, নূপুর যুক্ত আছে রংপুর থেকে আমার সাথে, এদিকে যুক্ত আছে কে নামটা লিখেনি। আচ্ছা, আমি মেসেজটা পড়ি, ভাই আপনি কিভাবে এত সুন্দরভাবে কথা বলা শিখলেন, ইন বর্ন অর সরি বাই বর্ন অর প্র্যাকটিস? আমারও সুন্দরভাবে কথা বলা, আনন্দ দিতে অ্যান্ড অ্যাটেনশন পেতে ভালো লাগে, বাট আমি পারি না। আচ্ছা, এটা টোটালি হচ্ছে নিজের উপর, মানে কথা বলতে বলতে একটা সময় আসলে হয়ে যায়, এটা ইন মানে বাই বর্ন আমি বলবো না, এটা হচ্ছে মানে ওই যে সময়ের সাথে সাথে, আসলে কেউ তো কথা বলতেও পারে না আফটার এই মানে পৃথিবীতে আসার পর, একটা মানুষ কথা বলতেই তো শিখে যায়, মোটামুটি প্রায় হচ্ছে 2-3 বছর কেটে যায়। সো বাই বর্ন আমার মনে হয় যে কথা বলার সেই তোকমা নিয়ে কেউ আসলে আসে না, কথা বলাটা শিখতে হবে। আর এটা হচ্ছে মানে জাস্ট ভালোবাসলেই হবে, কথা বলাটাকে ভালোবাসলেই আই গেস সুন্দর করে কথা বলা যায়। আচ্ছা, মাম্পি আছে দেখা যাচ্ছে, তুমি তো পালাতে পারবে না, পালানোর চেষ্টা করলে তোমার শার্টের ভাঁজটা ধরে আমিও তোমার সাথে চলে আসব, তোমার এক্স ওখানে ধাক্কা মেরে। আমার এক্সকে নিয়ে কত ফ্যাসিনেশন, ও মাই গুডনেস। রিদম ভাই বেশি গান বাজান কেন? মুকুল ভাইয়ের মতো দু একটা গান বাজার পর কথা বলতে পারেন না, নৌমিরাম্য। আচ্ছা হ্যাঁ, আমি কথা বলতে পারি, অবশ্যই কথা বলবো, মানে ব্যাপারটা হচ্ছে আড্ডা তো হবেই, আড্ডা তো সবসময় হয়, বাট এই যে সুন্দর সুন্দর গানগুলো, এই গানগুলো মিস করলে আবার কেমন হয়ে যায় না? আচ্ছা, মায়মন সিংহা থেকে আমার সাথে কেউ একজন যুক্ত আছে, সাফিয়া যুক্ত আছে, ওকেই। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সানিম যুক্ত আছে, সানিম একদম শেষ পর্যায়ে এসেছে, সানিম দিস ইজ ইউর রং। মালিহা যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনন্যা ঐশী আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে জিনিয়া কিন্তু যুক্ত আছে,
জিনিয়া ইটস ওকে, আবারও আগামী সপ্তাহে চলে আসবো, মিস করার কিছু নেই। সাইদুল ইসলাম সোহাগ আছেন আমার সাথে পঞ্চগড় থেকে। কি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে পুরো সময় জুড়ে যুক্ত ছিলেন। এই মুহূর্তে আরেকটা গানে চলে যাব, আমি বিদায় মুহূর্তে আবারও আসবো। এখন আমরা তাহসানের একটা গান শুনবো, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। হ্যাঁ, তাহসানের আলো গানটা শুনে আসি, খুব সুন্দর একটা গান। এই গানটা একটা সময় আমার খুব খুব বেশি পছন্দের ছিল। সো কথা বাড়াচ্ছি না, সোজা আলোতে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। বিদায় মুহূর্তে খুব জলদি আবার ফিরে আসছি। সো স্টে টিউনড উইথ ঢাকা FM 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে হৃদয় আবার এসে গেছে। লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আর যে হৃদম বিকেল 5টা থেকে কিন্তু আজকে হাজির ছিলাম বৃহস্পতিবারের সেরা ভাইব নিয়ে, অর্থাৎ উইকেন্ড বাজ নিয়ে। উইকেন্ড বাজ জুড়ে কিন্তু আজকে আমাদের এই আড্ডাটা 100-100 জমে উঠেছিল এবং আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন। আমি যদি বলি ফেসবুকের কমেন্ট সেকশন, আমি যদি বলি হোয়াটসঅ্যাপ, আমি যদি বলি আমাদের নাম্বার, সব জায়গাতেই কিন্তু আজকে সবাই যুক্ত ছিলেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যে পুরো সময় জুড়ে যারা আসলে ছিলেন আমার সাথে। এবং দেখতে দেখতে এই যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আসলে আড্ডাটা শেষ করতে ইচ্ছে করছে না, বাট আনফর্চুনেটলি আড্ডাটা শেষ করতে হচ্ছে। আর আমি যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমার মনটা সামান্য একটু খারাপ ছিল, বাট ট্রাস্ট মি, বিলিভ মি অর নট, আমি যেই আপনাদের সাথে আড্ডাটা শুরু করলাম, আই সোয়ার, চপ্পাত চপ্পাত একদম মুড ভালো হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ মুহূর্তে দেখতে চাই কে কে আছে আমার সাথে। আমি ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি উমে রায়হান ছিলেন আমার সাথে, আমার সাথে শেষ পর্যায়ে যুক্ত হয়েছেন আফ্রিদা ওয়াসিমা, কমেন্ট করেছেন রূপসী বালিকা, আমাকে কমেন্ট করেছেন উমে রায়হান, তারপর হাদি আছে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে আছেন লামিয়া জান্নাত, শুভজিৎ রয় আছেন আমার সাথে কমেন্ট সেকশনে, এমডি জাকারিয়া হোসেন আছেন, মোহাম্মদ জাকির হোসেন আছেন আমার সাথে, দেখা যাচ্ছে শাহিনা আক্তার আছে, তাহিদুল ইসলাম আছেন, রাবিয়া ইসলাম আছেন, উমের রেহান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে একদম মুর্শিদাবাদ থেকে শেষ পর্যন্ত যুক্ত আছেন কেউ একজন, শিলা আছে, ওকে, মাম্পি আছে, আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে কে আছে, ওকে, অনন্যা ঐশী যুক্ত আছে। আমার ফেভার একটু করে বেড়েই চলেছে আর মাথাটা পুরো ব্যথায় হ্যাং হয়ে আছে। আচ্ছা অননা বেশি, শেষ পর্যায়ে যাওয়ার আগে বলে যাব যে খাওয়া দাওয়া করে অবশ্যই মনে করে মেডিসিনটা নিয়ে নেবেন, আশা করছি ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। নেক্সট আড্ডাতেই দেখতে চাই যাতে আপনি সুস্থ হয়ে গেছেন, এটা দেখতে চাই। আচ্ছা, আর আপনি এত গান বাজান কেন? গান না শুনলে কি মন ভালো থাকে নাকি? যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে, জিনিয়াও হয়তো বা বিদায় নিচ্ছে, আর যে জানি উত্তর দিবে না তবুও বলি লাভ ইউ, আর যে লাভ ইউ টু, লাভ ইউ অল অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে, তিন দিন তোমায় অনেক মিস করবো, আর একটু ভেবে দেখো আমাকে নিয়ে কিছু করা যায় কিনা, ভালো থেকো মাম্পি। আচ্ছা, শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে পড়ি আছে, কোথায়, রংপুর থেকে, উপন্যাসের ব্যাপারে লিখেছে যে সায়েন্স ফিকশন ছায়াম্যান উপন্যাস পড়ছি। আচ্ছা, আমি উপন্যাস নিয়ে আমি শেষ পর্যায়ে একটু বলে দিতে চাই, যদি সায়েন্স ফিকশন নিয়ে কেউ উপন্যাস পড়তে চান, আমি দুইটা নাম বলছি, দুইটা না তিনটা নাম বলে যাই, দ্য মার্টিয়ান পড়তে পারেন, এটা হচ্ছে অ্যান্ডি ওয়েরের, এটা হচ্ছে মার্সে আটকা পড়া একটা নভোচারী আছে, তার সার্ভাইভাল স্টোরি। তারপরে ডিউন পড়তে পারেন, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক হারবার্টের, এটা আমি পড়েছিলাম অনেক আগে, যদিও আসলে এখন ওভাবে ঠিক মানে পড়া হয় না। আরেকটা আছে, এটা খুব জোস, এটা হচ্ছে জর্জ অরওয়েলের করা, এটার নামটা ছিল উপন্যাসটার 1984 আই গেস, 1984, এটাও কিন্তু খুবই সুন্দর সার্ভিলিয়েন্স একটা স্টোরি, পড়তে পারেন, চেক করতে পারেন, চেক আউট করতে পারেন। তো যাই হোক, যেমনটা বলছিলাম সবাইকে যে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় জানাতে হচ্ছে, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা ছিলেন, আবারও নেক্সট উইকে হাজির হয়ে যাব, আর কালকের উইকেন্ড আশা করছি সবার ভালোভাবেই কাটবে। তো সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিই, রাইট? আমরা কল্পনার বাইরে অ্যালবামের স্টক ব্লেজার করে একটা গান শুনতে শুনতে বিদায় নিব, এসিড কে। হ্যাঁ, এসিড হচ্ছে একটা ভূতের বাচ্চা। আমরা এসিড কে গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আবারও আগামী সপ্তাহে মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।
1: Ladies and gentlemen, আপনারা যারা অ্যাসিড কে চিনেন না,
2: অ্যাসিড কি?
1: ও শালাটা ভূতের বাচ্চা।
2: অ্যাসিড কি?
1: Fine, he's a demon.
2: অ্যাসিড is a what?

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম, সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে 16 সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালালো তেহরান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
2: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
0: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
2: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9 জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। একই সঙ্গে সারাদেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পৌঁছে যায়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেলে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালের 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করে। প্রায় 554 দিনের বন্দিদশা শেষে 2008 সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি। এবারে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা অধ্যায় নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
3: দীর্ঘ কারাবাস, নির্যাতন আর আইনি লড়াইয়ের পর আজকের এই দিনে কারামুক্ত হয়েছিলেন দেশনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে আজকের শুভকণে সারাদেশে উদযাপিত হচ্ছে তার কারামুক্তি দিবস। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাবন্দী হন তারেক রহমান। কারাগারে থাকা অবস্থায় তার উপর চালানো হয় অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন। আইনি লড়াই এবং রাজপথের আন্দোলনের মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। কারামুক্তির পর চিকিৎসার্থে বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গণমানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি আজ দেশ পরিচালনার দায়িত্বে। বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই কারামুক্তি দিবস কেবল একজন নেতার মুক্তি নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সচিবালয়ে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই দিনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, এলএনজি সরবরাহ সংকট কাটাতে সরকার সচেষ্ট আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। জ্বালানি নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ISDB। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ISDB গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরো 30 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল শোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় 45-50% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান,
5: আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই রিফাইনারির সেকেন্ড ইউনিটটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আমাদের এখন যা সেটা 3 গুণ বৃদ্ধি পাবে।
4: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
5: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
4: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। এছাড়া তিনি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার সহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেই সঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আনতালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ভোলা প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন, এটাই জাতির প্রত্যাশা। তবে কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না, নৈতিকতার জায়গা থেকে তাদের তৈরি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তার মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি জানান, চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 24,37,807 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। এদিকে এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন জানান, ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার 1,00,000 স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। ঢাকার সড়কে ই রিকশার চলাচল নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রধান সড়কে চলাচল বন্ধ রেখে নির্দিষ্ট জোনে ই রিকশা চলাচল
6: বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও ফিটনেস নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে যাত্রী নিরাপত্তার পাশাপাশি ই রিক্সা খাতেও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: স্বল্প দূরত্বে যাতায়াতের সহজ ও তুলনামূলক সাশ্রয়ী মাধ্যম হিসেবে শহর ও গ্রাম দুই জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে ই রিক্সা। তবে অনিয়ন্ত্রিত চলাচল, যানজট ও নিরাপত্তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এসব সমস্যা সমাধানে ই রিক্সাকে নিষিদ্ধ না করে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনতে চায় বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
8: যেহেতু আইন পাশ হয়ে গেছে সংসদে যে 30 কিলোমিটার ব্যাগ পর্যন্ত ইলেকট্রিক এটা রেজিস্ট্রেশন এখন দিবে সিটি কর্পোরেশন পৌরসভা। বিধিমালাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসছি যে সিটি কর্পোরেশন গুলো রেজিস্ট্রেশন কিভাবে দিবে, রেজিস্ট্রেশনের ফি কত হবে, নবায়নের ফি কত হবে, এবং এই ই রিক্সা গুলি আপনারা সার্টিফাই করবে কেন, আমরা সেটাও বলছি। যেমন বুয়েট সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং জেলা লেভেলে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে সরকারি, তাদের যে অটোমোবাইল শাখা আছে তারা প্রত্যয়ন দিবে এবং ট্রাফিক বিভাগ সেখানে প্রতিস্বাক্ষর দিবে।
7: নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও ফিটনেস এর উপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
9: আমরা উত্তর এবং দক্ষিণের চারটি জোন করব, মানে এই অনুমোদিত ই রিক্সা জেলা, রেজিস্টার্ড রিক্সা জেলা, এই আটটি জোনের আটটি রং হবে। এবং আমরা চেষ্টা করব যে একটি জোনে আপনার ই রিক্সা যেন আরেকটি জোনে যেতে না পারে, এবং তারা কোন রুটে চলাফেরা করবে এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ বসে ঠিক করে দেবে। এটা ই ফেন্সিং করা থাকবে। এটা আমরা ঢাকা শহরে যে ই রিক্সা গুলোকে লাইসেন্স দিব বা রেজিস্ট্রেশন দিব, এটা যাত্রী সংখ্যা হবে 2 এবং 4।
7: নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রিক্সা চালকরাও। বৈধ ও সুশৃঙ্খল ভাবে রিক্সা চালানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন তারা।
10: এটা হইলে ভালো হবে, কারণ যদি লাইসেন্স করা লাগে কি একটা ট্যাক্স যদি নেয়, এরপর মনে করেন যে এই বয়টা থাকবো না আমাদের, যে গাড়ি ধরে নিবো গায়ে করবো, তাহলে ভালোই হবে।
7: ই রিক্সাকে সড়ক থেকে সরিয়ে না দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার এই উদ্যোগ বাস্তবায়ন হলে যাত্রী সেবা, সড়ক নিরাপত্তা ও চালকদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান আজ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান জানায় ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। তবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে। কুয়েত এই হামলাকে ইরানের নির্লজ্জ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে 1,270 জনের বেশি মানুষ নিহত এবং 4,700 জনের বেশি নিখোঁজ রয়েছে। হিমালয়ে আকস্মিক বন্যায় পুরো জনপদ বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে নেপালের উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। চীন সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে 100 শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব চরম ভাবাপন্ন আবহাওয়ার বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। শক্তিশালী এল নিনো এখন বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনকে প্রভাবিত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানায়, এটি গত 70 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। এই অবস্থা 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। খেলার খবর। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী রোববার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধে 7টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে বিনা উইকেটে 26 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৩০ আসামিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালাল তেহরান। খবর শেষ হল।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই?
4: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনার ইনভিটেশন খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। ATM পরিবারের পক্ষ থেকে ঢাকা FM এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তাই 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বুঝেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে, এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই অনেক সময় জানি না। আমি এই জন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর, এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা FM প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সারও পাবেন ইনশাল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে GPA কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এই সব কিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাল্লাহ।
0: ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক SMS পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার স্বর্ণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ILoveDhakaFM। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার HSC এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোনো দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল,
1: শ্যামল শ্যামল তোমার জন্য শুভকামনা, প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো এবার HSC। আমি একটু বলে রাখি HSC সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক HSC যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে HSC পাস করেছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেন ইউরোপের সুযোগের কথা বলছে, শুধু লাগবে IELTS। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বা অত দূর থেকে এসে সে কিভাবে করবে? তার জন্য আমরা কি করেছি, এখানে আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওখানে থাকা খাওয়ার খরচ আছে আমি তো পারবো না, তা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইলস করে, যদি আরো দুর্বল থাকে তো লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইলস এ ফাইভ দিয়ে, ফাইভ তো 5.5 বলি না, অনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং
1: সবচেয়ে
0: বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাশ করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাশ করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষর মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000-এর মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সব কিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তা আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাস করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো তো পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1 লক্ষ, 1,05,000 মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে যদি আপনি 8 লক্ষ পাশ করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি এই জন্য বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমাদের দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমাদের দেশে আসলে কতজন জানেন, এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে, হ্যাঁ, এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদেশে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার এ দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে, টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। তা আমি এই জন্য বলবো, যার যেখান থেকে আছে, আমি ওর ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে, যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন IELTS করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা IELTS করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু IELTS আর লেভেল 2 করে তাতেও চলবে, IELTS লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, ATMS এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে। গরিবের ছেলে মানে কি, তার বেশিরভাগ টাকায় ধার করে গেছে, তার বাপমার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানিক আগে জানালো যে সে এখন ইউরোপের সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল, এটিএম স্যার যা সততার চাদ্রবর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2,50,000-এর উপরে, 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চপদস্থ সরকারি কর্ম বিশেষ কারো ধরি, তাদের বেতন কত হয় ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখনই 2,50,000 টাকা, তার বয়স তো 20-21, তা 20 বছর একটা ছেলে পাচ্ছে 2,50,000 টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য তো হঠাৎ করেই হয় না।

তারপরও সে যেটা পাচ্ছে, বিসিএস একজন ক্যাডারের চাইতে কতগুণ বেশি দেখেন? আমি এটা বাস্তব কথা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই। হ্যাঁ, বিসিএস ক্যাডার আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না। অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে এক জীবনে হালাল টাকার দরকার আছে। তার হয়তো স্ট্যাটাস ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা, সে 2,50,000 টাকা, 3,00,000 টাকা ইনকাম করছে, 5,00,000 টাকা ইনকাম করছে। আমার একটা ছাত্র, সে কানাডা থেকে জানালো, সে এখন 7-8 লাখ টাকা মাসে ইনকাম করছে, এটিএমএস থেকে করেছে, গেছে এখান থেকে আইটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1,800 ইউরো পাচ্ছে। আমি যেন বলবো এটা একটা বড় সুযোগ। আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানকে জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান। আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীকের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবুও আপনার দেখবেন একসময় আপনার কাজে লাগবে। ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করি বিক্রি করবে না, আর যদি করেও, মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না, কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিন আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যার কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে। এমনকি কর্জে হাসানা নেন, আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জে হাসানা অর্থাৎ ধার নেওয়া, এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত। যার যার ইসে মনে রাখবেন, যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না। মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যিনি দিচ্ছেন। তো যারা দিচ্ছেন, যারা দেওয়ার মতো সামর্থ্য আছেন, তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরেও আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে যে এটিএম স্যার আপনার একটু নাম্বারটা আমার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে, একই রকম নাম্বার। আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, 01712-80-81-93। আবার বলছি 01712-80-81-93, বলছি 01712-80-81-93, অথবা 01612-80-81-93। আবার বলছি একই নাম্বার, শুধু একটু সেভেনের জায়গায় সিক্স বললাম, 01612-80-81-93। এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন, আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে, ফেসবুকে এটিএম লিখুন, তারপর স্যার লিখুন, SIR পেজ আমার ইনশাল্লাহ, আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ। আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে। আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8-12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো, একটা জিনিস বলে রাখি আপনাকে, হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না, যারা মানুষ এমন যদি পাশ করে থাকে, মনে করেন পাশ করলো, তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায়, HSC পাশ করলে বা আলিম পাশ করলে বা ডিপ্লোমা পাশ করলে, কিন্তু যদি পাশ না করে তাহলে কি করবে? তাহলে ওয়ার্ক পারমিটে যাবে, বাট যেতে হবে। মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেলো না, IELTS ভালো পয়েন্ট পেলো না, IELTS 5.5 পাইনি, করেছে চেষ্টা, স্টুডেন্ট ভিসায় না।

0: গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে, সে ইউরোপেই যাবে। ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে, আপনি তো জানেন মনে হয় সেনজেনে এখন 29টা দেশ আছে, একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না, সে বৈধ, 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে, 29টা দেশের তার কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে। আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাশ করবে না, যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাল্লাহ, যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই, 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে। সুযোগটা কাজে লাগান। আপনার একটা জায়গা জায়গায় জমি আছে কিছু, যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না, মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না, টাকা কাজে লাগে বড় হয় মানুষ। আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না, সেভিংটাকে কাজে লাগাতে পারলে, ইনভেস্টমেন্ট করতে পারলে, তো লেখাপড়ার চাইতে, এই যে বাইরে পাঠানোর চাইতে, হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে? কোনটা কোনটাতে বিনিয়োগ করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা সাপোর্ট আসবে বলেন আপনি? যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনার 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7 থেকে 9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনার ইউ গট মাই অ্যান্সার।
1: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে, এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব। তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারিয়া আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে।
1: জি,
0: এবং সে যেহেতু 13 এবং 15 ইন্টার, হ্যাঁ ম্যাট্রিক এবং ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা যাই না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই। মাস্টার্সের পুরো সময়টা যদি সে স্কিল শেখে, সফট স্কিল গুলো, সে ইংলিশে তুখোড় হয়, হ্যাঁ লেভেল 1-2 আইএলটিএস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিল গুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করবে। সে বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10-20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা। শেখার চাইতে বড় কিছু নাই, এখন অনেকে বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, এটুকুও নাই। আমি যে বললাম না 7 লাখ টাকা 8 লাখ টাকা, এটাও অনেকের নাই, 10 লাখ টাকা অনেকের নাই, 12 লাখ টাকা অনেকের নাই, ওয়ার্ক পারমিটে যাবে সে টাকা অনেকের নাই। তো তখন কি করবে? মাত্র 60,000 টাকা খরচ করলে, জাস্ট 60,000 টাকা, 60, এইটা খরচ করে একটা মানুষ গড়ে তুলতে পারে তাকে নিজেকে। তা আমি এখন তার প্রশ্নের আনসারে বলবো, যেহেতু সে এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল 2 করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখতো। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তি চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে। তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো, তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা, এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? হ্যাঁ অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস কাজে লাগালেন, আমাদের দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে এই করলেন, কিছু গাছ, কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন, হ্যাঁ দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, আর একটু সৌন্দর্য বর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল ওই রকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হল ওনার, 5 থেকে 6 কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়াত করে গেলেন, কিছু এত টাকা ওসিয়াত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করতো, তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত, ওনার টাকা ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো, হ্যাঁ এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6000 কোটি টাকা। তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়াইলেন, কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3500-4000 কোটি টাকা পরিবার জন্য রেখে দিলেন, তাদেরকে বললেন তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবার জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো, হ্যাঁ এভাবে করলেন, খাটাও। তা আমি যেন বলবো, আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যারা এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন, আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল 2 করেন, এখানে বিনিয়োগ করেন, শিখেন, যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে এর সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফল হতে চাই, যেটা 28 বছর বয়সে একজন মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে, অনার্স ভাষা শেষ করার পরে একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে, আলিমের পরে একজন মানুষকে যখন ইউরোপে পাঠাচ্ছে, ওই যে বললাম একটা ছেলে বললো, সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অন্য জায়গায়, খুব ভালো হলে 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000 হয় না সাধারণত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই জানি না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখেই নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বলে না তুমি জানো না, যেও না, এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান। কালকে এক ভদ্র বলছে, স্যার আমার একটা সন্তান, একটা ছেলে, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো সারাজীবন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন? ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল। ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, কারণ তাদের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারতেন। এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে, ওই অফিসে যেতে আসতে, ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে। আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না। যাদের টাকা কিন্তু কম, তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসলে ব্যাপার না তাদের জন্য। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো, যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না, আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম, যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটাবার আসেন, দেখা করেন। আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেও বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন, না হলে ধার করেন, না হলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন। একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে, ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না কোনো। আমার সাথে দেখা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য আমি এই যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নেই নাই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারিয়ে করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবার ব্যক্তিগত নাম্বার, 01712-80-81-93, আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, যে 01712-80-81-93 এই নাম্বারটা। এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন, স্যার আমি SSC তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে? একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
0: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা আপনাকে বিশ্বাস করেন, আমার সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, আপনি এটা কি সে বড় হবে? রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা বা বড় হওয়ার ফয়সালা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা ইনশিওর করো, তুমি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়, এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে যার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আর একটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে, 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল 0 করেছে আমাদের এটিএমস থেকে, কিছু পারে না, যখন তখন আমরা তাকে লেভেল 0 করাই, লেভেল 1 করাই, এইটুকু করার সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়া যাচ্ছে। সে ইনকাম করছে কত জানেন প্রতি মাসে, হ্যাঁ 2 থেকে 3 লাখ 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে, তার কত গুণ বেশি বলেন? 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারে কাছে তো নাই, তার মানে কি হলো দেখেন, 20,000 ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত? সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম,
1: এক মাসের ইনকাম।
0: তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছর ইনকামটা বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন। এই জন্য অবশ্যই 5 রাত নামাজ চান না হয়, তুমি 5 রাত পড়ছো আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো SSC করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে। আমি একটু বলে রাখি, যে ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু ক্যারিয়ার কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ্পাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না। 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলেই যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত 3-তে পড়ে বা 4-এ পড়ে, এই তো হয়। তো 10 বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে, জাস্ট 10 বছর থেকে আমাদের লেভেল 0-তে দেন, 11 বছর হলে তাকে লেভেল 1-এ দেন। হ্যাঁ, যদি 10 বছরের 0 করতে পারে তাহলে সে লেভেল 1 করতে পারবে, লেভেল 2 করান, তারপরে তাকে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন, এবার তাকে IELTS পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা ATMs থেকে ফ্রি দেওয়া হয়, যা ছত্র ছাত্রের মরানো। এইভাবে একটা কোর্স 10 বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে, যদি ATMs এ না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না। আমি আবার জোর দিয়ে বলছি, যদি ATMs না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না, কেন? একটা কোর্স এক খরচে 10 বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আর একটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে 5 রাত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে 1-2 লাখ ইনকাম করছে। তো ঠিক আছে, না হোক 50,000 ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে 50,000 মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে? কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে 50,000 টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোন ছেলে আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন, আপনার সন্তানকে যোগ্য করে তোলেন, আমি চাকরির কথা বলছি না, কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ, তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করিনি কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করেছে, হাজব্যান্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে, শুধু হাজব্যান্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়, যদি হাজব্যান্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চা কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইএলটিএস করবে, বাকিদের আইএলটিএস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু ইংলিশ শিখতে হবে। তারা কি করতে পারছে, ওই একজনের যোগ্যতা দিয়ে, আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজব্যান্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে, এবং বাচ্চার জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট হয় তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়েই তো না, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন? হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন, সে মনে করে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায়, শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, অর্থাৎ তার আর কাজ করা লাগে না, অর্থাৎ শয়তানের ডিউটি শেষ। কারণ হতাশা যখন আসবে, দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে, তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে। এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে। পাঁচ ওয়াক্ত পড়তো চার পড়বে, তারপর তিন পড়বে, তারপর আস্তে আস্তে নাই। এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোন একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে হলে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান। ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষ, আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে, নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয়ই দেবেন না, ঢুকতেই দেবেন না। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিল সামা আলাইকুম মিদরারা। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনারা 10 থেকে 12 আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবাকারীদের মধ্যে সব শামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দিব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তাহলে এইটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে দুঃখ কষ্ট গুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইজিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি? এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে লেভেল 1 করছে।
0: আচ্ছা, আপনি যে বলে সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে, করা তো যাবে, কিন্তু কেন করতে চান? উনি কি লিখেছেন, উনি কি পাশ করেছেন? আচ্ছা, অনেকেই কিন্তু মনে করে যে আমি হ্যাঁ যাবো, কিন্তু জেনারেল আইজটা কেন লাগবে সেটা তো আপনি লেখেননি। অনেকে ভুল তথ্য দিয়ে আপনি ভুল কিছু করে থাকে। দেখেন আপনি মাস্টার্স পাস কিনা, তাহলে ক্যানাডাতে একটা সুযোগ আছে। তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকেই, সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন। আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকে আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএম থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের এখানেই করানো হয়, সিএটা কিন্তু এটিএম সে সব হয় এখান থেকে হয়, এখান থেকে জেনারেল একাডেমিক আইটেস্টও হয়, আবার জেনারেল আইটেস্টও এখান থেকে হচ্ছে। সব ধরনের সার্ভিসই আছে এখানে, অনলাইনও আছে অফলাইনও আছে, আবাসিকও আছে অনাবাসিকও আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন, আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে, অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম, যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি, সেভাবে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু বলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল, হয়তো কোনো জমি বিক্রির টাকা, অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা, অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা, অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি এখন লাইভ করছি এটিএম থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততার চাদর মনো, সেটা এই বিল্ডিংয়ে আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং, চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল। তো এইটুকু মিলে আমি আছি এখানে প্রায়, আমার এখানে এই এই বিল্ডিং এ 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আরো দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বলে বলবো চারটা বিল্ডিং। হ্যাঁ, এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপর দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপর সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালায়। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে তারা খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলে স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন। হ্যাঁ, আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে, আমরা যত কম বলে সেটাই তো প্রতারণা। কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কবে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের তো একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দিব, সে কোথা থেকে করবে, তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছর টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে, ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে, তিন চার টিউশন ফি তে আসে 7 লাখ টাকা 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিট দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে, মানে স্যার এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে, এখানে কেন এরকম, মানে কম মানেই তো প্রতারণা। কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তাই এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে, আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা, সে সবার আগে করাচ্ছে, ওখানে কিছু টাকা পয়সা নিল। আবার তারা কি করে দেখবেন, যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ, অথবা তার দুলা ভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্ক আছে, তারা যেটা করছে, মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা। আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, সচেতন যদি হতো তাহলে তার জীবনের সব টাকা কেন যাবে। জানেন আপনি জানেন আমার কাছে এখানে বেশ কিছু আছে, আমার কাছে আসছে একটা ছেলে, ওই সে বললো স্যার আমার ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের কথা বলেছিল, এবং বললো যে এখন এটা দাও পরবর্তীতে দিবা, আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিয়েছে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা, 44 লাখ টাকার বিনিময়ে। আমি এখন দেখাইতে পারছি না, এই মুহূর্তে আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তো আমি আগে দেখিয়েছিলাম, বিনিময় যেটা দিয়েছে সেটা একটা হয়তো কোন একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় 1/2 কোটি টাকা, খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বোঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন, আমি বলবো যে একবার আসেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্টে তুমি পড়ছো, কিন্তু কথা হলো যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং এ বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটু ভালো কিছু করবে, যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না, আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি একটু করো, যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলো তো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারে কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে, লেভেল 1-2 IELTS, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, AI শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটু কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ও বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পায়, আর সেখান থেকে ওর মায়ের লিভারে একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধগুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাতে সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো, সে তো মারা যাবে একদিন কিন্তু আর একটু ভালো থাকতো, প্রথম দিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? স্যার আমাদের ভিটা বাড়ি আছে আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে আর কিছু নাই। আমার ওই 6% দাম কত? স্যার দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-40 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য। হ্যাঁ ইউরোপে যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে তোমার, আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা, এই বুদ্ধিটাকে কেউ দেয়নি। আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে। হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা মা, অথচ দেখেন তার শেষ বয়সের যে ট্রিটমেন্ট মেডিকেল সাপোর্ট এটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না। অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করত তাহলে কিন্তু সে দিতে পারতো, জমায় রাখত, কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো তারই জন্য করতে যেয়ে সেই সন্তান যে ইনকাম করে তাতে তো কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না, এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণেই তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো, এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত IELTS এবং লেভেল 2 এবং তারপরে বাইরে যাওয়া উচিত, যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা একটি সাফল্যের মুখ না দেখে, সাফল্যের মুখ না দেখা পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক, এতই করলো সন্তানের সব ব্যয় করলো। এই জন্য আমি কি করে জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল্লাহ 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে, ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নম্বর বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি একটু চেঞ্জ করে দিই, 01612-80-81-93 বলেছি, 01612-80-81-93 93 এটিএম স্যার বা মানুষ গড়ে কারিগর বলে সেভ করে রাখুন।
1: হাজবেন্ড ইউরোপেতে এমবিএ করছে, পিআর পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি আইটিএস করার প্রয়োজন আছে?
0: আসলে বলবো, যদি হাজবেন্ড ওখানে পড়ছে পেয়ে যায় ইনশাআল্লাহ আপনাকে নিতে পারবে। তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই লেভেল 1-2 IELTS ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম। শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখবেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন। অথচ সবকিছু মানে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে। আচ্ছা, প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা। তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমরা 18 লাখ টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
1: কমে যায়।
0: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকাতে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও। তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, যার সামর্থ্য সে এটা করুক, তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেল, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, লেভেল 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও। তাহলে কি হবে বলতো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকে 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে। একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয় 50-60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS লেভেল 2 করে বিদেশে ভিসা প্রসেস করে তাহলে ইনশাল্লাহ, আর যদি তার যোগ্যতা না থাকে, IELTS পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যে ওয়ার্ক পারমিটে যাবে। ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগ তো আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে ফজর নামাজ প্রতিদিন শুরু করে 5 ওয়াক্ত নামাজ যেন চান না হয়, নামাজ 5 ওয়াক্ত হচ্ছে না তুমি ক্যারিয়ার শুরু করো না, 5 ওয়াক্তই লাগবে, এবং ফরজ সালাত গুলো পড়লে প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও একেবারেই প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যে দিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, ATM মোহাম্মদ আমার পুরো নামটা, আমার সবাইকে ATM স্যার বলে বা মানুষ গড়ে কারিগর বলে, 01712-80-81-93। আবার বলছে ব্যক্তিগত নাম্বার 01712-80-81-93। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন, এবং সরাসরি আমার সাথে দেখা করেন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4K আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
1: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, আলবিদা।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
2: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 4003 মনে আছে আমার এখনো। তো আমি দিছি, দেওয়ার পর ফোন তো ওপেন হয়ে গেছে। ওপেন হইলে আমার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওপেন
1: হয়েছে দেখি কি গায়নি,
0: একটু দেখি ও কি কথা বলে অ্যাকচুয়ালি, ও কি এখন শুধরাইছে না আগের মতোই আছে। তো আমি মেসেঞ্জারে ঢুকছি, ফার্স্টে ঢোকার পর জাস্ট এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে আমি কি দেখতেছি এগুলা, এটা কি একটা মানুষের ইনবক্স হইতে পারে না অন্য কি, মানে একটা পেজের ডিএম বক্স লাগতেছে যে সবাই ডিএম করতেছে তাকে, সে রেসপন্স করতেছে সবার, যতজন মানে আমি কমপক্ষে 15-20 জন দেখছি
1: অর্টুক সময়ের মধ্যে,
0: অর্টুক সময়ের মধ্যে স্ক্রল করতেছি দেখতেছি খা জাস্ট ছেলে আর ছেলে। আর মজার ব্যাপার হচ্ছে আমি ওর চেট লিস্টে 5 নম্বর, আমি এর আগে আরো কয়েকজনের মেসেজ আমার সাথে বসে আইবেন ও টেক্সট করতেছিল।
1: চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এদেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এ সবাইকে অসম্ভব ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের যে নাম্বার, হটলাইন নাম্বার 01841904904, এই নাম্বার আপনারা চাইলেই কিন্তু টেক্সট করতে পাচ্ছেন, এবং অফকোর্স আপনাদের গল্পটাকে একটু ছোট্ট করে লিখে পাঠিয়ে দিচ্ছেন, তখন আমাদের ঢাকা FM-এর যে টিম তারা এই জিনিসটা তারা আপনাদের সাথে কমিউনিকেট করে এই হট সিটে বসার ব্যবস্থা করে দিবে। আরেক দফায় স্বাগত জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সি মডিউল, অ্যাট দ্য সেম টাইম ফেসবুক এবং ইউটিউব স্ট্রিমিং এর মাধ্যমে যারা আমাদের চোখ রেখেছেন আমাদের চোখে। আমরা সরাসরি গল্পে যেতে চাই, আমাদের আজকের গেস্ট অফ অনার ইমন। ইমন স্বাগত জানাচ্ছি তোমাকে।
0: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ঢাকা FM এবং রিদম ভাইকে আমাকে একটা আমার লাইফের একটা স্টোরি শেয়ার করার অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো আমি ছোট থেকে
1: ছোট ছোট করে কথা বলো নাকি জোরেও কথা বলতে পারো? যদি রিদম ভাই একই ডাক দাও, যেহেতু রিদমের কথা বললে রিদম জোরে
0: রিদম ভাই,
1: পরিসরের নাম ধরে ডাকতে পারো, নাহলে তো পরিসর মাইন্ড করে বসবে। পরিসরের নেতৃত্বে আমরা কাজ করি। সুশান্তদা হ্যাঁ হয়েছে, একটু বাড়ছে বাড়ছে। ওকে যাচ্ছি ইমন তোমার কথায়।
0: ওকে, তো আমি মাইনসিং থেকে বিলং করি, আর ছোটবেলার থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে আমার আব্বুর জব পারপাসের কারণে আর কি। তো ঘটনার শুরুতে আমি একটা অনেক আগের একটা ঘটনা বলবো, তো সেটা হচ্ছে যে আব্বুর বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে সিলেট থাকে আব্বুর জবের জন্য আর কি, জামালপুর থাকে, তো আম্মুকে নিয়ে আমার আসা যাওয়া করা লাগে, যেহেতু গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিং, নারায়ণগঞ্জ থেকে ময়মনসিং রেগুলার আসা যাওয়া আম্মু আর আমি একসাথে করি আর কি। তো এরকম একবার রমজানের ছুটি আর কি, তো আমরা বাড়িতে যাচ্ছি, তো মহাখালী বাস টার্মিনাল থেকে এনার টিকিট কাটছি, কাটার পর ময়মনসিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু হওয়ার পর এনা আপনার উত্তরা ওয়্যারলেস ওই জায়গায় আর কি ব্রেক দেয়। তো ব্রেকে আম্মু হঠাৎ করে চিন্তা করছে যে বাস তো নর্মালি ওইখানে আসলে 5 মিনিট ব্রেক দেয় সব সময় রেগুলার, আর ঈদের সময়টাতে দেখা যায় যে রাস্তাঘাটে প্রচুর ক্রাউড থাকে, বাসের পরিমাণও নর্মাল এমনি আর 5টা দিনের থেকে ঈদের ছুটির টাইমটা তো অনেক বেশি থাকে। তো আম্মুর হঠাৎ মনে হচ্ছে যে একটু বাইরে যায়, ওইখানে আবার কাউন্টারের পাশে ফল ফ্রুটের দোকান ছিল অনেকগুলো।
1: যেমন দেখছো আমাদের বাজেট বাড়ছে, যে দেখো কত সুন্দর গাছ লাগাইছে।
0: হ্যাঁ সুন্দর,
1: আমরা কিন্তু আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছি। হ্যাঁ রমজানে।
0: তারপর হচ্ছে আম্মু বাস থেকে নামছে আর কি, নেমে কিছু ফল ফ্রুট কিনবে এই চিন্তা করে আম্মু ওই সামনের দিকে একটু আগাইছে আর কি, বাস এইখানে আর আম্মু একটু পিছন দিকে যাচ্ছে কেনাকাটার জন্য। তো আমি আবার জানলা দিয়ে তাকায় দেখতেছি আম্মু কতটুকু যাচ্ছে, তখন আবার আমি ক্লাস থ্রিতে পড়ি, সালটা হচ্ছে 2013 সাল। তো ছোট মানুষ আমি একটু ভয় ভয় লাগতেছিল যে যদি না গাড়ি ছেড়ে দেয়, যদি গাড়ি চলে যায় আমি কি করবো। তো জানালা দিয়ে পিছন দিকে দেখতেছি আম্মুরে, হঠাৎ করে কি হয়েছে মানে পিছনের সিরিয়ালে যে গাড়িটা ছিল সেটা এসে পড়ছে
1: পরে।
0: তো এসে পড়লে এখন আমাদের যে বাসটা এটা আবার ছেড়ে দিছে, এখন এনার পরিবহনের যে গাড়ি বাসগুলো আছে ম্যাক্সিমাম ঢাকা ময়মনসিং রোডে সবগুলো কালার প্রায় সেম,
1: বুঝার কথা না,
0: বুঝার কথা না। এখন আমাদের গাড়িটা যে ছেড়ে দিয়ে সামনের দিকে গাইছে,
1: ওই জায়গাতে পরের গাড়িটা এসে প্লেস হয়েছে,
0: রিপ্লেস হয়ে গেছে,
1: মা তো কনফিউজ হয়ে যাবে।
0: আমি তো এই ক্রাউডের ভিতর জানাল দিয়ে জাস্ট আম্মুকে ডাকতেছি, আম্মু আম্মু চিকার করতেছি, তো শোনার কথাই না যদিও বাহিরে যাম। তো আম্মু হয়তো বা তাকাইছে, তাকায় দেখে যে আরেকটা গাড়ি তো আছে। আম্মু ভাবছে যে আমি এই গাড়িতে,
1: এই গাড়ি তো সেই গাড়ি,
0: এই গাড়ি সেই গাড়ি না। এখন বাস ছেড়ে অনেকটুকু সামনে যাওয়ার মধ্যে আমি তো চিকার বাকার করে কান্নাকাটি শুরু করে দিছি, অনেক ভয় পাইতেছি আসলে। তো ওই আমার আরেকটা বাসের একটা বর্ণনা দিই, আমার সিট সিটের পাশের ছিটে একটা আন্টি ছিল আর একটা মেয়ে ছিল আর কি। তো এই মেয়েটা আমার সমবয়সী ছিল মেবি। তো আমার কান্নাকাটি দেখা এক পর্যায়ে পুরা বাসের যত মানুষজন ছিল এন্ড বাসও ব্রেক করছে সামনে যাওয়া, সামনে চলে গেছে আসলে
1: আমার উচিত।
0: ড্রাইভারের কান পর্যন্ত বিষয়টা যাওয়া পর্যন্ত দেখা গেছে যে আগে গেছে অনেকটুক, একটু না মূলত অনেকটুকু আগে গেছে। তো বাসের সব মানুষ তো আমাকে ঘেরাও করে ধরছে, এখন বলতেছে যে কি তোমার বাড়ি কোথায়। তারপর আমাকে এক পর্যায়ে কোশ্চেন করতেছে যে আচ্ছা তোমার আম্মুর মোবাইল নাম্বার বলো, আমরা ফোন দিচ্ছি। তো আনফর্চুনেটলি তখন আমি আমার আম্মুর মোবাইল নাম্বার মুখস্ত করি নাই আর কি। তো তখন সবাই মাত্র ক্লাস থ্রিতে উঠছি আমি। তো এই মোমেন্টে আমি বলতেছি যে আমার তো নাম্বার মুখস্ত নাই, তো নাম্বার মনে রাখি নাই এখনো আমি, ওই রকম দরকার পড়ে নাই অ্যাকচুয়ালি। তো তখন ওই পাশে যে সিটা আন্টি আর এক মেয়ে ছিল, তো হঠাৎ করে আন্টি আর মেয়ে তারা আমার কাছে আসছে আর কি, আন্টি আমার কাছে আসছে, এসে আমাকে বুঝাইতেছে যে আচ্ছা কান্না করো না। ড্রাইভারও তখন বলছে গাড়ি তো অনেকক্ষণ দেখা গেছে রাস্তায় দাঁড়ায় থাকা যাবে না। তো আমার জিজ্ঞেস করছে আপনি বাড়ি চিনেন, আমি বলছি যে বাসা চিনি, আমার বাসা আবার মাইনসিং এর বাস স্টেশন হচ্ছে মাসকান্দা বাস স্টেশন, তো ওইটার আগে আর কি, বাইপাস মাইনসিং ঢাকা আমি কান্না করতেছি রানিং, কান্না যেমন থামতেছি না, আমার এক পর্যায়ে মনে হচ্ছে যে আমার যেমন দিন দুনিয়া সব শেষ, আমি পুরা এখনই সেন্সলেস হয়ে যাব, আমি হারাই গেছি, মানে ওই মোমেন্টে কি যে একটা ফিল করতেছিলাম এটা জাস্ট এক্সপ্লেন করার মতো না। তারপর ওই ড্রাইভার সাহেব বলতেছে এবং ওই আন্টি, আন্টির সাথে যে মেয়েটা ছিল ও আমাকে খুব প্যাম্পার করতেছিল, যে হঠাৎ করে আমি তার দিকে তাকাইছি যে ঠিক আছে মেয়েটা কি উঠেছিল ওই টাইমে, যদি এত কিছু বুঝতাম না তখন। তো ড্রাইভার বলতেছে আচ্ছা আমরা ওইখানে যাই, হয়তো বা আন্টি খুঁজতে খুঁজতে আমাদের স্টেশনে আসবে বা কাউন্টারে এসে যোগাযোগ করবে। তো এই বইলা গাড়ি ছাড়লো। তো তখনও তো আমার মনের মধ্যে জাস্ট এটাই ফিল হচ্ছে যে হ্যাঁ আমি যদি হারাই যাই বা আম্মু তো এখানে আমাকে খুঁজতেছে, এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমি থিঙ্ক করতেছিলাম আর কি। তারপর প্রায় আড়াই ঘন্টা লাগছে যাইতে ওইখানে,
1: কান্না থামছে কিছুটা হলো, তো
0: কান্না থামছে, কান্না থামছে,
1: আন্টি আসছে আন্টির পাশে।
0: তো যখন গাজীপুর অর্ধেক রাস্তা গেছি তখন আবার আন্টির সাথে যে মেয়েটা ছিল আমি নাম জানি না এখন, বা ও আমার সাথে আর কি গল্প করতেছিল, এক পর্যায়ে ওর সাথে ভালোই একটা সময় কাটাইতেছিলাম যে এজ এ ফ্রেন্ডের মতো আর কি কথা বলতেছিলাম। তো আমি কিছুক্ষণের জন্য কান্না থামছে এবং ওই জিনিসটা আমি একটু এদিকে শিফট হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে প্যারা নেই ওইখানে গেলে, তারা এইভাবে আমাকে প্যাম্পার করতেছিল যে আরে ব্যাপার না এটা। তো মাইনসিং গেছি মাসকান্দা বাইপাসে, আমি বাড়িতে নামতে চাইছি, তারা আমার কি বাসের ড্রাইভার হেল্পার ওরা আমাকে নামতে দেনে, বলছে যে আপনি আমাদের সাথে কাউন্টারে আসেন, কাউন্টারে আসো, কাউন্টারে বসো, তোমার আম্মু এখানে আসবে খুঁজতে। তো কাউন্টার পর্যন্ত নামার পর থেকে ওই আন্টি এবং ওই মেয়েটা আমাকে তখনও তারা ছাড়ে নাই, জাস্ট তারা কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলতেছিল অ্যান্ড আমাকে ততক্ষণ পর্যন্ত আন্টি মানে এত সাপোর্টিভ ছিল আন্টি আর আন্টির মেয়ে। তো তারা আমার সাথে ওইখানে স্টে করছে, আম্মুর আসতে আরো 40 মিনিট লেট হয়েছে,
1: পরের গাড়ি
0: 40 মিনিট লেট হয়েছে, তারা অতক্ষণ সময় পর্যন্ত আমার সাথে ছিল।
1: মেয়েটাও কি ধরনের গল্প করতেছিল?
0: এমনিতেই যে আমি কোথায় থাকি, তারপর হচ্ছে আমি কি কি খেলা করতে পছন্দ করি, তারপর ওর সাথে আবার একটা মজার জিনিস মিলছিল যে ও ড্রয়িং করতে পছন্দ করতো, আমিও ড্রয়িং করতে পছন্দ করতাম, আর ওর কাছে তখন ড্রয়িং খাতা ছিল একটা,
1: একটু ড্রয়িং করলা ওখানে?
0: না ড্রয়িং করি নাই, বাট সে বের করে তার ড্রয়িং গুলা দেখাইছিল আমার, ওই টাইমে আমার থেকে আর কি ওর ড্রয়িং অনেক বেটার। তো এক পর্যায়ে আম্মু আসছে 40 মিনিট পর, তো আম্মু আসার পর আমার সাথে ওই আন্টির দেখছে, আন্টির সাথে পরিচয় হইলো আম্মু, তারপর থ্যাংকস দিছে, আম্মু কান্না করে দিছিল, আসলে জিনিসটা খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছিল, অনেক ভয় পাইছি আমি। আচ্ছা, এরপর ওইটা তো থাকলো, তারপর আস্তে আস্তে লাইফে
1: আম্মু আসলো,
0: আম্মু আসছে, তারপর আমরা
1: বাড়ি কিছু হারায় ফেলছি, সেই জায়গাতে মাকে পাইছি, মাকে কিছু লাগে না।
0: আর তখন জাস্ট মনে হয় আমি আমার দুনিয়ায় পাই,
1: দুনিয়া পাইছি। কিন্তু দুনিয়া নিয়ে তুমি যখন যাচ্ছ, মানে ওই যে আন্টি এবং মেয়েটার কাছে তখন কষ্ট?
0: তখন কষ্ট যখন আম্মুর সাথে, মানে আমরা বাসার দিকে ব্যাক করতেছিলাম, তো তখন জাস্ট ও আমার দিকে তাকাইছিল, আমিও তাকাইছিলাম, তখন এত কিছু বুঝতাম না, জাস্ট তাকাইছিলাম আসলে, আর কোনো কথা হয় নাই, কিছু না, জাস্ট আন্টির সাথে যখন বাই নিছি তখন বলছি আর কি, যে আচ্ছা ঠিক আছে বাই। তো আমি তখনও কান্না করে দিছি, আম্মু যখন আসছে আম্মুকে দেখে আমি আবার কান্না করে দিছি।
1: আচ্ছা, বাড়ির দিকে গেলাম,
0: বাড়ির দিকে গেলাম। তারপর তারপর লেখাপড়া শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে করছি আমি, তারপর এখন বর্তমানে একটা স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, ইংলিশ ডিপার্টমেন্টে।
1: ইংলিশ ডিপার্টমেন্ট,
0: হ্যাঁ। তো প্রাইভেট ইউনিভার্সিটির নাম মেনশন করতে চাচ্ছি না আমি। তো লাইফের মধ্যে ইন্টারেও থাকতেও রিলেশন করছি, তো ওইগুলো আসলে ওয়ার্ক করে নাই। তো ভার্সিটি লাইফে উঠার পর প্রায় আমার দুই সেমিস্টার গেছে, দুই সেমিস্টার যাওয়ার পর জুনিয়র ব্যাচ আসছে আর কি। ব্যাচ আসার পর অরিয়েন্টেশন প্রোগ্রামে, তো
1: এই অরিয়েন্টেশন হওয়ার আগে কয়টা বার প্রেমে পড়ছো? প্রথম তো ওখানেই পড়ছিল, ওটাও ভালোবাসাই।
0: অরিয়েন্টেশনের আগে দুইটা,
1: দুইটা,
0: দুইটা
1: সিরিয়াস প্রেম না,
0: সিরিয়াস প্রেম না বলতে একটা ছিল, সিনিয়র ছিল আর কি আমার থেকে, আমি তখন
1: এক্সপেরিমেন্টাল প্রেম আর কি,
0: এক্সপেরিমেন্টাল।
1: তারপর অরিয়েন্টেশন শুরু হলো, তারপর বলো।
0: তারপর অরিয়েন্টেশনে দেখা গেছে অনেক জুনিয়র আসছে, তো সবার সাথেই পরিচয় হয়েছে।

0: জুনিয়র আর পাঁচটার সাথে যেভাবে কথা বলি তার সাথে ওইভাবে কথাবার্তা হইলো আমার। তো সেও জানতে পারলো যে আমি মাইনিং এর। তো কথাবার্তা বলতে বলতে মানে নর্মালি তার সাথে আমার কথা হতো আর কি, দেখা সাক্ষাৎ হলে। তো একদিন ক্যাফেটেরিয়ায় বসছি আর কি, ওর সাথে কফি খাচ্ছিলাম, তখন ও আমাকে শেয়ার করতেছে যে আচ্ছা আপনার বাসা তো মাইনিং সিং, তো আমার তো মাইনিং সিং একটা ঘটনা আছে অনেক ছোট সময়, ওর বাসা আবার মাইনিং সিং, ওর বাসা হচ্ছে মাইনিং সিং ব্রিজের ওই পার সমুগঞ্জ বলে আর কি,
1: সমুগঞ্জ,
0: হ্যাঁ সমুগঞ্জ। তো ও বলতেছে যে
1: মানে ময়লাকান্দির পাশে না আগে,
0: আগে
1: তো আমি এত জানি কিভাবে, আবার
0: আসলে তো আপনি কিভাবে জানেন,
1: আমি সবসময় জিপিএস নিয়ে চলি, আর একটু বেশি হলে তোমার পাশের বাড়িতে ঢুকে যাবো দেখো। ওকে আচ্ছা, তারপর
0: তারপর ও আমাকে জাস্ট কোশ্চেন করতেছিল যে আপনি কি ছোটবেলায় কখনো হারাই গেছেন, কোশ্চেন করছে, আমি আর তখন এটার কোনো অ্যান্সার দিইনি, নিজের মধ্যেই চাপা রাখছি। আমার তখন আসলে এই জিনিসটা মাথায় খেয়ালও আসে নাই যে এটা আসলে এই জিনিসটা হইতে
1: পারে। যেহেতু আমি বললাম এটা ওপেন করে দিই নাহলে মানুষ খারাপ ভাববে, ওইখানে দেখবে যে মালেকান্দির পাশে একটা স্টেশন আছে ট্রেনের, একটা লাইন গেছে স্টেশন আছে কাছে, এবং ওখান থেকে প্রচুর চোরা কারবারের কাজকাম হয়, মাল সামান নিয়ে এসে ফেলে আর এক গ্রুপ আবাসা নিয়ে এসে দৌড় দেয়। চিনি সাপ্লাইয়ের কাজের মধ্যে কিছুদিন জড়িত ছিলাম আমি, আমি জানি না এখনকার প্রেক্ষাপট কেমন, বাট ওই এলাকাগুলোতে মাদকের এইরকম একদম দৌরাত্ম্য এক সময় ছিল।
0: হ্যাঁ ওই সাইডে, এখন সরকার অনেকটু কন্ট্রোল করছে।
1: তারপর
0: তারপর ওর সাথে আমি আর কি তখন ওই জিনিসটা হাইড করে গেছি যে অ্যাকচুয়ালি আমি হারাই গেছি বা কিছু। তো দিনকাল যাচ্ছে, ওর সাথে আমার সুন্দর একটা ফ্রেন্ডশিপের মতো হয়েছে, জুনিয়র হইলো তারপর ওর সাথে কথাবার্তা হইতো। তো রেগুলার দেখা যাচ্ছে ওর বিভিন্ন নিডে ও আমাকে নক করতো, যেমন অ্যাসাইনমেন্ট করা, তারপর এক্সামের আগে মূলত ও আমাকে বেশি জ্বালাইতো বলতে পারি, যে এক্সামের আগ মুহূর্তগুলোতে ওর যখন মানে প্রচুর দরকার ওই টাইমে। তো একদিন অনুষ্ঠান ছিল ভার্সিটিতে বসন্তবরণ, আমার আম্মু আসছে, তো আম্মু আসলেও আবার আম্মুকে দেখছে, আম্মুর সাথে আমি পরিচয় করাইছি, ও সহ আরো দুই তিনটা জুনিয়র ছিল আমার আর কি, পরিচয় করাই দিছে আম্মুর সাথে। তো আম্মুকে দেখা মানে ও কিভাবে যেন মাথায় রাখছে আম্মুর ফেসটা, চিনা ফেলছে ও আম্মুকে,
1: মানে
0: মানে এই যে আমি যে হারাই গেছিলাম, এন্ড ওই দিন যে আম্মু আসছিল আমাকে নিতে, সে যে ওইখানে ছিল আন্টি আর মেয়েটা, মানে বিষয় হচ্ছে
1: এই দেখো আমার হাতের অবস্থা গুজবাম করতেছে। বিষয় মানে কি, বিষয় মানে,
0: বিষয় মানে হচ্ছে ওই দিন যে বাসে আমার পাশের সিটে যে আন্টি আর মেয়েটা ছিল, সেই মেয়েটা হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র, এটাই কোইন্সিডেন্স। এখন ও তো আমার আম্মুকে দেখে চিনা ফেলছে, যে মনে করতে পারছে যে এই তো সেই। তো ওই দিন প্রোগ্রাম শেষ হইলো, ও আর তখন কিছু বলে নাই আমাকে, আম্মুকেও কিছু বলে নাই, কথাবার্তা বলছি আর কি আমরা। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত্রেবেলাও আমাকে নোট দিছে।
1: আচ্ছা আপনারা যারা পরে জয়েন করলেন বা যারা অর্ধেক বুঝেছেন বুঝেননি, গল্পটা খেয়াল করছেন তো, ক্লাস থ্রিতে থাকা অবস্থায় ইমন যখন হারিয়ে যায় মা অন্য গাড়িতে সে অন্য গাড়িতে, তখন যে আন্টি এবং বাচ্চা একটা মেয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তারপর তো তাদের জীবন থেকে সে তো বিদায় নিয়ে চলে গেল তার মা ফিরে আসার পর, দেন ইংলিশ অনার্স করতেছে সে, এমন তো অবস্থাতে জুনিয়র ব্যাচ যারা ঢুকে অরিয়েন্টেশন থেকে যে মেয়েটির সাথে তার পরিচয় এবং কিছুটা হলেও সম্পর্ক ডেভেলপ করতে থাকে, ফাইনালি কোনো একটা প্রোগ্রামে বসন্তবরণ প্রোগ্রামে ওর মা যখন আসে, ওর মাকে দেখে চিনে ফেলে ওই ওই বাচ্চা মেয়েটি যে এই মানুষটাই সেদিন আসছিল, তার মানে ওই যে গাড়িতে হারিয়ে যাওয়া যে ছেলেটি তার পাশে যে সাপোর্ট দিয়েছিল যে বাচ্চা মেয়েটি, সেই মেয়েটির সাথে আবার দেখা হচ্ছে তার এই সাথে, সেটা মেয়েটি টের পাইছে ওর মারে দেখে কিন্তু ও টের পায়নি। এরকম কোইন্সিডেন্ট, এরকম মিরাকল খুব কম দেখা যায়, সিনেমাতেও হার মানাচ্ছে তোমার ঘটনা ইমন। ওকে তারপর আমরা এক্সাইটেড শোনার জন্য,
0: তারপর
1: ও তোমাকে কিছু বুঝতে দেয়নি,
0: ও
1: তোমাকে দেখে তো বুঝবার কথা না যেহেতু তুমি চেঞ্জ হয়েছো অনেক, বাট তোমার মাকে দেখে বুঝে ফেলেছে যে তুমি ওনার ছেলে। আচ্ছা তারপর,
0: তো একটু জানার সুবিধার্থে বলে রাখি, তো আমি হচ্ছে নিকেতন থাকি আর ও থাকে ব্যাচেলর, ও থাকে হ্যাপি হোমসে। তো হাইটা জেলে গেলে সর্বোচ্চ গেলে 6-7 মিনিটের দূরত্ব আর কি আমার বাসা থেকে ওর বাসা। তো রাত্রে সন্ধ্যার দিকে 8টার দিকে আমাকে
1: ডেস্টিনি তোমাদেরকে কাছাকাছি রাখতেছে সব সময়
0: এইরকমই কিছুটা বলা যায় আর কি। তো ও রাত্রে 8টার দিকে আমাকে নক করছে, বলতেছে যে কই তুমি, আমি বললাম যে আমি তো বাসায়, বলতেছে যে তাহলে একটু ক্যাম্পাসে আসো।

0: কথা আছে, তো আমি গেছি ক্যাম্পাসে। তখন ওই দিন আমাকে ও খুব জোর করে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা বলো তুমি কি ছোট সময় হারাই গেছো কখনো?
1: সে তো আগেই গল্পে বলছিল যে সে হারাইছো, তুমি তো প্রকাশ করনি,
0: করিনি,
1: আবার জোর দিচ্ছে,
0: আবার জোর দিচ্ছে, কারণ ও তো শিওর হয়ে গেছে
1: আমাকে দেখে,
0: আমাকে দেখে শিওর হয়ে গেছে। তো ও আমাকে কোশ্চেন করতেছে, তো আমি এক পর্যায়ে বলছি হ্যাঁ হারাইছি, বাট তুমি কেন এগুলো কোশ্চেন করতেছো? তখন ও আমাকে বলতেছে মনে আছে ওই দিন যে আমি তোমাকে ড্রয়িং খাতা দেখাইছিলাম, একটা মেয়ে আন্টি ছিল, আমি আর আম্মু ছিল, তোমাকে বুঝাইছিলাম, গল্প করছি আমরা। আমি বলছি তখন আমার মাথায় আসছে আরে হ্যাঁ আসলেই তো, তখন আসলে বিষয়টা খোলাসা হয় আমার সামনে যে আরে এই তো সেই। আর আমি এতদিনে কিন্তু ওকে যে পুরাপুরি ভুলে গেছি এমন না, মনে আছে আমার,
1: কারণ মাঝে মাঝে মনে আসতো,
0: মনে আসতো, কারণ দেখা গেছে আমার লাইফে এরকম ইনসিডেন্ট ওইটাই একটাই। তো এরকম একটা
1: রিয়াকশন কি জানার পর?
0: আমি তো জাস্ট থ হয়ে গেছি, কি আমি মানে স্পিচলেস, কিছু বলার নেই আমার, অবাক হয়ে গেছি আমি যে আসলে এটা সিনেমার মতো আমার কাছে লাগছিল, যে আমি কি এটা বাস্তবে আসি না ও মিথ্যা কথা বলতেছে না কি, আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল না। তো তখন ওর সাথে আরো কিছু কনভারসেশন হওয়ার পর বুঝতে পারছি আমি যে না অ্যাকচুয়ালি ও যা বলতেছে এটাই সত্যি কথা। তো তারপর ওর সাথে আমার এই জিনিসটা কথা হওয়ার পর ওই দিন রাত্রে আমরা ডিনার করলাম বাইরে, খাওয়া দাওয়া করার পর ওরে নামাই দিয়ে আসছি। তো ওই দিনের পর থেকে আমাদের যেমন রিলেশনশিপটা যেমন ফ্রেন্ডশিপ থেকে আরেকটা পাগিয়ে যায় আর কি, ও আমাকে সময় অসময় বিভিন্ন দরকার অদরকার সবসময় আমাকে নক টক দিত, কথা বলতো। ওই টাইমটা তো না আমি ওর প্রতি আর কি অতটুকু ইন্টারেস্টেড ছিলাম নাই বলা চলে, আর কি অতটুকু ইন্টারেস্ট শো করিনি। তো এক পর্যায়ে যায় আর আমাদের এরকম সম্পর্ক চার মাস গড়ায় আর কি, এটা চার মাস পর গিয়ে অ্যাপ্রোচ করি ওকে যে অ্যাকচুয়ালি আমি ওরে লাভ করি অনেক, তো এতদিন আমি ফল করে ফেলছিলাম ওর উপর। তো অ্যাপ্রোচ করার পর ও জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয়, আমরা রিলেশনে যাই। তো তখন হচ্ছে আমার ভার্সিটিতে প্রায় সেকেন্ড ইয়ার চলতেছে, ওরও প্রায় দুইটা সেমিস্টার চলে গেছে। তো বলে রাখা ভালো যে ও যখন ভার্সিটিতে শুরুর দিকে আসছে বা আমি যখন ওকে শুরুর দিকে দেখছি, ও কিন্তু খুবই ডিসেন্ট একটা মেয়ে ছিল, খুবই ভদ্র, ও পড়াশোনা করত, পড়াশোনায় ফোকাস ছিল। তারপর হচ্ছে ওর পোশাক আশাকেও দেখা গেছে যে ও পাঁচ অক্ত নামাজ পড়ত, তারপর ও শুরুর দিকে বোরকা পড়ত, বাট ও প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিল, বিভিন্ন কালচারের সাথে মিশলো, আস্তে আস্তে ওই সব কিছু নিজের মধ্যে অ্যাবজর্ব করা শুরু করলো আর কি, যে ভালো একটা মেয়ে আমি যাকে আসলে শুরুর থেকে চার মাস চিনে আসছি, ওই মানুষটা রিলেশনে যাওয়ার পর থেকে দেখছি যে আস্তে আস্তে ডে বাই ডে যেমন ওর মধ্যে কিছু চেঞ্জেস আসতেছে। ফার্স্টে যেমন নামাজ পড়া ইরেগুলারিটিস আসছে নামাজ পড়ার মধ্যে, তারপর পোশাক আশাকে আস্তে আস্তে ওয়েস্টার্ন অ্যাবজর্ব করছে নিজের মধ্যে। তারপর আমি একদিন মানে রিলেশন চলতেছে সুন্দর চলার মতো, যেরকম ভার্সিটি লাইফে আমরা ইমাজিন করি, একসাথে ঘুরবো, ক্লাস করতেছি, তারপর ভার্সিটি শেষ করে কোথাও ঘুরতে যাওয়া, সব কিছুই হচ্ছে। তার মধ্যে একদিন আমি হাতির চিল মানে বসে আছি, আমি বাইক নিয়ে বাইকটা সাইডে রেখে জাস্ট বসে আছি, তো ওকে কল দিছি আমি ওই কোথায় আসতো এই জায়গায়, তো বলতেছে ওই তো বাসায় শুয়ে আছো নাকি শরীর খারাপ। তো আমি এটা শুনি না ঠিক আছে আমি বাসার দিকে ব্যাক করতেছি। তো নর্মালি আমি যে রাস্তা দিয়ে ব্যাক করি, ওই দিন কি জানি মনে করে আমি ওই দিক দিয়ে ব্যাক না করে অন্য রাস্তা দিয়ে ব্যাক করতেছিলাম বাসায়, যে ক্যাম্পাসের সামনে হয়ে তারপর বাসায় যাব, একটু ঘুরে যাই আর কি। তো মনটাও ভালো ছিল না, ও যখন বললো যে আসবে না, তো হঠাৎ করে রাস্তায় দেখি একটা রিক্সায়, মানে হঠাৎ মনে হচ্ছে যে আমি যেমন ওকে দেখলাম, এখন অটো রিক্সাগুলা কিন্তু ভালো স্পিডে চলে, আমার কাছে হঠাৎ মনে হচ্ছে একটা ছেলের সাথে আমি যেমন ওকে দেখছি বসে থাকতে কোথাও যাচ্ছে। তো আমি তখন নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই সেকেন্ড, আর আমিও বাইকে আসছিলাম, বাইকে ভালোই স্পিড ছিল আর কি। তো আমি কি করছি বাইকটা ঘুরাইছি, ঘুরাই একটু মোটামুটি একটু ডিস্টেন্সে থাকে আর কি, আমি দেখার ট্রাই করতেছি যে আসলেই কি এটা ও নাকি অন্য কেউ, ভুল দেখতেছি আমি, এমন তো হতে পারে কিছু মানুষকে দেখে মনে হয় যে এটা ও। তারপর দেখতে পারছি যে না আসলেই এটা ওই।
1: তোমাকে দেখলো?
0: আমাকে দেখে নাই, আমি আসলে দেখতে দিই নাই, রিক্সা বাম সাইডে চলতেছিল, আমি ডান সাইডে একটু পিছন থেকে আর কি দেখছি, যেহেতু ও ডান পাশে বসছিল আর কি, তো ওকে দেখা যাচ্ছিল। তো দেখার পর আমি আর কিছু বলি নাই, ওরে বুঝতেও দিই নাই বিষয়টা, আমি ওকে
1: অন্য ছেলের সাথে বসা,
0: অন্য ছেলের সাথে বসা রিক্সায় যাচ্ছে কোথাও। তো আমি
1: আমার, তোমাকে তো বলছে বাড়িতে অসুস্থ ঘুমায় আছে।
0: হ্যাঁ, আমাকে এটা বলছে, আর আমিও তখন যখন বলছে এটা বিশ্বাস করছি, ওকে আমি অনেক বিশ্বাস করতাম। তো এটা দেখার পর আমি চুপচাপ, মন খারাপ হয়ে গেল আমার অবশ্যই, আমি ক্যাম্পাসে গেছি, যাই বসে আছি। তো কি জানি মনে করে আবার এক ঘন্টা পর আমাকে নক করছে যে কোথায় তুমি, আমার একটু ভালো লাগতেছে, আমি ক্যাম্পাসে আসবো, তুমি আসো।
1: এবার চুকে গেছে আর কি, চুকায় দিয়ে ফোন দিচ্ছে,
0: ফোন দিচ্ছে আমাকে,
1: অবাক হচ্ছে। ডেস্টিনি মানে ক্লাস থ্রিতে তখন তোমার বয়স কত আনুমানিক?
0: ক্লাস থ্রিতে পড়ি তখন দশ।
1: আর যখন তোমার তার সাথে আবার দেখা হয় তখন বয়স কত?
0: তখন বয়স হচ্ছে 21 বছর।
1: 21, ডেস্টিনি প্রায় এক যুগ পর মিলাই দিয়েছে। বলে না যে কেউ কাউকে সিদ্ধার্থে চাইলে পুরো কায়নাত নাকি তাকে মিলাই দিতে চেষ্টা করে, কায়নাত তো মিলাই দিছে, ডেস্টিনিও মিলাই দিছে, কিন্তু কপাল কি চার মাস সম্পর্কের মাথায় সে দেখতেছে অন্য কোনো ছেলের সাথে হুড উঠায় রিক্সাতে করে যাচ্ছে। দেখি আর সামনে আর কি কি চেঞ্জ।
0: তারপর ও ক্যাম্পাসে আসছে, আমার সাথে কথা বলতেছে নর্মাল, মানে ওর বিহেভিয়ার দেখে এরকম মনে হচ্ছে কিছুই হয় নাই। ও জাস্ট বাসার থেকে উঠে আসছে, ও এরকমই প্রিটেন্ড করতেছিল,
1: বাড়ি থেকে আসলাম,
0: ভালো লাগতেছিল না। তো বলতেছে খাইতে যাব, চলো খাইতে যাই। তো বলছি ঠিক আছে, ওকে চলো যাই।
1: তুমি নর্মাল?
0: আমি নর্মাল, আমি ওর, আমি যে দেখছি, আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা কোনোভাবে ওর থেকে বের করে নিয়ে আসা যায়। ও বলুক যে আমি যে দেখছি এটা বলার দরকার নেই, ও নিজের থেকে বলুক, বাট ও আসলে বলে নাই। তো ওই দিন আমি গেছি, খাওয়া দাওয়া হয়েছে আমাদের, খাওয়া দাওয়া হওয়ার পর তো ডিনার শেষ করে বেরোইছি, তখনও রাত হয়েছে আর কি, সন্ধ্যার দিকের কাহিনীটা। তো রাত্রে আমি ওরে বলতেছি, হাতির ঝিলে গেছি, হাতির ঝিলে যে বসছি আমরা, বসার পর ওরে বলতেছি যে আচ্ছা তুমি শিওর, তুমি সকালবেলা মানে দুপুর দিকে বাসায় ছিলা? তো আমার দিকে তাকায় মানে খুবই অবাক একটা দৃষ্টি দিছে যে হ্যাঁ শিওর, কি হয়েছে? তো বাসায় ছিলাম, কোথায় থাকবো? আমি বলছি না তুমি তো বাসায় ছিলা না, আমি দেখছি তোমাকে অন্য জায়গায় একটা রিক্সা। এই যখন এই জিনিসটা বলছি তখন ওর রিয়েকশন ছিল এরকম যে ভুলটা যেমন ওর না, আমি দেখছি দোষ আমার হয়ে গেছে।
1: মানে কিভাবে বলতেছে?
0: ও বলতেছে তুমি আমাকে এত সন্দেহ করো কিভাবে, তুমি কি আমার উপর নজর রাখো?
1: ওই আলোচনায় যাচ্ছেই না,
0: না
1: তুমি কেন সন্দেহ করলে সেটা নিয়ে কথা।
0: হ্যাঁ, আর ও বলতে চাচ্ছে যে, তারপর ও মানছে যে হ্যাঁ আমি একটা ফ্রেন্ডের সাথে বেরোইছি, দরকার ছিল আমার।
1: ওকে, কিন্তু সন্দেহ কেন করলা?
0: সন্দেহ কেন করলা? আর তুমি জিনিসটা আমাকে ফলো করছো কেন? মানে ওর কাছে মনে হচ্ছে যেমন আমি ওকে ফলো করছি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, ওই যে ঘুরছে এটা কিছুই না। তারপর এক পর্যায়ে আমি যখন ওর দুই একটা কথা বলছি, ও কান্নাকাটি শুরু করে দিল। ঠিক আছে, কান্নাকাটি করে বলতেছে আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে আমাকে।
1: স্বীকার করলো?
0: স্বীকার করছে যে হ্যাঁ বেরোইছি, মানে ও তারপরও স্বীকার করে নাই ওই ছেলের সাথে যে ওর সম্পর্ক আছে। ও আমাকে বলতেছে যে ফ্রেন্ডের সাথে বেরোইছি, নর্মালি বের হইতেই পারি, এটা নিয়ে এত রিয়েক্ট করার কিছু নাই, যাই হোক রিয়েক্ট করছো, তুমি কষ্ট পাইছো, যার জন্য আমি সরি,
1: সেই জন্য সরি,
0: হ্যাঁ সেই জন্য সরি, এখন মাফ করে দাও আমাকে, এরকম অনেক কান্না কান্নাকাটি।
1: প্রেমপ্রীতি না, কোনো ভুলও আমি করিনি,
0: কিছু ভুল,
1: ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, এটা উচিত হয়নি যেহেতু তুমি কষ্ট পাইছো,
0: এই যে এটাই ওর কথা ছিল। তো ও আমাকে বলতে স্যার ও কান্নাকাটি করতেছে, এখন ছেলেদের একটা দুর্বলতা, মেয়েরা কান্না করলে আসলে গোলা যায়, আর ছেলেদেরটা বলতে পারে না আমি গোলা গেছি ওই টাইম আর কি। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যাও, দেখছি নেক্সট টাইম আর এরকম করো না। তো ক্যাম্পাস লাইফ এটা বলার পর মোটামুটি আমরা ভালো এনজয় করতেছিলাম, দেখা গেছে যে রাত্রের 10টার দিকে আমরা আসি ক্যাম্পাসের বাইরে, গান টান হচ্ছে, বাইর ব্রাদার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে, হঠাৎ করে সাডেন প্ল্যান করতেছে যে চলো তাহলে আজকে মাওয়া যাই। ও ওর ফ্রেন্ড সবাই প্ল্যান করতেছে, তো তখন ঠিক আছে আমিও বলছি আচ্ছা ঠিক আছে। আর ওর সাথে যত ঘোরাফেরা, যত খাওয়া দাওয়া, যত সময় যেই জায়গা থেকে আমাকে ফোন দিত যে আমি এই জায়গায় আসি ফ্রেন্ডদের সাথে, তুমি চাইলে আসতে পারো এখানে, তো আমি যাই, যাওয়ার পর মানে ম্যাক্সিমাম টাইম আমিই বিল দিতাম সবকিছু, সব এক্সপেন্স
1: ম্যানেজ করতে করতো, এত অনেক এক্সপেন্স
0: মোটামুটি ম্যানেজ করতাম, এটাই আসতেছি একটু পর আসবো আর কি। তো আমরা মাওয়াতে গেছি, চিল টিল করলাম, ঘুরলাম ফিরলাম আসলাম। তো এর মধ্যেও আর কি আমাকে হঠাৎ একদিন জানাচ্ছে যে এই এতদিনে এই ক্যাম্পাস লাইফে ও আসছে, কিন্তু মূলত আর 8 মাস হয়ে যাবে, এর মধ্যে কিন্তু ও পুরো চেঞ্জ, ও ফার্স্ট ডেতে যেরকম ছিল এবং 8 মাস পর ওই রকম নেই, ওর কথাবার্তা, আচার আচরণ, পোশাক আশাক সবকিছুতে একটা হিউজ চেঞ্জেস আসছে, ওয়েস্টার্ন হয়ে গেছে আর কি। তো আমাকে বলতেছে ও বাইরে চলে যেতে চায়।
1: আচ্ছা,
0: যে ওর লাইফে খুব ড্রিম, ও বাইরে যাবে, বাইরে সেটেল হবে, তো চলো আমরা আইএলটিএস ভর্তি হই, আইএলটিএস করি, প্রিপারেশন নেই, দেখি বাইরে যাইতে পারি নাকি। তো আমাকে এরকমভাবে বলছে জিনিসগুলা, আমার কখনোই বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। তো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতেছে আমিও একটা মাইন্ডসেট এরকম করছি, আচ্ছা আমি বাইরে যাব। তো আমরা মেন্টরসে ভর্তি হয়েছি, আইএলটিএস করতেছি দুইজন একসাথে, আমাকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, আর এর মধ্যে আমি আবার সেমিস্টার ড্রপ দিছি দুইটা, প্রায় দুইটা সেমিস্টার ড্রপে
1: আমার অ্যানসার মানে পেয়ে গেছি, সেমিস্টার টাকা দিয়ে তুমি এদিকে মাস্টারি করতে,
0: হ্যাঁ এখন
1: অ্যানসার হয়ে গেছে,
0: এখন
1: তো যেন নষ্ট হয় এভাবে। ওকে, সেমিস্টারের টাকা দিয়ে বান্ধবীর কিনে ঘোরা ফেরা খাওয়া দাওয়া এগুলো ব্যবহার করতো। ওকে, তারপর
0: তারপর দুইটা সেমিস্টারে প্রায় ১,১,১২,০০০ এরকম সেমিস্টার ফি আসে আর কি। আমি পরপর দুইটা সেমিস্টার ড্রপ দিছি ওর জন্য আর কি, আইএলটিএস করতেছিলাম একটা। তো এর মধ্যে সবকিছু ঠিকঠাক চলতেছে, আমি ওকে সুন্দর শপিং করাই দিচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, ক্লাস করতেছি একসাথে, মানে যেরকম একটা মানুষ ভার্সিটিতে উঠে ইমাজিন করে আমি এরকম একটা রিলেশনশিপ করব, ঘুরবো ফিরবো, সবকিছুই হচ্ছে ঠিকঠাক। এন্ড আমার কাছে
1: শুধু পড়ালেখাটা হচ্ছে না,
0: পড়ালেখাটা হচ্ছে না
1: তোমার ক্ষেত্রে,
0: তার ক্ষেত্রেও হচ্ছে না।
1: আচ্ছা,
0: তো হঠাৎ করে একদিন আমি আর কি জানতে পারি যে কোনো একটা সোর্সে আমার একটা ছোট ভাই বলে যে ভাই ও তো মেবি অন্য একটা ভাই আছে সিনিয়র ভাইয়ের সাথে কথা বলে। তো আমি তো শুনি না, প্রথমে বিশ্বাস করি না, বিশ্বাস না হওয়ারই কথা, কারণ মনে হচ্ছে যে সবকিছু তো ঠিক চলতেছে, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, এবং ওকে দেখেও লাগতেছে ও হ্যাপি আছে আমার সাথে। তো আমি বিশ্বাস করি নাই ফার্স্টে, যে আচ্ছা দেখি, আমি বলছি যে তুই প্রমাণ না থাকলে আমার সামনে এইসব বলিস না, উল্টে আমি আমার ছোট ভাইয়ের উপর মনে করেন যে অনেক কথা শোনাই দিছি, ওরে ওর উপর অবিশ্বাস দেখাই দিছি যে ভাই তুই না যাই না, না শিওর হয়ে কেমনে বললি আমাকে। তো ওই জিনিসটা খুব ইগোতে নিছে যে ভাই আমাকে এইভাবে বললো, ঠিক আছে আমি ওই জিনিসটা প্রুফ করে দিব। তো ও কিভাবে কি ম্যানেজ করছে আমি জানি না, বাট ও একদিন আমাকে বড় ভাইয়ের সাথে ওর একটা ভালোই ক্লোজ ছবি আইনে আমাকে দেখাচ্ছে, ছবি কালেক্ট করছে, তারা মেবি বসেছিল এভাবে। তো বলতেছে এই দেখো ভাই, তুমি তো আমার কথা বিশ্বাস করল না, আমি তো আর মিথ্যা কথা তোমাকে বলতেছি না, এই দেখো প্রুফ। তো তখন আমি আবার যেমন আরেকটাবার ওর উপর থেকে আমি পুরো ট্রাস্ট হারাই ফেলি, কিছু সময়ের জন্য মনে হয় কিভাবে সম্ভব এটা, ওই কিছুদিন আগেও একবার এরকম একটা ইনসিডেন্ট করছে, ঠিক আছে আমি
1: আলাদা ব্যক্তি না ওই ব্যক্তি,
0: আলাদা ব্যক্তি।
1: আচ্ছা,
0: কিছুদিন আগেও একবার ইনসিডেন্ট,
1: রিকশা নিয়ে ঘুরছিল সেটা আলাদা,
0: সেটা আলাদা,
1: আর যে ক্লোজলি বসে আছে এটা আরেকজন,
0: সে হচ্ছে আরেকজন, ওটা ছিল ব্যাচমেট ওর, আর এটা হচ্ছে সিনিয়র।
1: যাই হোক, মোটামুটি দুইটা প্রমাণ পাইলাম, ভিতরে কি চলতেছে আল্লাহ জানে।
0: এখন তখন আমি ওই দিনও আমি সেম ওকে বুঝতে দিই নাই, এবং ওকে ওই জিনিসটা বলিও নাই যে ওই রকম করতেছে বা কিছু। তো আমি ওর থেকে একটু ডিস্টেন্স মেক করার স্টার্ট করছি। তো ও কিছুদিন আমার সাথে টুকটাক রেসপন্স করে নাই আর কি, ও এর মধ্যে দেখতেছি ভালোই ওর লাইফ লিড করতেছে হ্যাপিলি। হঠাৎ করে ওর কি হয় জানি না, ও আবার আমার কাছে আসেন,
1: কতদিন পর,
0: এই প্রায় ১৫-১৬ দিন পর আমাকে আবার টেক্সট দেয়, আবারই করে। এর মধ্যে আমি কিন্তু ওকে নর্মালি দিনে দুইটা তিনটা মেসেজ দিতাম, এর বেশি দিতাম না, ওর সাথে আর কথাও হইতো না হঠাৎ করে। তো আমাকে বলতেছে একদিন ডাইকা যে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন, তোমার মধ্যে অনেক চেঞ্জেস হ্যান তেন, তুমি আইএলটিএস ক্লাসও করতে আসতেছো না। তখন ওরে আমি জিনিসটা খোলাসা করে বইলা দিছি, অ্যান্ড ওই দিন আমার অনেক খারাপ লাগছে, তো ওকে আমি বইলা উঠে ওইখান থেকে আইসা পড়ছি, বাসায় চলে গেছি, ওকে রেস্টুরেন্টে ফালাই রাইখাই আমি বাসায় এসে পড়ছি। তো আসার পর আমার কাছে
1: ছবিও দেখাইছো,
0: ছবি দেখাই না, জাস্ট ওকে বলছি, ওকে বলার পরও ওই জিনিসটা বিশ্বাস করছে, কারণ ও জানে যে আমার অ্যাকচুয়ালি ভার্সিটিতে সার্কেল কতটুকু বিশাল, অ্যান্ড সবাই মোটামুটি পরিচিত আর কি সবাই, যে এই জিনিসটা কালেক্ট করা আমার জন্য ব্যাপার না। তারপর আমি বাসায় আসার পর ভাবতেছি যে আচ্ছা আমি যে ওকে ফালাই রেখে এসে বললাম, ওই দিন বনানিতে ওকে ফালাই রেখে আসছি রাত্রেবেলা ৮টার দিকে, তো কাজটা তো আমার ঠিক হয় নাই,
1: এটা আমার মনে হচ্ছে,
0: আমার মনে হচ্ছে যে আমি যে ওকে ফালাই রেখে আসছি ও যে এত মিস্টেক করছে,
1: এগুলো ব্যাপার না,
0: এগুলো ব্যাপার না, আমি যে ফালাই রেখে আসছি এটা মেবি আমার ভুল হয়ে গেছে। তো আমি নিজে নিজে খুব রিগ্রেট ফিল করতেছি যে অ্যাকচুয়ালি কাজটা ঠিক করছি আমি না ভুল হচ্ছে আমার। তো আমি ওকে ফোন দিই রাত্রে ১০টার দিকে, তো ফোন পিক করে নাই, একবার দিলাম ১০টায়, ১০:৩০টায় আবার দিলাম, পিক করে না, ১১টায় আবার ফোন দিছি, মানে আধা ঘন্টা গ্যাপ দিয়ে ফোন দিছি, ফোন দিয়ে যখন দিয়ে পিক করে না, আমি আস্তে করে মানে বাসা থেকে বেরোইছি, নর্মালি বেরোয় ওর বাসার নিচে যায় দাঁড়াইছি। ঢাকায় নতুন বেশি দিন হয় না, এক বছর হয়েছে তখন আসছে। তো আমি ওর বাসার নিচে দাঁড়ায়, ওর রুমমেট ছিল, ওর সাথে আবার আমি ফেসবুকে কানেক্টেড ছিলাম, ওকে আমি কল দিছি, কল দিয়ে বলতেছে ওই কোথায়, কি বাসায় আছে না বাহিরে? তো বলতেছে ভাইয়া ও তো বাসায় নাই, ও তো বাসায় আসেই নাই। তখন জাস্ট এক মিনিট আমি জাস্ট ভাবলাম যে আমি কিসের পিছনে দৌড়াচ্ছি, অ্যাকচুয়ালি আমার যে এফোর্ট আমি কার পিছনে এগুলো দিচ্ছি, বাবারই কথা তাই না? তো আমি ওকে ফোন দিছি, টানা তখন রাগে আমি ওকে প্রায় লাগাতার 10-15 ফোন দেওয়ার পরে ফোন পিক করছে। তো আমি বলতেছি কই তুমি? বলতেছে আমি তো বাসায় শুয়ে আছি। তুমি তো সবসময় বাসায় থাকো, তুমি বাসায় কোথায়? আমি তোমার বাসার নিচে, এখন নিচে নামো। তখন বলতেছে ও আচ্ছা তুমি তো রাগ করবা শুনলে, আমি তো বলি না আমি একটু ফার্ম গেট আসছি, তো দরকার শপিং করার দরকার, আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে ফার্ম গেট আসছি, আসতেছি 10 মিনিট, তুমি দাঁড়াও 10 মিনিট দাঁড়াও। তো এই কথা বললো, আমিও ঠিক আছে, ওই কিন্তু বলছে আমাকে ও ফার্ম গেট গেছে। তো আমি বাসা থেকে ওই ক্যাম্পাসের দিকে মুভ করতেছি হাইটা হাইটা, তখন আমার মন মারাত্মক খারাপ যে আমি যে জায়গায় রিগ্রেট ফিল করে আসছি ওর সাথে কথা বলতে, এই জায়গায় ওই নাই, ও চিল করতেছে, ও ঘুরতেছে, এই জিনিসটা আমি মাইনা নিতে পারি নাই, প্রচুর আপসেট হয়ে গেছি, হাইট হাইটা ভাবতেছি জাস্ট আমি কি করলাম এগুলা। তো ও হঠাৎ করে যে রোড দিয়ে আমি আসতেছি এটাই হচ্ছে ওর বাসায় ব্যাক করার অনলি ওয়ে, রিক্সা দিয়া, মেন রোডে আবার রিক্সা উঠতে দেয় না, তো জানালাম ওই দিক দিয়ে আসতেছে। তো দেখলাম রিক্সায় একাই, ও ভাড়া দিচ্ছে, ওর ভাড়া ওর মেবি ভাঙতি ছিল না। তখন ওকে দেখে আমি আর কি কিছু না বলে ওয়ালেটটা বের করে যায় ভাড়া দিতে যাচ্ছে। আমি বলছি মামা কত? তো ফার্ম গেট থেকে নর্মালি ভাড়া হচ্ছে 60 টাকা। তো আমি ওকে 60 টাকা বের করে দিছি, দেওয়ার পরও বলতেছে না মামা ভাড়া তো 60 টাকা না, ভাড়া তো 100 টাকা। কি বলবেন 100 টাকা কিভাবে? ফার্ম গেট থেকে এখানে 60 টাকা ভাড়া, 50 টাকা দিয়ে আসি, আপনি 60 টাকা রাখেন?
1: কোন এলাকা থেকে আসতেছে তাইলে?
0: এখন আমি তো জিজ্ঞাসা করছি কই থেকে আসছে, বলতেছে ও তো টিএসসি থেকে আসছে। তখন তো আর কিছু বলার নাই, আসলে কি বলবো আমি ওকে, যে মানুষটাকে আমি চিনতাম, যে মানুষটার পিছনে আমি এত কিছু করলাম, যে মানুষটার জন্য সে আসলে এরকম পর পর এরকম করতেছে। তো ওই দিনও ও সেম, ওই দিন আরও ও নাটকটা বেশি করলো, আমার কাছে এখন এটা একটু নাটক মনে হয়, যদিও আমি তাকে এনাফ রেসপেক্ট করি এখনো। ও কান্নাকাটি শুরু করে দিল, প্রচুর কান্নাকাটি আমার কাছে একদম, ওখানে বৈশা পড়ছে
1: বারবার, তো একই ঘটনা ঘটতেছে,
0: একই ঘটনা।
1: তাও কষ্ট করছো তুমি কান্নাকাটি দেখে?
0: আমি ওই
1: রিক্সায় উঠছিল তখন এসে হাতি জেলে কান্নাকাটি করছে, একই কাহিনী, এবং তুমি কেন সন্দেহ করছি যেন তোমার উপরে দোষ উল্টা চাপাইছে। তারপর যে বড় ভাইয়ের সাথে প্রেম করতে গিয়ে ছবি সহ ধরা পড়লো, তখনও একই কান্নাকাটি ম্যানেজ করে ফেললো, এবার আবার কান্নাকাটি।
0: ওর মূল হাতিয়ারই হচ্ছে কান্নাকাটি,
1: যে তারপরে বসে পড়ছে,
0: বসে পড়ছে, জাস্ট বলতেছে যে আমি যাব না, মানে আমি চলে যেতেছিলাম, ওরে ফালাই রেখে যে তোর সাথে আর কোনো কথা নাই, তুই থাক, তোর সাথে ব্রেকআপ। তো তখন ওই ওই সাইডে এরকম ভিড় থাকে না রাস্তার, ওই ভিড়ে বসে পড়ছে যে আমি এখান থেকে যাবো না, কান্না করতেছে, আমার তো ভুল হয়ে গেছে, তুমি আবারও আমারও ভুল বুঝতেছো, আমি নাকি বারবার ওকে ভুলই বুঝি।
1: এবার কি কাজে গেছিল? অ্যাসাইনমেন্ট করতে।
0: এইবার ও এখানে গেছে, ওর ফ্রেন্ড নাকি ওকে জোর করছে, আরেক ফ্রেন্ডের বার্থডে ছিল এখানে, তো এটাই সেলিব্রেট করতে গেছে, যেহেতু আমি ওকে ফালাই রেখে আসছি, ওর নাকি খুব মন খারাপ ছিল আমার উপর, এই রাগে ও এখানে চলে গেছে।
1: ওকে
0: অনেক কান্নাকাটি, আমি ওকে
1: পানি আসে মানে কান্না, আমি জানার জন্য বলতে,
0: ও কান্না করতেছে লিটিল ওড, অনেক কান্না করতেছে,
1: পানি পড়ে কিনা
0: পড়তেছে পানি। তো ও হঠাৎ করে আমি অর্ধেক চলে গেছি, অনেকটুকু আসছি, আইসা পিছনে তাকায় দেখি যে না ও এখনো এখানেই বসে আছে।
1: আমার মন নরম হয়ে গেল,
0: আমার মন তো আবার নরম হয়ে গেছে, আরে রাত্রে এত বাজে গেছে এখন 11:30,
1: তার সেফটি একটা ব্যাপার,
0: হ্যাঁ এখন ওকে ফালাই রেখে যাব। আবার এর মধ্যে হচ্ছে এই ইনসিডেন্টের আগে আমার বাসায় ওর কথা আমি বলছিলাম, তো আমার বাসায় জানছে বিষয়টা, মাইনাও নিছিল
1: বিয়ের জন্য,
0: বিয়ের জন্য যে হ্যাঁ তোমরা বাইরে যাও, বাইরে যাওয়ার আগে আমরা তোমাদের এঙ্গেজমেন্ট করাই দিব, তারপর বাইরে যাওয়া। ওর ফ্যামিলিও সেম জিনিসটা, তো এই দুই পরিবার রাজি, এইরকম একটা মোমেন্টে আইসা এরকম, তখন অন্তত পক্ষে আমি পুরা সিরিয়াস ওর প্রতি, ফার্স্টে যাইছিলাম, ওইটা ম্যাটার
1: করতো। ওই ভদ্রমহিলা তো পরে জানছে যে তুমি সেই বাচ্চা যে হারিয়ে গেছিলে কানসে।
0: হ্যাঁ, আন্টিও পরে সেটা জানতে পারছে,
1: জানছে, এবং দুই পরিবার এখন রাজি
0: রাজি।
1: তোমার ভবিষ্যৎ বউকে নিয়ে তুমি চিন্তা করতেছ, আর রোজ একটার পর একটা কাহিনী ভিতর নিয়ে
0: যাচ্ছে, হইতেই আছে। আর
1: তারপর তারপর
0: তারপর আমি যেমন কতটুকু যা ভাবলাম যে ওকে তো ফেলে রাখা যাওয়াটা ঠিক হবে না আমার জন্য, অবভিয়াসলি, কারণ একটা মেয়ে মানুষ, সাড়ে এগারোটা কি না কি হয়, তখন তো আবার ওর ফ্যামিলি থেকে আমাকে ব্লেম করবে। তো আমি ওকে গেছি নিয়ে পিক করে ওকে নামাই দিয়ে আসতে গেছি ওর বাসার নিচে। তো এই নামাই দিয়ে আসার মধ্যে ও আমাকে আবার কনভিন্স করে ফেলছে, আবার কনভিন্স করে ফেলছে যে হ্যাঁ ভুল হয়েছে হ্যান ত্যান। আর এর মধ্যে বলে রাখা ভালো যে মাঝে মাঝেই আমার দেখা গেছে বাহিরে থাকি, বাসার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিত আর কি, কখনো শেষ হয়ে গেলে ওর থেকে আমি 500-1000 এরকম টাকা আর কি মাঝে মাঝে ও আমাকে দিত। ও যে নিত না এরকম না, ও নিত বাট আমাকেও দিত আর কি সামটাইমস। তো ওভারঅল এই 1-1.5 বছরে ও আমাকে 5-6 হাজার টাকার মতো দিছে।
1: ওকে,
0: আর আমি ওর পিছনে ভাঙছি প্রায় ওই যে
1: সেমিস্টারে যত টাকা আছে
0: সব
1: 2-2.5 লাখ তো গেছেই,
0: এরকমই গেছে আর কি ওর পিছনে। তো ও আমাকে ওই দিন আবার
1: সেমিস্টার ড্রপ দিচ্ছ, পরীক্ষা দিচ্ছ না, আর সেই টাকা নিয়ে গিয়ে ঢালতেছ।
0: হ্যাঁ, আর আমি সেমিস্টার ড্রপ দিচ্ছি এটা চিন্তা করে যে আমি তো বাইরে চলে যাব,
1: আমাকে তো বুঝ দেওয়াই যায়।
0: হ্যাঁ, তখন না হয় ক্রেডিট ট্রান্সফার করে নিব, সমস্যা হবে না, এই ড্রপ আসলে এফেক্ট করবে না আমার লাইফে, এরকম ভাবতেছি। তো আবার আমাকে ও সেম অ্যাগেইন কনভিন্স করছে, অ্যাগেইন আমি ওর উপর ট্রাস্ট করছি। এইবার যেমন রিলেশনটা আরো বেশি সুন্দর হয়েছে, বেশি সুন্দর বলতে দেখা যাচ্ছে একটু আমার মনের মধ্যে একটু ট্রাস্ট ইস্যু ছিল ওর প্রতি। তো আমি ওকে সবসময় পিক করে দেয়া, তারপর নিয়ে আসা, যে কোনো জায়গায় যাওয়া, সবকিছু ঘোরাফেরা খুব সুন্দর হচ্ছিল, ইভেন আমরা ট্যুরও দিচ্ছিলাম। তারপর এক পর্যায়ে,
1: ট্যুর মানে কি বাইরে?
0: বাইরে ওকে আমি আমার হোম টাউনে নিয়ে গেছি, ঘুরছি ওইদিকে, অনেক মজা করছি, নৌকায় ঘোরা হয়েছে আমাদের। তারপর বগুড়া গেছি আমরা, আমার আপ বোনের বিয়ে দিছি ওইখানে, তো বগুড়া গিয়ে বগুড়া মমইনে ওয়াটার কিংডমে গেলাম, তারপর কেবল কারে উঠছি, অনেক এনজয় করছে ওকে নিয়ে। এগুলো আসলে বললে শেষ করা যাবে না, এত ঘোরাফেরা হয়েছে ওকে নিয়ে। তো লাস্ট পর্যায়ে একটা টাইমে আমি আবার প্রায় আরো 3 মাস যাওয়ার পর দেখতে পারি না, এইবার যেমন ওর চেঞ্জেসগুলো একটু বেশি, এগুলো আর মাইনা নেওয়া যাইতেছে না এরকম, মানে ও প্রচুর ফ্রিমিক্সিং করতে চাচ্ছে, ওর ছেলে ফ্রেন্ডের সংখ্যা বাইরে গেছে হিউজ পরিমাণে। আমি যদি কিছু বলতে যাই আর ও তখনই বলে যে আমি নাকি টক্সিক হয়ে যাচ্ছি, আমি এরকম ইনসিকিউর কেন ফিল করি, ঠিক আছে একজনের ফ্রেন্ড থাকতেই পারে, এগুলো তো আমার মাইনা নেওয়া দরকার, আমি কেন মানি না এই জিনিসগুলা। আর বিষয়গুলো হচ্ছিল যে আমার ভার্সিটিতে ওকে আমি এরকম একটা স্পেস ক্রিয়েট করে দিছি যে ওর দিকে কোনো জুনিয়র বা সিনিয়র হোক, এক পর্যায়ে যা কেউ ওর সাথে আর কি ওই রকম মিশতে চাইতো না বা কথা বলতে চাই, ওর রেসপেক্ট দিয়ে কথা বলতো আর কি। আমার কারণে ও মোটামুটি ভালো একটা ফেম পাইছে, পরিচয় হয়ে গেছে পুরো ভার্সিটিতে মোটামুটি। এর মধ্যে আবার রমজান মাস, রমজান মাস, প্রথম রমজান, তো সেরি করছে একসাথে আমরা। সেরি একসাথে করার পর ইফতারের টাইমে আমাকে জাস্ট জুনিয়ররা বলতেছে যে ভাই চলেন তাহলে আজকে আমরা একসাথে ইফতার করি একটা ফ্রেন্ডের বাসায়। বলছি ঠিক আছে ওকে। তো ওই দিন আবার ও ছিল ইনভাইটেড, ও ওই ফ্রেন্ডের বাসায় গেছে, আমরাও গেছি, সবাই ওই ফ্যামিলি, ওর ফ্রেন্ডের বাসা কিন্তু আমার ফ্যামিলি বাসা ছিল, ওই বাসা থেকে আমাদের জন্য আলাদা স্পেস ক্রিয়েট করে নিয়েছে যে আমরা ইফতার পার্টি করবো এখানে। তো বসছি, গেছি, যাওয়ার পর জুনিয়রগুলো আবার এগেন আমাকে প্রুফ দিচ্ছে যে ভাই দেখো, ও আচ্ছা এর মধ্যে একটা মিস করে গেছি আমি একটা ঘটনা, যেটা হচ্ছে একদিন এরকম ভার্সিটির বাইরে আমি বসে আছি এই রমজানে কিছু আগেই।
1: ওকে,
0: তো নর্মালি ও আমার হাতে ফোন দিয়ে বাইরে গেছে যে আচ্ছা তুমি একটু বসো, ফোনটা আমার কাছে, ব্যাগও আমার কাছে, ও একটু গেছে সামনে হাইটে আসতে না, দোকানে গেছিল, তো আমাকে বলতেছে যে ফোনটা থাক। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি কখনো ওর ফোন চেক করি নাই, এতদিনে কখনো আমি ওর ফোন কিন্তু ঢুকি নাই, যে ও একজন মানুষের প্রাইভেসি থাকতে পারে, কেন আমি যে চেক করবো এই জিনিসগুলো, দরকার কি থাক। তো ওই দিন কি মনে করে যে আমি ওর মোবাইল নাম্বারে লাস্ট 4টা ডিজিট আমি দিছি ওর পিনকোড হিসাবে, 4003 মনে আছে আমার এখনো। তো আমি দিছি, দেওয়ার পর ফোন তো ওপেন হয়ে গেছে, ওপেন হইলে আমার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে যেহেতু ওপেন
1: হয়েছে দেখি কি কাহিনী,
0: তো দেখি ও কি কথা বলে, অ্যাকচুয়ালি ও কি এখন শুধরাইছে না আগের মতোই আছে। তো আমি মেসেঞ্জারে ঢুকছি, ফার্স্টে ঢোকার পর জাস্ট 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে আমি কি দেখতেছি এগুলা, এটা কি একটা মানুষের ইনবক্স হইতে পারে না অন্য কি, মানে একটা পেজের ডিএম বক্স লাগতেছে যে সবাই ডিএম করতেছে তাকে, সে রেসপন্স করতেছে সবার, যতজন মানে আমি কমপক্ষে 15-20 জন দেখছি
1: অর্টুক সময়ের মধ্যেই,
0: অর্টুক সময়ের মধ্যে স্ক্রল করতেছি দেখতেছি খেয়াল জাস্ট ছেলে আর ছেলে। আর মজার ব্যাপার হচ্ছে আমি ওর চেকলিস্টে 5 নম্বর, আমি এর আগে আরো কয়েকজনের মেসেজ আমার সাথে বসে আইবেন ও টেক্সট করতেছিল, রেসপন্স করতেছিল ওর টেক্সটে। তো এটা দেখে তো আমি ওই দিন আর নিজেকে সামলাইতে পারি, আমি কান্না করে দিছি ওখানে বসে, আমার চোখ দিয়ে পানি অটোমেটিক এসে পড়ছে যে ভাই কিভাবে সম্ভব, একটা মেয়ে কিভাবে এই জিনিসগুলো পারে যে এত বারবার বারবার সেম জিনিসগুলো করতেছ। তো ওই দিন আর আমি কিছু বলি নাই, যে দোকানে বসতাম সবসময় ওই দোকানে ব্যাগ ট্যাগ রাইখে আমি চলে আসছিলাম, ওরা আর এই জিনিস জানতেও দিই নাই। তারপরে রমজান আসে ইফতার, ইফতারে আমার ওই জুনিয়র যে ছিল ও আমাকে বলতেছিল যে ভাই একটা জিনিস তো শেয়ার করব, তুমি আবার আমারে ভুল বুঝো না, ও খুব সিরিয়াসলি বলতেছিল ইফতার শেষ বাহিরে নিয়ে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বল কি। তো আমাকে বলতেছে ভাই ও তো জাস্ট তোমার সাথে রিলেশন করে না, আরও তো কয়েকটা শুনছিলাম। বলছি হ্যাঁ। কই ভাই ও তো মাল্টিপল, তোমাকেও চিট করতেছে, আমার ফ্রেন্ডেরও চিট করতেছে, ভার্সিটি সিনিয়র আছে ওকে,
1: মানে ওই জুনিয়রের ফ্রেন্ডের সাথেও চলতেছে
0: চলতেছে,
1: মানে কাউকে বাদ দিচ্ছে না,
0: কাউকে বাদ দিচ্ছে না। ও কিন্তু এক টাইম এরকম ছিল না,
1: সেটা তো বহুবার বলছো তুমি,
0: ও এরকম হয়ে গেছে আস্তে আস্তে। তো সবার সাথে কথা বলছে ও আমাকে এই জিনিসটা,
1: তোমার প্রেমিকা দেখতে কেমন, তুমি তো বলছিস যে ক্লাস 3 তে যখন দেখছিল একদম কিউটি পাই টাইপের,
0: ও বড় হলো কিউটি পাই টাইপের ছিল মাশাআল্লাহ।
1: আচ্ছা
0: তারপর এখন আমাকে অনেকগুলো প্রুফ দিছে, আর আমিও তো গতদিন দেখছি ওর টেক্সটগুলা, তখন আসলে জিনিসগুলো আমি আর মাইনা নিতে পারি নাই। ওইখানে মোটামুটি একটা সিন হয়ে যায় বাসায়, অনেক রাগারাগি হয়, অনেক কিছু হয়। তারপর এক পর্যায়ে ওই দিনই আমি ওর সাথে ব্রেক আপ করি, ও তখন ওর নাটক কান্না করছে অনেক, কিন্তু আমি ওই দিনে অন্তত খেম গলি নেই, হয়তোবা আমার কাছে খারাপ লাগতেছিল অনেক। এরপর আমি মানি নেই যে না ভাই এনাফ ইজ এনাফ,
1: অফকোর্স এনাফ ইজ এনাফ,
0: আর না আর ট্রাস্ট করিও না আমি ওকে। তো যাই হোক সব কিছুর পর ওর সাথে ব্রেক আপ হইলো। তো আমি মোটামুটি কিন্তু তখন ডিপ্রেসড হয়ে গেছি অলরেডি, আমি যার জন্য সেমিস্টার ড্রপ দিলাম, যার জন্য আমার লাইফের গোল চেঞ্জ করছি, যে আমার বাহিরে যাওয়ার ইন্টেনশন ছিল না আমি ওই জিনিসটা ওর জন্য করব, সেই মানুষটা নাকি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এরকম করছে, জিনিসটা মানা নিতে পারি নাই আমি। তো আমি প্রায় এক মাসের মতো ক্যাম্পাসে আসি নাই, বাসায় ছিলাম নিজের মতো ছিলাম আর কি। তো তখন আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করছে, অনেক বুঝাইছে এই জিনিসগুলো, আর তখন কিন্তু ফ্যামিলিতেও জানাজানি হয়েছে বিষয়গুলো। আর মজার বিষয় হচ্ছে ওর ফ্যামিলি তখন ওকে সাপোর্ট দিছে,
1: সাপোর্ট দিছে,
0: ওকে সাপোর্ট দিছে, ও যেভাবে ওর ফ্যামিলিতে বুঝাইছে।
1: তুমি তার কাউন্টার দাওনি?
0: আমি কাউন্টার দিছি, বাট আমার কথা বিশ্বাস করতেছিল না, যে তাদের কাছে তাদের মেয়ে যেমন সাধু যা করছে সবই ভালো, কিছুই ভুল করে নাই, তাদের সবগুলা ফ্রেন্ড ছিল বেরোইছে, আমি জিনিসগুলোকে অন্য অ্যাঙ্গেলে নিছি, এইরকম একটা হয়েছে। তো দুই ফ্যামিলির মধ্যে একটু মনমালিন্য সৃষ্টি হয়ে যায়, তো ব্রেকআপ হয়ে গেছে, ওর মতো আছে। এক মাস পর আমি ক্যাম্পাসে আসছি, নতুন সেমিস্টার কন্টিনিউ করতেছি আর কি। এর মধ্যে আমি দেখি একদিন সাইডে ও সেম এক ভাইয়ের সাথে বৈশা কফি খাচ্ছে, আমাকে দেখলো, দেখা তাকায়া একটা হাসি দিছে, হাসি দিয়ে আবার ওই কফি খাইতেছে, ওর মধ্যে কোনো চেঞ্জেস নাই, ও যা তাই। তো এখন বর্তমান সময়ে দেখি ওর পরে আরো মনে হয় 4-5টা সিনিয়র চেঞ্জ হইতে দেখছি আমি। এখন লাস্ট ওর সাথে আমার একটা কথা হয়েছিল, আমি ওকে বলছিলাম যে দেখো আমার জন্য তুমি যতটুকু রেসপেক্ট পাইছো সিনিয়রদের থেকে, হয়তো একটু হইলো ভালোবাসা পাইছো, এই জিনিসগুলো ধৈর্য রাখো, এমন কোনো কাজ করো না যাতে তোমার এই রেপুটেশনটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, এটাই ওর সাথে লাস্ট কথা হয়েছিল। তো এখন ওর মতো আছে, মেবি ওর বিয়ে,
1: বিয়ে,
0: হ্যাঁ মেবি ওর বিয়ে, বিয়ে ঠিক, ছেলে বাহিরে থাকে, ওর যেটা ড্রিম ও বাহিরে চলে যাবে। এখন আমি রিসেন্ট শুনছি যে ডিসেম্বরে মেবি বিয়ে ওর, বেস্ট অফ লাক আমাকে জানাইছে, আমি বলছি ঠিক আছে, দাওয়াত দিছে, আমি তো আর যাবো না। এই ছিল আর কি আমার লাইফের একটা স্টোরি। আর প্রাইভেট ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এইরকমই হয়ে আসছে আসলে, এদিকের মেয়েরা ফার্স্টের দিকে ভালো থাকলেও কালচার আসলে মানুষকে এরকম দিকে ডাইভার্ট করে, আস্তে আস্তে সবাই চেঞ্জ হয়।
1: কারা বেশি ডিপ্রাইভড হচ্ছে, ছেলেরা না মেয়েরা?
0: মেয়েরা
1: ডিপ্রাইভড হচ্ছে। কারা
0: ডিপ্রাইভ হচ্ছে,
1: ডিপ্রাইভ মেয়েরা করতেছে ছেলেদেরকে,
0: হ্যাঁ মেয়েরা ছেলেদেরকে করতেছে। আর বিষয় হচ্ছে যে যে মেয়েরা,
1: তুমি যেমন রোল প্লে করেছো, বেশিরভাগ ক্ষেত্রে কি বেশিরভাগ ছেলেরাই মেয়েদের ক্ষেত্রে এই রোলই প্লে করে?
0: ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় 80% ছেলেরা এটাই করে।
1: পরবর্তীতে এভাবে কষ্ট পেয়ে আলাদা হয়ে যায়,
0: এখন
1: মেয়েরা কি বেস্ট অপরচুনিটি নিয়ে তো বের হয়ে যায়?
0: লাইফে আমি খুব হাতে গোনা কয়েকটা রিলেশন সাকসেসফুল হতে দেখছি, ঠিক আছে। আমি এই জিনিসটা যে প্রথমে
1: চিট করতেছে কারা মেইনলি?
0: মেয়েরা
1: 80%
0: 100% 99% মেয়েরা চিট করতেছে, কারণ মেয়েদের কাছে অপরচুনিটি বেশি আছে,
1: ছেলেদের কাছে নাই?
0: আছে, বাট আপনি দেখেন নরমালি
1: মেয়েদের যদি 10% অপরচুনিটি দেয়, ছেলেদের তো 1000%।
0: বাট মেয়েদের তো, মেয়েরা এই জিনিসটা বুঝে না যে একটা,
1: কিন্তু ছেলেরা আটকায় যাচ্ছে।
0: হ্যাঁ,
1: পুরুষ আটকায় তাহলে কিসে?
0: কান্নায়,
1: মায়ায়,
0: মায়ায় কান্নায়।
1: আর মেয়েরা আটকাচ্ছে না কেন? ছেলেরা কোন জিনিসটা দিতে পারতেছে না যেন মেয়েরা আটকাচ্ছে না?
0: এখন মেয়েরা কোন জিনিসটা লাইফে চায়
1: সেটাই জানে না,
0: সেটাই জানে না তারা,
1: ছেলেরাও জানে না।
0: ছেলেরা জানলো মেয়েদের এই যে
1: সব রকম অ্যাপ্লাই তো করছো, চারবার ফ্রড করতে দেখছো, নিঃসন্দেহে তুমি বিভিন্ন রকমের টেকনিকও অ্যাপ্লাই করছো, শুধু জাদুটনা বাদ দিয়ে নাকি ওটাও করছো?
0: না, জাদুটনা করিনি। আচ্ছা,
1: সব অ্যাপ্লাই করেও আটকাইতে পারো নি?
0: না।
1: তা আসলে কি আটকানো যায় না মেয়েদেরকে?
0: কেউ কাউকে তো আটকাইতে পারে না, আমি এটাই মনে করি। যে
1: ছেলে তো আটকায় যায়, তুমি তো আটকায় আছো এখনো?
0: না, এখন তো মুভ অন করে গেছি আমি। ও যদি অল লাইফে হ্যাপি থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না?
1: সেটা তো তুমি তোমার ব্রেন বলতেছো, বাট মন তো মানে নি এখনো। তুমি তো আটকায় আছো সেই ক্লাস থ্রির ওই পিকচার থেকে, যেদিন মেয়েটা তোমার পাশে এসে তোমাকে সহানুভূতি দেখাইছিল, ওই দৃশ্য তো ভুলো না এখনো?
0: না, এটা তো লাইফে একটা ইনসিডেন্ট, এটা কখনো।
1: এবং ওই দৃশ্যের উপরে যতই নোংরা গল্প আসুক না কেন, যতই ঘটনা জানুক না কেন, যতই ও মানে বেপরোয়া ভাবে চলাফেরা করুক না কেন, যতই ওর ক্যারেক্টারের বিভিন্ন রকমের আচর তুমি নেগেটিভ আচর দেখো না কেন, কিন্তু ওই ফেসটা আসলে তো সব ভুলে যায়।
0: হ্যাঁ,
1: তুমি তো এইভাবে চিন্তা করো যে নেচার বা স্রষ্টা হয়তো আমাকে ইন্ডিকেট করেছে, বিধায় ডেস্টিনি ওর কাছাকাছি আমাকে নিয়ে গেছে, তো আমার এখানেই থাকতে হবে, এর সাথেই ভালো থাকবো আমি, এর সাথেই ভালো থাকতে জানতে হবে আমাকে।
0: ভালো না থাকলেও জিনিসগুলো এইভাবে মানায় নিচ্ছিলাম আর।
1: এক্স্যাক্টলি, আমি সেটাই বলার চেষ্টা করতেছি যে তুমি মনকে এভাবে বুঝাইছো যে আমি চাই আর না চাই, ডেস্টিনি আমাকে পছন্দ করে, ডেস্টিনি আমাকে দিয়েছে ওকে তোফা হিসাবে, গিফট হিসাবে, নাহলে কেনই বা মেয়েটা এক যুগ পরে আবার আমার কাছে ফিরে আসবে? এই জন্য যত কাহিনী হোক মনকে বুঝ দিয়ে ফেলেছো, এই তো।
0: এই তো আমার
1: রেজাল্ট কি বিগ জিরো?
0: হ্যাঁ, বলা যায়।
1: দুইটা সেমিস্টার ড্রপ, অনেক সময় নষ্ট, এখন কি কামব্যাক, মানে কি এই লাইনে কামব্যাক করতে পারছো কিনা তোমার এডুকেশন?
0: এই লাইনে এখন আর কামব্যাক করতে চাচ্ছিও না।
1: পড়ালেখা শেষ?
0: না, পড়ালেখা করতেছি, পড়ালেখায় কামব্যাক,
1: পড়ালেখা নিয়ে বলছি, এডুকেশন কামব্যাক
0: হ্যাঁ দিচ্ছি, করতেছি এখন, ওইটা কভার করতেছি আর কি, চারটার জায়গায় পাঁচটা করে কোর্স করতেছি।
1: ইট ইজ পসিবল?
0: হ্যাঁ পসিবল, আমাদের তো ওপেন ক্রেডিট।
1: তোমার ওই কারেজ আছে যে তুমি?
0: হ্যাঁ পারবো,
1: পারবে,
0: পারবো, এটা ইয়েসে।
1: তুমি তখন কেন টের পাইলা না যে মেয়েটা, কিন্তু খেয়াল করেছো যখন তোমার সাথে সম্পর্কটা শুরু হয় মেয়েটা কিন্তু ঠিক তার ক্রিটিক্যাল টাইমগুলোতে তোমাকে কমিউনিকেট করতো, এবং সব ভার্সিটিতে সব মেয়েদের জন্য অ্যাসাইনমেন্ট করে দেওয়ার একটা ছেলে পেলে থাকে মেজরিটি ক্ষেত্রে দেখা যায়। আমি যদিও এই ভার্সিটির গল্প তো এখন থেকে প্রায় 25-30 বছর আগে ফেলে এসছি, কিন্তু আমি যতটুকু আন্দাজ করতে পারি এরকম একজন থাকে, ওই ছেলেগুলোর আজকের তারিখে বোঝা উচিত যে সত্যি আমাকে তো অ্যাসাইনমেন্ট করে নেওয়াটা ওদের টার্গেট বা টেকনিক কিনা, বা আদৌ এর পিছনে কোনো ভালোবাসা আছে কিনা। তুমি কি, তুমি গল্পের মধ্যেই তো বলছিলে যে যখন তার সাথে আমার প্রথম পরিচয় হয়, সম্পর্ক হয়, তখন শুধু ওই সময়টাতে তার গুরুত্ব, আমার গুরুত্ব অনেক বেড়ে যেত, যখন এক্সাম, অ্যাসাইনমেন্ট করতে হবে, জরুরি কোনো ব্যাপার, তখন থেকে লাস্ট দিন পর্যন্ত শুধু ব্যবহৃত হইলা
0: স্বেচ্ছায়,
1: সবই বুঝতা তারপর।
0: এখন বিষয়টা আমার কাছে এরকম,
1: এত মায়া,
0: মাঝে মাঝে এরকম ফিল হয়, আবার মাঝে মাঝে এরকম ফিল হয় না। ও যে আমার পিছনে এফোর্ট দেয় নাই এমন না, দিছে, বাট দিন শেষে ও যা করছে এইগুলা তো মাইনা
1: না, সেও তোমার পিছনে টাকা খরচ করছে, কম আর বেশি, তুমি অনেক করছিস অল্প।
0: লাস্টে যখন ব্রেকআপ হয় তখন ও আমাকে বলছে যে আমি যে তোকে 5-6 হাজার টাকা দিছি, আমি তখন বলছি ধার হিসেবে দিছে আর কি, তো আমার কাছে এই টাকাটা ব্যাক চাইছে,
1: ওইটাও চাইছে,
0: ওইটা ব্যাকও চাইছে আমার কাছে। আমি অবাক হয়ে গেছিলাম ওই দিন, আমি ব্যাগ দিয়েও দিছি, সাথে সাথে দিয়ে দিছি। ইভেন তখন আমার কাছে টাকা ছিল না, আমি আমার খুব ক্লোজ সিনিয়র, তার কাছ থেকে ইনস্ট্যান্ট টাকা নিয়ে তার বিকাশ আমি পাঠাইছি যে নে
1: তোর,
0: রিসিভ করছে যে নে তোর টাকা, তুই হ্যাপি থাক।
1: মামা তিলিশের বিল, বনানিতে কফির বিল, এগুলো
0: বাট এগুলো ও হিসাবে ধরা নেই।
1: ও এটা তোমার, তুমি যে আনন্দ করছো তার পার্ট হিসাবে,
0: বলা যায়
1: রেমুনারেশন ছিল,
0: এখন তো এরকমই ফিল হচ্ছে যে এগুলো এরকম ছিল আর কি।
1: যা গেছে তা গেছে, যেমন ঘুরে দাঁড়া ভাই, হয়েছে তোমার? ভেতরে যে মায়া, যে মমতা, যে চমৎকার একটা মন নিয়ে তুমি যতটুকু তোমার স্টোরি শুনলাম, আমি ধরে নিচ্ছি যে তুমি হয়তো সঠিক কথাই বলতেছো। যার উদ্দেশ্যে বলা হচ্ছে, তা যদিও আমরা নাম মেনশন করিনি, কোনো কিছু করিনি, তারপরে যদি মনে হয় যে সাথে পক্ষ অবলম্বন করে কথা বলবে, চাইলেই কিন্তু আমাদের স্টুডিওতে আসতে পারে। বাট যে ধরনের মনের কথা দেখ, মনের রূপ দেখলাম, যে ধরনের স্টোরি শুনলাম, যে মনের ভেতরের মনটাকে দেখলাম, এটা বড় কপাল করে একটা মেয়ে তার জীবনে পায়। আমার মনে হয় এই জীবনের সফলতা মেয়েটার আসবে, যেহেতু সে অনেক অ্যাম্বিশাস একটা মেয়ে। বাট সঠিক মানুষের দেখা পাক, সে দোয়াও তার জন্য আমাদের থাকল। বাট এরকম এরকম এরকম কলিজা হিম করা, এরকম ভেতর, এরকম মানসিকতা, এরকম ভালোবাসা প্রবণ মানুষ পাওয়া পৃথিবীতে সত্যি দুষ্কর। আজকের পৃথিবীতে ধরনের প্রোডাকশন একরকম বন্ধই হয়ে গেছে। ভালোবাসার জন্য সত্যিকারে যে মনটা থাকে, সে মনটা তোমার মধ্যে আছে। বাট এটা নিয়ে রিগ্রেট করো না এমন, কারণ আমার কাছে মনে হয় এটা তোমার বড় একটা অ্যাসেট, যে তুমি কাউকে চিট করো না। যখন সম্পর্কে যাও, মন প্রাণ সুপেতে তাকে ভালোবাসতে পারো, এই জিনিসটা তোমাকে যে কত ভালো লাগা দিয়ে যাবে একটা দিন। ভালোবাসা প্রতি মুহূর্তে, প্রতিদিন প্রতিস্থাপিত হতে পারে। আল্লাহ সুবহান তাআলার কাছে প্রার্থনা করছি যে যেমন মেয়ে তুমি ডিজার্ভ করো, তোমার সংসার জীবনে যেন তেমন মেয়েরই দেখা পাও। তোমাদের ঔরসী স্পেশালি তার গর্ভে সেই গর্বিত সন্তানের মা হোক, যে আমার মেয়েটাকে তুমি ডিজার্ভ করো তোমার জীবনে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, যে পরিমাণ মানসিক কারেজ নিয়ে, যে পরিমাণ মানসিক পিউরিটি নিয়ে, যে পরিমাণ সোলের মধ্যে যে পরিমাণ পিউরিটি নিয়ে তুমি, যে পরিমাণ ইমোশন নিয়ে, যে পরিমাণ মায়া নিয়ে একজনকে ভালোবাসতে পারো, ভালোবাসার সময় যে ডোপামিন রিলিজ হতে থাকে, যারা নিজেদের ভেতরটাকে পচায় ফেলে না, তারা ভালোবাসার এই টেস্টটা পায় না। আজকের তারিখে পৃথিবীতে সবচাইতে অ্যাডিকশনের নাম হচ্ছে প্রেম, যত অ্যাডিকশনের ভিতর দিয়ে যাক না কেন। আজকের তারিখে সবচাইতে বড় অ্যাডিকশনের নাম হচ্ছে ভালোবাসা, এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগ অবধি পর্যন্ত প্রেম ভালোবাসার চাইতে বড় অ্যাডিকশন।
0: এটা অ্যাকচুয়ালি ভোলা যায় না, এই জন্য হয়তো বা এটা কখনো ইচ্ছা করে ভোলা যায় না, চাইলেও
1: না। অ্যাডিকশন কখনোই যাবে না, এবং এটা কখনো রিপ্লেসও করা যায় না। তুমি বাবা খাও, তুমি ফেন্সির কাছে যাও, তুমি অন্য নেশা করো, তুমি ক্যাসিনো খেলো, কিন্তু এটা রিপ্লেসড হয় না। ওই ডোপামিনের কালার ডিফারেন্ট,
0: বা অন্য একটা মেয়ে দিয়েও রিপ্লেস করা যায় না,
1: যায় না। আমি এজন্যই বলছি রিগ্রেট হওয়ার কিছু নাই। একতরফাভাবে যে ভালোবাসাটা তুমি বিশেষণকে একদম টিল ক্লাস থ্রি থেকে এই পর্যন্ত, মাঝে মাঝে এখনো আসে, তখনও আসতো, এটা নিয়ে কোনো রিগ্রেট নাই। তোমার পিওর সোল কোনো একজন ব্যক্তিকে প্রাণ ভরে ভালোবেসেছে, এটা একটা দারুণ দারুণ স্মৃতি। এটাকে তুমি একদম গোল দিয়ে বাঁধায় রাখো মনের মধ্যে। ব্যক্তি ওখানে বিষয় না, বিষয় তুমি। যে ব্যক্তি মন কোনো একটা ক্যারেক্টারকে, কোনো একটা অবজেক্টকে জান প্রাণ ছেড়ে দিয়ে ভালোবেসেছে, কি চমৎকার একটা ব্যাপার। আজকের তারিখে যখন মানুষ চিট করে, বাটপারি করে, হিপোক্রেসি নিয়ে থাকে, ভালোবাসার নামে বেহায়াপনামো করে, সেখানে তুমি কলিজা ঠান্ডা করে একজন একটা অবজেক্টকে, ধর একটা অবজেক্ট হিসাবে চিন্তা করো, অবজেক্টকে তুমি ভালোবেসেছো, এখানে ব্যক্তিটা কিন্তু ম্যাটার করে না। বাট এই যে তোমার ভালোবাসা প্রবণ মন, এই যে পিওর সোল, এই যে পিউরিফাইড তোমার মানে ডায়মন্ড টাইপের ভেতরের যে হৃদয়, তার মধ্যে যে ভালোবাসার ফোয়ারা চলে, তার মধ্যে যে মহব্বতের যে মানে ঝর্ণা প্রবাহিত হয়। আরেকজনের মধ্যে হবে যে নোংরামি করে বেড়াচ্ছে, শার্ট প্যান্টের মতো করে চেঞ্জ করতেছে নিজের ভিতরটাকে, মহব্বতের যে ফলগু ধারা ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে তোমার মনের ভিতর দিয়ে। আমি প্রতিদিন শার্ট প্যান্ট চেঞ্জ করার মতো করে মেয়ে চেঞ্জ করি, আমি এরকম প্রাণ ভরে ভালোবাসতে পারবো একজনকে? আমার দ্বারা সম্ভব? বা যারা নোংরামি করে বেড়ায়, যে মেয়েটা বা ছেলেটা, সে একজনের দিকে ফোকাস করে এরকম প্রাণ ভরে ভালোবেসে যে টেস্টটা, ভালোবাসা এসকে যে টেস্ট, মহব্বতের টেস্ট পাবে?
0: এখন লাভ গুরুর আমার প্রতি কি সাজেশন থাকবে লাইফে?
1: লাভ গুরু তোমার প্রতি কোনো সাজেশন নাই, লাভ গুরু তোমার প্রতি একটা চাওয়া আছে, তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো। আমার বয়স যদিও ভাটার দিকে, বাকি জীবনটা আমার ভালোবাসা যেখানে কেন্দ্রীভূত, সেখানে যেন এরকম যত্ন করে ভালোবাসতে পারি। তোমার মতো পিউরিফাইড সোল আমি সহ বহু মানুষের ভেতর যেন ট্রান্সফার হয়। এরকম একজন মানুষকে জানপ্রাণ ছেড়ে দিয়ে মায়া করার যে, মহব্বত করার যে মানসিক অবস্থা, এটা যেন মানুষের মধ্যে তৈরি হয়। তোমার মতো এরকম পিউরিফাইড সোল, তোমার মতো এইরকম ভালোবাসা প্রবণ জেনারেশন বা মানুষ বড় বেশি অভাব আজকের পৃথিবীতে, যে কারণে কিন্তু চারিপাশে এত অস্থিরতা, যে কারণে কিন্তু চারিপাশে এরকম নোংরামি চলতেছে, যে কারণে কিন্তু পরকীয়ার রেট বেড়ে গেছে, যে কারণে কিন্তু চারিপাশে সামাজিক অস্থিরতায় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। নৈতিক অবক্ষয়ের প্রথম প্রথম প্রথম যদি আমি বলি যে নৈতিক অবক্ষয়ের প্রথম যদি সূতিকাগার বা যদি বলি যেখান থেকে শুরুয়াত, সেটি হচ্ছে যে এই মনটা নষ্ট হয়ে গেছে। তাই যেদিনই মনের মতো করে সবাই আমরা সবাই এরকম পিউরিফাইড সোল নিয়ে চলবো, কারোর প্রতি কমিটেড থাকবো, লয়াল থাকবো এরকমভাবে, এবং জান প্রাণ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে তাকে পাগলের মতো ভালোবাসতে থাকবো, তখন কিন্তু চাইলে ব্রেন শিফট হবে না অন্যদিকে, আর তখন সামাজিক অস্থিরতা, এই নোংরামিতে সমাজ নষ্ট হয়ে যাবে না। তোমার সব জন্য একটাই আমার চাওয়া, যে তুমি যখন যেভাবে বুঝাইছো তোমার পরিবারকে, পরিবার তোমার মতো করে চলেছে, বহু তো ভালোবাসলা বাইরের মানুষজনকে, একটু বাড়ির দিকে মন দাও। তোমার মনে আছে তো, যদি মন না দিতে মন চাই, হঠাৎ করে চোখ বন্ধ করে দৃশ্যটার কথা খেয়াল করো, যে তুমি গাড়ির মধ্যে এনার যে গাড়ি, এনা পরিবারের গাড়ির মধ্যে বসা, তোমার মা ফল কিনতে গেছে, হঠাৎ করে তোমার গাড়ি ছেড়ে দিয়েছে, পাশে সার একটা গাড়ি দাঁড়াইছে, তোমার মাকে দেখতে পাচ্ছ না। সেভাবে যখন পৃথিবী অন্ধকার হয়ে গেছিল, সব কিছু বন্ধ মনে হচ্ছিল, যার পৃথিবীতে কিছু নাই, ওই দৃশ্যটা মনে করার চেষ্টা করো, করে ভাবো যে বহু সময় দিয়েছি, বহু কিছু করেছি, বহু ঘটনা ঘটলো বাইরের পৃথিবীর জন্য, এবার সময় আসছে আমার পৃথিবীকে সময় দেওয়ার, এবার সময় আসছে আমার পৃথিবীকে গর্বিত করার, এবার সময় আসছে আখেরে সেই মানুষগুলোকে রিটার্ন দেওয়ার, সেই মায়ের জন্য, সেই পরিবারের জন্য হলেও নিজে ঘুরে দাঁড়াও, আর এই শূন্য থেকে আবার সে করে যাওয়ার গল্প তৈরি করো। তোমার এই ভালোবাসা সাকসেসফুল হইতো, আরো ভালোভাবে হইতো, শুধু একটা টোটকা দিয়ে যায়, যদি তোমার ক্যারিয়ার গ্রোথটা ঠিক রাখতে পারত। মামাতে ইলিশ খাওয়ার সাথে সাথে যত্ন করে কিভাবে কিস করলে ভালোবাসার তীব্রতা আরো বাড়ে, বা কিভাবে কানে কানে কথা বললে আমার প্রতি তার টান আর মহব্বতের জিনিস বেড়ে যায়, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে এটা না শিখে যদি ক্যারিয়ার গ্রোথটাকে প্যারালালি রাখতে, অনেকেই কিন্তু এখন এডুকেশন চলাকালীন সময় অনেক কিছু করে ফেলতেছে, একটু সময়টা যদি ওদিকে দিতে, কসম খোদা তোমার পা ধরে পড়ে থাকতো। মেয়েটা অ্যাম্বিশিয়াস, ক্যারিয়ার ফোকাসড, এই মেয়েটা নিজেকে প্রতিদিন ভাঙতেছে এই কারণে যে ও আসলে ওই রকম একটা ওয়ার্ল্ডে সামনের দিক থেকে নেতৃত্ব দিতে চায়, সেই জায়গাতে তোমাকে অনেক বেশি মিসফিট মনে করেছে, তাই আজ থেকে তোমার হাত ছেড়ে দিয়েছে, কখনোই তোমাকে অন করার প্রয়োজন মনে করেনি, তুমি তার কাছে ছিল একটা জারিয়া মাত্র। আমরা যেমন লিফটে 15 তলা উঠে আসলাম, তুমি একটা ওই সাময়িকভাবে লিফটও ছিলেন, একটা সিঁড়ি ছিলে যেখানে যখন দাঁড়ানোর প্রয়োজন পড়ে সেই কারণে। সো তোমার মতো যারা এইভাবে জানপ্রাণ ছেড়ে দিয়ে সব কিছুকে পাজি ধরে ভালোবাসার মানুষের জন্য, এবং সব কিছু যখন আড়াল করে দেয়, আর ওটাই সবচেয়ে বড় ক্ষতি করে, বড় ভুল করে, কারণ তখনই সে পেছন থেকে দেখার চেষ্টা করে যে এই মানুষটার সাথে বাকি জীবন কাটাতে গেলে আমি যেভাবে জীবনটা কাটাতে চাই সেটার জন্য সে যোগ্য কিনা, তখন তাকে দেখে, তখন দেখে ভাবে বড় বেশি মিসফিট। আমি কি বুঝাতে পারছি? পুরুষ মানেই সর্জীবীর যে বাঘের মতো হওয়া, পৃথিবীতে কোনো মেয়ে কোনো নারী তার গর্ভে কোনো দুর্বল মানুষের বীর্য নিতে চায় না। মেয়েরা আসছে এই পৃথিবীতে পরবর্তী জেনারেশনকে গর্বের সাথে সিংহের মতো পয়দা করার জন্য, সেটা যেন সিংহের বীর্যয় নিতে চায় সে। আমি না বুঝাতে চাচ্ছি কি বলতে চাচ্ছি, বুঝতে পারছো তো? তো বকরির মতো না থেকে সিংহের হত হওয়ার চেষ্টা করো। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
2: টাইম চেক, এখন সময় রাত 12টা। সবার সাথে 90.4

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

নেশন এক স্টেশন। কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।